হানে হয় ফুক হাম লাম সগো যত খাই তাই তাকুক দিয়ে বুকুক সং এফ এম জান্ত আকাশবাণী হাগরতলা খাই তঙ্গ পানা তাকুক দিয়ে বুক সং হাইনে হয় তিনি যাতে বিলা সালো সপাই ফিকা তাং সালো ফারিকে যেরিয়াবই জরা খিবিয়াবই যিনি পান্ডানি বাক থাকলে ফিয়া আবার সিগান যাংসা লমুরি সামু খাই নালে ফারিকে খাই তিনি অরে চাপ নন্দী গোপাল জমাতে খরাম বাই

তাও তে বুকসং ফারিকে চিনি সালকামা পান্ডাও চং সালাইনাই ককবতমা অংখা সিরিং তংমানি সিরিং বুতিহাই জরাও তংনানি নাং তে বুতিহাই জরাও কক সানানি নাং আবনো তিনি চিং সালাইন হাইপানো নরক বাই গরংনানি সকাং কিসিসা কক সিরিং তংমানি ন এবার সিরিং সিং তংমানি ন বুতিহাই জরাও তংখাং কি কাহামকু তাবুক সিরিং সিং তংমানি আবো নাংমানি জরাও কক সায়াবই তংমানি আবনো হনিয়া ফিয়াবা যে জরাও রমদি ওয়ালাই শুকলাই ইয়াখাবা অবহাইকে বুই বাই হামিয়া সাজাক ফ্রু জেফ্রু নং বেলাই জলি ফ্রু নং তুমুং তি খরকসা বাই কক বাংলাইনানি মুচং ফ্রু জেফ্রু নং কুবুই কাহামকে কুবুই ন শিশু কিয়া অঙ্গই কক সানানি মুচং ফ্রু তে অবহাই গবংমা জরা রগো জেফ্রু নং খনানানি জরাসে ফিয়া কক সানানি জরাইয়া অমতি হাই জরা রগো সিরিং সিরিং তংমানি আফান নতিনে চং সালাইনানি হিনি সিয়াং সাও তাবো কক সামানি সিমি বিশিংতি সিমি ফান নুকজা গিয়া জরা জরাও জেফ্রু সিরিং সিরিং তংনানি নাঙ্গো এবার সিরিং সিরিং তংমাবাই খরকসানি জলেরি মানি ন হলেরি খাঙ্গাই আবো কাহাম হনমানি ক গেদিবা তামনি হিংকাই চং গবংমা জরাও জলিমানি বিশিংতি খুক সিত্রা বা খনাত গিয়া কক রক পেপলাই রিজাগো ফিয়া তুমুং ওয়াইসক থাইজা থানি খুক সিত্রা পেপলাই রিখাই আ জরা রগো আবো জে খানানাই বরক তে পকিয়াঙি থাঙ্গো আও নাকার মুং রক তঙ্গ নাকারি রগো রেউই মানু ফিয়াবা আবো খানানাইনি থানিব হংকাই বেলাই কেন মুইতু জরা কলক নি বাকি তংগ্রগো হাইনি বাকি আবন বাকি ন সাও সিরিং জে জরাও সিরিং সিরিং তংনানি নাঙ্গো আ জরাও মা তংনাই নং সায়াবই খানানানি নাংনাই ফিয়াবা জেফ্রো সানানি নাঙ্গো চায়াচুক ইয়াঙ্গি

0: Rongkha. Tei nung kaisa borok eba hamya chaya khlajagi tongkha hankai afro rogo hanke ta sanani nango. Phyaba je jora wo nung saiman tongo. Kok kubang saka hankai kok bango walai shuklai phayo khuk shitra na khoro jefru nung khoroksa borok ni Beba kok no shias shishukya woi. Kok shamani. Sabasi. Nung jekubiyano no. Kok shazak tingi abahaki. Kok tatal pirzak tingi tangmano. Hain bagi. Joto jara wo kok shanani kok bokri. Kananani bo nango. Padi. Obunang narok nikisa. Bujiri shanani. Muchungmani. Narok bai karangani shikang. Kaklai tabuksung. Karangi manan hene. Padi ke chung tinini. Panda wo shalkama panda chung puila kok tu yachak nai lena.
1: Hello.
0: Hello, lam shogo funkaham.
1: Hello.
0: E funkaham sarita ko.
1: Hello, ni kok khoran khana ye blai.
0: Ani khoran khana ye diba. Tabu ko khana ka.
1: Au khana ka.
0: E da sagra di.
1: Acha. Ule ne jo to kolar bu khana to ni yakare bodo. Madam khata tin ne blai blai hamba ya pratini ji to pi. প্রত্যেকটা দিন প্রত্যেকটি জিনিস অল্প একটি জিনিস ওয়ান লাংমা কাতাল তো বই পাইও লাংমা বুঝলা আবার নিজত্ব নিশ্চর যত্ন কাটন গুরু নাই তিনি পান্ডা বুঝলাম না আর মুখে জিনিস তিনি নাম বুঝাবা আং মুতো পুজো থাকুন তিনি নিন ভাইয়ের শুনি
0: আও বেলে হাম্বার
1: আও ini lama ni dini kok tapi ni kuli sini cintan na ini sama jauh sini sengsara sini dunia sem petik tu sama jauh petik tu ni sama jauh kuna kuna sama yo darah mengpayo wala mengpayo kok banglayo abang kok sawi ya kok sawi kok nala engko kok bay kok kata kata ingol jadi pula abo kok saja kok bay kok kata bu kok bangi tanggo jadi pula বেশি বেশি কক খাগে তাই বতাব নানা রকম কক সিটা কক না কা ফাঁ কা কারি ফালি সেটা ওরা আমি যে কোনো একজাম্পল বলছি আমি জায়গা থেকে নিয়েছি কক বাংলায় কে বা নুন আসুক না দিই নুন আং আসুক না আসে আং আসলো তিন নাই এ আসে কাদা কাটি কক ফাইপুর কারণ কক সবই না কক নাং নিয়ে আপনি কক বক প্রাধান্য রোবিনি কক না বক প্রাধান্য সে হয়তো যদি সে বারা বাড়ি থাকে আমাকে বহালে কাজে কারণ অহংকার আবার জ্বলিব সেক্ষেত্রে আ ক্ষেত্রে কে চিন্তন কারণ বন কক খাবো সে কক সে কক খনের মারি আঁকা বা কক সে দাঁড়িয়ে আঁকা বা খুনের চিন্তমান বলে চিন্তমানে আপনি সহজ হবে এবং আপন ক ফান ক্লাইও সেই চিন্ত খাবো নিরপেক্ষ নিজে মাইন্ড ক ঠিক না গেলে বখানো ক ঠিক না গে নাই সৌন্দর্য মগল নাগবে কিন্তু কক হামিয়া নহকে কক যদি খাবো খাবো কক একেবারে বোখাবো আটাও বিদ্যুৎ নকল আকেবো কষ্ট সুতরাং আক্ষেত্রে সিং সিং তোমার নাম
0: পারিকে যেন খানা লাইকা যে তাকরা বসাইখানা রেখা অবন তেসা আংন রগ্ন সঙ্গানি অব কাইসা সঙ্গ তাবো বুদ্ধি হাই জরাবো স্রিং স্রিং তংনা নিনাং তে স্রিং স্রিং তংনা নিয়বো কাইসা এল এম গনাং নি গুরুং তংমা নি দে ফুনু আবনু নরগ না সুংনা নি মুসুংগো ফাইরি গাই হাই না হাই গরং লায়ানো হ্যালো ই
2: পাই
0: ই লামসগো খানা খানাই তংগো নিন খরাং সাগরা
2: আং সম্পূর্ণ গনি
0: তিনি কোনো মতে

0: তিনি চাহ ইমান চিও আছে বেশি কলম গেল হাফ জালে গেলাক না বইনি ব হাফ জাগলে বেলাই বুকু রক চাই করেন বেলাই কিনো কিসা আমি চ টং থ জেফ্রু চিন বুকু রক কল খাই মাইরগলা খানা কে নাম সানি মজে কল খাই সাগরি দামি তামনি বগে আবো টং থকমানি বগে দে কক থাইমালিয়া দখাই আও দ ফান হাইফনা কক রে দখাই ফুঙ্কা হামকাই কাহামকে তাংলি আও চিনি চং বিশি কলক কলক নিয়া গলব কতাল কতাল কল রং চং মানো আও কক সানানি করি ফান চং জেফ্রু সাইমান চন আয়ং নারক খানা টংগো হই চো টং থগো ফারিকে হাইন হাই করলেন হ্যালো
1: হ্যালো
0: ই লাম সগো ফুং কাহাম তা খুব সরি সাগ্রারি দর্শন বেলা হামাই আমি না সাজে দ ফুং কাহাম হাই আও সিং সিং তোমানি আংটি কিসা নরক বাই সালাই অবহাইকে পুইলাও কিসি সা নরকন সাকা রম দি জলিফ্রু রক খুব সিদ্রা রক নংখরিয়া তৈ নংখরিয়াং তৈ তৈ কেবন দুখরিয়া তৈ আজরা রগ সিং তোমানি ন চাও হনি ওয়ান সুগো ফেয়া নরকলে বাহাই ওয়ান সুখ ফাই হাই হাই খানালে হ্যালো ফুঙ্কাহাম লামসগো সাদি তাকু চালাই দো জরা জরাব সিং সিং টংমানি ব চাব কক সায়াবই কক সানা নামফ্রু সানানি নাম ফিয়া জে জরাব সিং সিং টংমানি নাম আ জরাব সিং টংমানি ব কাইসা ফান নুকজাগো আবো না চাবো সালাই দো
2: ম্যাডাম
0: ম্যাডাম
2: এডমিশন তামগানাইমেনি আবো বুফ্রু জেংনাই আবো নং নবাসা আজি ওয়াহে থামা
0: বুফ্রু ওংনাই বুফ্রু ওংনাই মানে তামন বুফ্রু ওংনাই
2: ও তাবো নরো হাই
0: তাবো ই

0: कैबलाई त अब नहारमानि कैबलाई रिमानि जर त पाइ थांका
1: कैबलाई त अनि भ्रिमा भरोका अनि रुस मध्ये भरोमा
0: अ अब अब अब साक्लाई नै साक्लाई नै ना
1: अनि भ्रिमानि बुङ गके रुस
0: मध्ये कैबलाई रे फाइकन अबले ना अर ताङ नगो इनके आफ्रु साइ रहकन अबले
1: गस्पेल भरो त अब अनि भ्रिमा
0: अ आफ्रु साइ रहकन अबले ना बुफुरता मङ नै हिनै
1: এনকে
0: বস খাই মানে নবলা হেদা
1: ও আকাশবাণী রগব রগব গসপেল রগান বহান ও মাসানে এডমিশন যাব ম্যাডাম আর নিন খুব তো খানাটা ম্যাডাম আপ
0: ই ই ই বেলা হামবাই নারনি হামজাক মুম মান বাগাই আবলে মকল বাই টিভি হাইকে নাই না বনাং এবলা না মামি সঙ্গে তে সাম খাইতে তে ই
1: এগাটন সিমাই আর এতে জরা কাং কাং কোন খানো আবো
0: বেলা হামবাই
1: ছটেন পুনে ছটেন সিমিকে সাতটা পচি জরা দিবা ম্যাডাম
0: ই ই হাই না
1: আম আবো মাং খানো আম হাই রক তাইকো
0: আও বেলাই চামানি কক
1: কাহাম ম্যাডাম তো
0: ই ই দ হং কেবেলা হাম ভাই ফোন কাহাম
1: আবো কে সাকলে দিতা আকো এফএম নি আর জে নি কতে
0: আবো তো সাকলে মানে জরা পাই থাঙ্গ দ আম বগি তাবক তে সাকলে মাংলা খা সাকলাই ভাই সি বরক তো অ্যাপ্লিকেশন অগ্র খান আবলে না ইনকে ইনকে আবো তে সানান নাংলিয়া বরক জেফুর রেফায়ো আফু তো সাইড হক না বলে না বুফরু ইন্টারভিউ বুফরু টেস্ট রকম নাই এ হিংকে আম বগি তে সানান নাংলিয়া ইয়াংতি
1: দ
0: ফুকাহাম দাকাই থাকতে বুকসং সং অব না হাইর হাই চিনি সারগামা পান্দা পুইলা বখাকনি জরা সং অরনা মা মা থাকনাই আবনল হাই হাই খানা কক সালাই ফিনাই খানাই তংদি হাইনি খরং অজরাও তে কিসিসা নিউল নর খানাই মানানো

আকাশবাণী আগরতলা ফুঙ্কাহাম তাবু চেঞ্জাগো তিনি ফুঙনি খক ব্রক মান্দা খনাই তিনা তাহুত বুকুক তামারে কিছু শুনো ফুঙ্কি।

তঙ্গ 2001 বিশ্ব খরকসা বরক বংখা এরিক ওয়েহেন মেয়ার বিনি উমর বিশি থামচিনই বেলাই উমর কিসাও ন ব কলোরাডো হাস্তনি হাস্তিনি তেই মোগল নুকিয়া আউন বগে মোগল নুকিয়া রওনি বিশিঙ্গ পুইলা হাতাই কচুক মাউন্ট এভারেস্ট কাওয়াই মান কাহানে সাজাখা উমাই কিন্তে খরকসা 2013 বিশিব জাপানি খরকসা উমর গনাং চাকরা ইয়োশিরো মিউরা ব চার্চি উমর রতংফ্রুন হায়ুনি বিশিঙ্গ যতনিসলাই হাতে কুচুক কাউইমান নাই মাউন্ট এভারেস্ট হাতে কুচুক কাউইমান কাহানিব সাজাখা ভালি আসুক জলান যেন খানালাইন লাইভ মানে কক রকন তাবুক যেন খানালাইনে সা খামক্রায় ইবোলা বেমার নতিয়ে ইবোলা বেমার কাইসা বেলাই কিরিমা সিংসা বেমার হেনি নরম জাগো তাবুক যেন খানাকা ও অংতং জরাবো ও তালন হান্টা ভাইরাস তে ইবোলা ব তাবুক হাই নহাই নকর ফিকা ফিয়াবা চিনিও ভারত হাস ভারত হাকতর তঙিয়াখো অবহাইকে আফ্রিকা গবাং অবহ আফ্রিকা হাস্তে অঙ্গ ফিয়া চিনি অর অংলা খনি হনি মানিয়া তামহিংকাই ও ইবোলা বেমার অংখা কাইসা বেলাই ওয়ানমা সিংসা বেমার টকবাক অবহাইকে মাল মাতারংনি বিশিং তিঙ্গ তাম তাম মাল মাতঙ্গি মা হনকাই রমদি টকবাক অসন্দই এবা মখরা বসংনি তাবুরংদি চিম্পানজি গরিলা তে অবহাইকে বড়নি বিশিংতি যে ভাইরাস মানমানি আবনি বিশিংতি তুমুং যেন বরকনি বিশিঙ্গ হাবি থাকাঙ্কে অ ভাইরাস অ ইম্বোলা বেমার অবহাইকে মানজাগো ফিয়া যেন ভাইকে মানজাগিমান জেফরু যেন অবহাইরুমদি অ মাল মাতা খুজাক মানি বরকনি বিশিঙ্গ তুমুং অ বেমার তঙ্গি তংখা এবার অ ভাইরাস তঙ্গি তংখে যেন বরকনি রমদি খুকতই থই সুতই খি এবার জেসপন তাংজাক তিনখাই আবো চিনি বিশিঙ্গ হাবি মানো তে আ ভাইরাস চিনি মকল বুকুং বুকুক এবার সাগ কষা চাজাক রক্তংখে আয়ংতি হাবি মানো তুমুং বয়সা খরকসা মানজাকে তে খরকসানি আরব সলোয়ে থাকাই গানা গানা তুমুং যেন তঙ্গি তংখে তাবুগ্রম দি বাইকে গানা গানা তংমানিকলাই হিংকাই থই কবাতই কলমতই খুকতই এবা বরক চমানিরি থুতাই থুয়ামনিরি তে খি সুতই তুমুং থামসা খ্লাইকালকে বরক বাই গানা গানা তংখে ও ভাইরাস চিনি বিশিঙ্গব বরক কাহামনি বিশিঙ্গব হাবি মানো হামবাগৈ তুমুং হাকজাল হাকজাল তংদতি কক সাকাঙ্কেলে আফ আবলে সলগলা আমবাগৈ ইবোলা বেমার মানজাগৈ পিনি সিনি মারে রকমানি থাকাঙ্কে ভাইরাস মানমানি উল সালনৈ হাইয়াখেবা তাল থাম নাগরি হাতি থামনি উল বিনি সিনি মারে রকনুক জাগৈ মানো তাবুগ্রামদি পইলা পইলা ও যে সিনি মারে রক চেন্দ্র বংখা খরকসা বরক মানজাকে বকসাংনাই বেলাই লেংনাই তে শাক বেলনাই লুমনাই চাইমাইয়াংনাই বসাক সাকরপনাই বেলাই বক্রক সানাই ততরা কসরনাই অবংখা চেংদ্রপ নি সিনিমারি রক ফিয়া আবনি ওল তে কিসিসা বারে খাঙ্কাই বিনি সিনিমারি রকংখা খি কেঞ্চ খেঞ্চ খিনাই তে খিফ্রু খি কসম এবা খি গসা খাই খিনাই সাগ বথ্রাই হাই নখরনাই মকল চাক সানাই কেবাতেই ব থে হাই চাকসুরু সুরু হাই কে কেবানাই অবনি ওলব তেই বারে খাঙ্কাই তাম তাম সিনেমার রক জাগেমান হিংকাই তাবুক বসাক বিশিংনি চিনি অর্গ্যানস এবার মানি রক রমদি কিডনি লিভার লাংস রক হামিয়াংনানি চেংনাই বম তম বিশিঙ্গ রবনমা হাইঙ্গই বখরক বেলাই সানাই কাহামকে ককসাই মানিয়া অংনাই থুনা মুচুংনাই তেই বেলাই লেংনাই তেই জরা জরা ও সাক কলিপ্রাওই লেংগৈ খাসিয়া হাইরক ফানঙ্গি মানো হানিবাগে ইংকাইতে

0: 부사고 트이 탕라쇼과 함께 클라이만 예보한 것만 아분 바그이 비니 트리트맨 에크바 함르나니 라망카 이볼라니 보 이볼라 바이러스니 보 카이브레 잣던거 가분이 비신거 카이샤 시미세 아본카 ortho bola virus gerens species of virus simise virus ni simise vaccine ba suji tong hone saja go phiate kaitham virus ni hinkai mungsha hamrimani suji gurikho bonobhai ke hamrina ni hinkai a sinimari rokno holirina ni hinkai chang tabo corona virus lokulum ni bithi bokhrok samani bithi oxygen nangke oxygen rowene obhai ke holirina ni bithi bara rakshimise rowi manohne sajago hanbagi tabuk a talono africa haste uganda hai haste rogo tabuk ibola belaikena barewi manjagi tango
1: asugara sang kanalage sakha kamiko tabuk tangbitini kogo kok thajatheni kokeya ba koifol no kaimarki khanlaina koifol joto bai sinijak bathani mong kaisa sini tibra hastebo kathang koifol makating dalsa tai komon kaba bale kothok kaisa bathai omo sangjoton sio koifol tongo peptin omo borokni chamu no gelran ni phan bangrobo sini haste tibrabo dakti bathai darognai tai bathani bisinga koifol dalsa sini tiprani hani nabarti barbo koifol eba koke kanem bagai belai kaam ko tibathai ke omohai duas ha eba roporpa ha o koifol klaina bagai eba kaina bagai belake kaam ko tine hasteni hatai halap rago koifol belai kaam ungo কয়ফল দাল বেদাল বেরম এবার জাতনি তঙ্গ অমরকা হানিদিউ রাঁচি ওয়াশিংটন শিলন হাপলং কোয়েম্বাটোর আকর কয়ফল সঙ্গ সারাখ্লাই কাইমান ও সারা ন পলিবেগ এবার হানো হাওন সঙ্গ ক্লাইমানো বেমার গ্রী কয়ফল ফাংনি বুফাইনি বুঝলিন থাপলা ফলৈনাই তে গাহাম বাই সুই সাকলম্ব ফানানি মানানাই ডাকটিকে কয়ফল বুঝলি না খাঙ্কে কাহাম অঙ্গ সারা কাহাম আজাই কয়ফল বুঝলে সালকবাং নিখাঙ্কে আসক সারা আজাই থাইয়া বুঝলি ন মুসুক সুতিও হরসা চমিনা খাঙ্কে সারা কাহাম আজাই সারা ক্লাইমানী থাইন কিসা চুকসুস্র ক্লাই হাইকেবা পলিবেগ সারা ক্লাইমানো সারা ক্লাইফুরু জৈবসার এবার কম্পোসার এবার কাহামকুক মুশকি কষক রুইনে খালাইখানকে বেলাই হামকুক যারা খ্লাইমানী থাই দৈবা থাই নানাই যারা কাইফুরু যারানে হাকর নই মিটার কেবেন কসং হাকসাল হাসালকে তাই দশ সেন্টিমিটার কেবেন কসং কুঠুক কে হাকরমা খুনাই আ হাকর হাতি বারসানে উল সের জিবা মুস্কিরসার শেরসা হরওয়ানী খৈল বাজিগ্রাম সুপার ফসফেট বাজিগ্রাম মিরোর পটাস রুইনে হাকরনি হাবাই সাবলী তনি নাই গ্রানজরাবো কয়ফল ইয়াফাঙ্গ মালচিং খ্লাই তৈ মারনা নাই ফিয়া ইয়ারঙ্গ তৈ বাথেগা তৈ কয়ফল থাইফুরু গবাং মা বথাই থানসাগা থালেও আফ্রুকে আ বথাই রঙ থাইজা থাইনি খাগৈনাই বুফাং হেলেংদি মারনাই আবহাইখ্লাই রেখাঙ্কে বুফাঙ্গ তংনাই তাই বুথাই রক দাতিন কাহামকে দারগনাই তাই বুথাইব কাহাম মাননাই তাই বুফাংব কিসা হেলেংনাই কিসা কর্মকর্ম অংফাইকাঙ্কে কয়ফল বুথাইন খাগৈনাই সকাব্র তন্দি রেখাঙ্কে ব মনি থাকায় হাইকা আবারফ্রু বাজারক বা হাতেরক ফালিনে যাহাম রংকুশার আজি নাইমান তানহমবা ককে আবা কয়ফল হাতিও

0: ओरै सानमान कैसा मुखिदों एबा बुथाय आसुक जरा तांग बिदिनि गगो सोंथिनि खोना थाखिया हायनो खोरांगो ककि आफा कयफल गायमारखै कक थाजा थायनि दाबुक जों कक थुम ओ थांलायानो बा नालियानो दाम दाम दं साख्लायजांनाय
1: दि ब्रहस्तव चुन फेरांग हापांग नि फाइसिंग तिके साक्लाय जाखा जे गुरी नुखुं अब हाइके 1.5 लाख गुरी नुखुं रक्नो बरक नुखुं साकाव सोलर सिस्टम नि बिसिंग तिके चुन फेरांग रनानी वान सुख मुंग नहार जाखा अब हाइके न तंग मोंटेसरी टीचर ट्रेनिंग ग काइसा एडमिशन तलांग जागी तंग अब आगुली हास देवन ते और आचुक थाय एबा सीट बेलायखिनो किसा हम बगै दाक्ति दाक्ति रनानी कयजाखा अवनी पाइथाक सालमारी रनानी खा जून तालनी स्नी सालमारी जरा ते और दाक्ति दाक्ति बरकनी ककदुक नम्बर बरे जाक्तंग बरकनी ककदुक नम्बर अंखा कैसा
0: 9862964694 3 নিশালো 3 নিশালো ও মেতাল নিশাল নিচে মনিশালো কয় হাঙ্কর নি তিলমনো নি পঞ্চায়েত সমিতি হল নগ তিনি পান্ডাগাছে সংযোজকনে আমঙ্কা সমৃদ্ধি কি পাচ্ছালা অমক কাইসা সিনির মানে এবার ছয় সিনির মানে কাইসা পান্ডা কয় হাঙ্কনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর টাংনু নিপাকাতে কে সাকলাই মঙ্গ অম সাকলাই যোগ অ পান্ডা নারোয়াঙ্গের মানজাগানে হাস্তানি ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার মাসাং বিকাশ দেব বর্মা ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট কালেক্টর খোয়াই ডিস্ট্রিক্ট নিপাকাতে কে সাকলাই মঙ্গ অ কক সাকলাই যোগ খনা নজরুল আসামিয়া সৈন্য পালাইনি বাকি গবাং মা থাইও লোয়াজিমান হারজাক আপনি বিশিঙ্গ শান্তি বাজার নিয়ে জুলাইবাড়ি ব্লক নি জুলাইবাড়ি বনি আসামে সান্ন পালাইনি বাকি গবাং মা পান্ডান বিশিঙ্গ দুই পালাইনি বাকি লোয়াজিমান হারজাক ককতুম হুকুম তাংনা বাকি থেকে সাকলাই মঙ্গ অ কক সাকলাই যাব ফাইনাই অমেত নিশাল নিজি চার সাল হাস্তেনি জনজাতিনি এবা সন্দুক দফরংনি এবার তিপ্রাস দফরংনি সেরুংনাই তাই সেরুংনাই জগ রোপাই কক সালনে বাকি আগরতলানি প্রজ্ঞা ভবন কাইসা পান্ডা সংসার জাগা অর যত সেরুংনাই তাই সেরুংনাই জগ রোপাই ককলাম সালাইনে হাস্তিনে হাস্তে পা ব্রমগ্রাং ইন্দ্রসেন রেড্ডি নালো অ পান্ডাব মানজাং নাই তাই বরফাই কক সালাইনে ককতুম ফুকুন তানো বগাতে খাই সাকলাই মগো অ কক সাকলাই যাগো
1: ওবাহাইকে তঙ্গো নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজ অবংখা আমতলি বাইপাস রোড অর নার্সিং বিএসসি নার্সিং পিভি বি এসসি নার্সিং তে জি এন এম রংসরংনাই রকনি বাকি এডমিশন লংজাকে তঙ্গ তে অর যে হায়ার সেকেন্ডারি বা ক্লাস টুয়েলভ পাইজাক রক বরক রবিমানো হনে সাজাকা অভাইকে রানী পাইথাক সালমারি তো রেজা গিয়া ফিয়া বরকনি বরক বাইক রংনানি কক দুক নাম্বারক রেজাক তঙ্গ কাইসা অংখা

ঘাটি নেইরা নিচি আসুকথাই পাইথেক সালংখা ফাইনাই জুন তালনি সাল বা সালনি বিশিঙ্গন ও কয়লাটান বাকি সাকলা জগ আসু জরাখন বাক্যা সেবক বরকলমনিক তিনি সঙ্গে থাকতে নাইলে নবর্তী কক

0: আওতাক তে বুকশো হানি হাই চিনি সালকামা পান্দা নিতে গে সাবা কাগজ সঙ্গ ফাইলে ফিকা ফাই চং অজরাও করংলা শিবান কলতুক নি বিশিনতে হ্যালো
1: সাম খাকসাং মেরাম
0: ই ফুংকাম লাম সগত
1: যেমন বুমু খাকসাং তি চিনি
0: তাকে লাজি মা হাই রছিংছু
1: না না হাই হাই যেটা কাম কাম নু
0: আও আও দ হাই ফাম বাই
1: এ এ আমরা আচ্ছা জাক ইনি নি কক বঠবা গাই তো চিরিং চিরিং কে তংমানি না
0: এ এ
1: নি কে কক বরক বাই কক ওয়ানজি বাই কে বুবা মানুষের শত্রু নাই ফু
0: ও
1: অর্থ বুবা মানে কক খায়া তংনে রং বনি শত্রু করে
0: এ এ এ
1: কে আব আব কাছে সত্য
0: এ
1: কইতে কাইসা ইনি গুরুদেব স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব মুন ব্রত মানে মুন কক সায়াউই টংকাই বরক নি ওয়ান সুমানি কাহাম ফাইব তাই ব্রেন বিকাশন ফু
0: বলে
1: বনি সবসে কাহামকে ব্রেন বিকাশন ফু সিনিয়র।

0: যাই শুধু নাংমানি ক আবার অন্য সিনি একসেপ্ট খাইনি তাই খানানি আব দরকার তা কাই তাই কাইসা কুসু জাগাবো ম্যাডাম রমদি তাবো ফরকসা মহাপুরুষ কাই মহাপুরুষ বরং তো যতন মানি যতন সরি বন প্রতি কারণ মহাপুরুষ বরক যেমন প্রভু যীশু বিভিন্ন সময় বিভিন্ন কক সালাক মানি বাইবেল সংখ্যা বাই সংখ্যা সৈজাক দো হে দিবা ঠিক তদ্রুপ এই ভাগবত গীতাও হেন আঠারোটা পর্বত আঠারো দিন যুদ্ধ মানি এক একটা পর্বত এক একটা কক থাও শ্রীকৃষ্ণ অর্জুন বুঝকতা বুঝক বন কাহাম কাহাম কক্রক বুঝকত যে কর্মযুগ দঙ্গ জ্ঞান যুগ দঙ্গ তারপরে ভক্তি যুগ দঙ্গ অন্তে খাই বুঝক আবার অনেক ফল খাই অনেক সময় যারা বাস্তব অব তাঙ্গ মানে ইতিহাস মুখ মকল বাইনে গিয়ে একমাত্র তো সৈজাক তঙিনে চিঙাব রং নুগু আরো রগ বড় বেবাং সাও যে কম সানানি নিজিন সংযম তন্নানি তাবুক নুগু ম্যাডাম রমদি তাবুক যেমন খরকসা মহাপুরুষ বা খরকসা নেতা তিনিবাগে বক্তৃতারই টঙ্কা বা নন সাই টঙ্কা আন সাই টঙ্কা আর যে বেবাং কক যে কাহাম সাদানি আবু কোন কই গিয়া হামিয়া পান সাইমান তো বুঝিবা বন বনি জিতিনান বাগিনি বনানান পান ফল জিনাই আ জাগাবো ও যে খামিয়া কম রং ন আং আবন নগ তুবিয়া তা খুন তুবিয়া তার খাই থাকা তাইনে কাহাম কক ন চিনি আং আর তুবিনে একসেপ্ট খাইনে বুঝ সাদান তাক আবন কাহকা আং আর ববাই বনে কম ন ইয়াসা গই ববাই আং কক সালাই গই বিতর কম নানি আর কোন দরকার করে ডিবেট অনুষ্ঠান মানে আর কোন দরকার করে যা হ্যাঁ নাং আপন চিনি যে তাবু বর্তমান যারা তাকু বুকু এবং সরক বুতির তাই চিনি যে সমাজ তারা তঙ্গাই রক নাং ইয়া কক যেখানে সালাইও আর আং ঠাই ইয়া তঙ্গনি হামো আবু বড় বাই কক খাইয়া তঙ্কাইনি হামো মানে পক্ষে বা বিপক্ষে কোনো সানান দরকার করে যত কক অত নিনি পালাই সুগাই ফাইও কক যত কিছু সংযম খাই মানো হজম খাই মানো ভগ দায়িত্ব নি মানো তত বেশি উপকার আসুন
1: ইয়াবন কত্যে গেসা চিন্তা কক সামাহাইন কক বখরি তঙ্গ এলেম গনাং বড় রকাই বরক জেফ্রু নাংমানি কক সানানি তঙ্গ আফ্রু সে সাপু তাবক নাংমানি কক ফিয়া বুটুয়ার খাই বরক জেফ্রু পন কক সানানি মুসংগু বরক মূসা সানানি এবার নাংকমানি কক সানা করি ফানো সাইমাং তংনা মুসংফু তাবুক এলেম গনাং বড় রক সানা নাংফ্রু সাও হানমানি বুতি হাই কক রক তাবুক রমদি বরক খরসা সকন কক থাই বাই চুবাচর নাং তংখা এখবা বরক অব হাইকে কেবন কক বিতির রানী নাং তংখা হিংকা আফ্রু বরকনি কক রক বেলাই ওয়ান সুগুইনাই সাফু ফিয়াবা বুটুয়া রকমকে বরক খানা জাননে মুসিমি মুসুঙ্গুই তংফু বরক কক সায়ুই তংমাইয়া বুইনি কক উ উকল উকল কক সালাইনাই বুইনি কথমা রক অডে মডে খানাউই কক সানানি আবু হাই রক এবার কতাল কতাল কথমা রক খানানে মুসুঙ্গু আবু হাই রকমকাই নাংসারফু হিংকে আবনো চিন্তা হবো অবনো সাকা ফারিকা হাইনু হাই করলেন কক দুট হ্যালো আবংখা জরা জরাও ওয়াইসে উইসু সিরিং টংমানি ফান বো নুকজাগো সিরিং টংমানি ফান তা বুতি হাই জরা রগো সিরিং সিরিং টংখাই চানো ইয়াখাবা সিরিং টংমানি ফান বুতি হাই ফান নুক জাগাবো
2: অব তো কাইছে নামানি ন জং জত জরাবো ন আব হাই খাইয়ে যে পক সামুং বা সিরিং মুং আব তো সামুং গোসু গিয়া নাংফিরেও মা সিরিক নাই নাংফিরেও মা সানাই আবনো তাবো চিনি থানিব জেফ্রু জঞ্জাল ফাই সবাই গিয়া

0: பார்க்குறீங்களேன். ஹலோ ஹலோ ஈ ஃபுங்கஹாம் சாரிதாகோ
1: எக்ஸ்பெக்டிரிஸ் வத்ரா எக்ஸைல் லாங்
0: மஸ்ர்மங்க ஹாய் சினா
1: কথা কম গুণী এম হাই রকা প্রকাশে কবং খাদং নাইয়া ইসা বেরেন ন ঠান্ডা কত নাই নাই তো তোমান কা লঙ্কা হাই ন মিলে মিলে নাইলে একলা বা আমি বিপক্ষ সাজিং চল না চেয়ে থাকে দল বই তো মঙ্গ তঙ্গ খাইকে দল নিকক কে দশটা কে দজন কক খাইলে আগে নি ফুল সময় আমি বিপক্ষ সাজিং তঙ্গ তোমান বিতি সাজিং আলং গেলে তোমিয়া চেষ্টা খাই যত বই চলি নাই জানি বাবা হাই কাম আমি যত বই চলে চেষ্টা খাই আর মই দিন
0: জরা গরিখা যা লাইসাই হেঙ্কাবন পাইথাগ জং সাগাতাক হোক আও দল বাই তংমা তংয়া আবো জানি জানি চাজাকমা ওয়ানসুকমা তংনা মুসুকমা ফিয়াবা তুমুং দল বাই তংগে ফানো নং বিশি সায়াবই সিরিং সিরিং খানাই তংরামানি চাও সকাং সায়া দিবা মুংসা কাইসা কক ন কাহামকে শিশু গিয়া এবার কেবনি কথমা সাজাকাঙ্কে কাহামকে শিশু গিয়া ওই হাইন ককটা সারি তানকে আবো হামিয়া পিরজাক তিনগি থাঙ্গো এংকাই হাইম বগিন অবুব কাইসা লয় কাহাম তুবনানি নাঙ্গু গামসং নংসিত জং হামিয়ানো খিবই কাহাম ন নালায়েন তে খানানানি আ সাক সৈমং নব খালক মানি নব নারগলায়ন ফাইদিকে তিনিন বা গামসং নংসিত খানাই দঙ্গনরক সালগামা পান্ত এফএম জয়ন্ত আকাশবাণী আগরতলা সারসা পয়েন্ট মেঘাহার্জ

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত মার্কিন একযোগে কাজ করবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 66 জন কৃতি মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় পুনর্নির্বাচনে বিজেপি প্রার্থীর রেকর্ড ব্যবধানে জয় রাজ্যের মানুষের বিজেপির প্রতি অটল আস্থার প্রতিফলন। পশ্চিম এশিয়ার উত্তেজনার মাঝে 5 দিনব্যাপী হজ তীর্থযাত্রা আজ শুরু হচ্ছে। আইপিএল ক্রিকেটে প্লে অফ পর্ব আগামীকাল থেকে শুরু হবে। লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স গতকাল দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বদা অটল থাকতে হবে। তিনি এই কারণে সন্ত্রাসবাদ দমনে তাদের পারস্পরিক সহযোগিতা এত গুরুত্বপূর্ণ।

0: প্রেমন্ত পোকারে। তিনি আরো বলেন যে বিশ্ব অর্থনীতিকে ঝুঁকিহীন করা এবং বিশ্বের সামনে আরো অধিক বিকল্পের সুযোগ উন্মুক্ত করে দেওয়ার ক্ষেত্রে উভয় দেশেরই অভিন্ন স্বার্থ রয়েছে।
1: And President Trump set out a pathway for the further development of our enduring partnership. Their goal was to advance the aspirations of our people for a bright and prosperous future while also serving global good.
0: মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের কথা উল্লেখ করে ডক্টর জয়শঙ্কর বলেন, এই সফর বর্তমান প্রেক্ষাপটে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরে। তিনি আরো বলেন, ঠিক এক বছর আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দেশের এই দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের আরো উন্নয়নের লক্ষ্যে এটি রূপরেখা কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছিলেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও নতুন দিল্লিতে গতকাল বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা বলেন। নতুন দিল্লি ভারত মণ্ডপামে আমেরিকার স্বাধীনতার 250 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে টেলিফোন করেন। মার্কিন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু হিসেবে অভিহিত করে বলেন যে দুদেশের সম্পর্ক এর আগে কখনোই এত ঘনিষ্ঠ ছিল না। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন বড় ভক্ত বলে উল্লেখ করেন। শ্রী ট্রাম্প বলেন, ভারত তার শতভাগ ভরসা রাখতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন শ্রী রুবিও 4 দিনের সফরে ভারতে রয়েছেন। শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মার্কো রুবিও। এরপর গতকাল তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি তার প্রতিনিধিদের ইরান সম্পর্কিত কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তাড়াহুড়ো না করার নির্দেশ দিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বর্তমানে চলতে থাকা আলোচনা 60 দিনের জন্য যুদ্ধবিরতি বৃদ্ধি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও আলোচনার বিষয়গুলিকে অন্তর্ভুক্ত রয়েছে। ইরানের সঙ্গে প্রস্তাবিত এই চুক্তি আমেরিকায় রিপাবলিকানদের মধ্যে মতবিভেদ সৃষ্টি করেছে। তাদের কেউ কেউ প্রকাশ্যে যুক্তি দিচ্ছেন যে চুক্তির শর্তগুলো ইরানের প্রতি অতিরিক্ত নমনীয়। সেনেটর টেড ক্রুজ মন্তব্য করেছেন যে এটি চুক্তি স্বাক্ষরিত হলে এটি হবে বড় রকমের ভুল সিদ্ধান্ত। অন্যদিকে মার্কিন সেনেটর সশস্ত্র বাহিনী বিষয় কমিটির চেয়ারম্যান রজার উইকার বলেছেন, 60 দিনের যুদ্ধবিরতির অর্থ দাঁড়াবে অপারেশন এপিক ফিউরির মাধ্যমে এ পর্যন্ত যা কিছু অর্জিত হয়েছে তা সবকিছুই বৃথা। তবে বিদেশ বিষয় কমিটির সদস্য মাইক ললার বলেছেন, প্রশাসন শেষ পর্যন্ত এই শাসক গোষ্ঠীর অবশিষ্ট অংশকে আলোচনার টেবিলে বসাতে বাধ্য করতে সক্ষম হয়েছে। গত 28 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের উপর ব্যাপক হামলা চালায়। এর ফলে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্রগুলোর উপর পাল্টা হামলা চালায়। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন পশ্চিম এশিয়ায় চলতি সংঘাতের স্থায়ী ও পূর্ণাঙ্গ সমাধানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া আলোচনার অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 2026 সালের প্রথম অসামরিক সম্মান প্রদান অনুষ্ঠানে 66 জন কৃতি মানুষকে পদ্ম পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি আজ 2 জনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জনকে পদ্মশ্রী পুরস্কার প্রদান করবেন। 2026 সালের জন্য মোট 5 জন পদ্মবিভূষণ, 13 জন পদ্মভূষণ এবং 113 জন পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে দ্বিতীয় পর্বে পুরস্কৃত করা হবে।

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় রেকর্ড ব্যবধানে জয়ের জন্য অগণিত বিজেপির কার্যকর্তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি লেখেন, এই জনাদেশ গণতন্ত্রের জয় হয়েছে, পরাজিত হয়েছে ভয় ভীতি ও হুমকি। রাজ্যের উন্নতির জন্য পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রতি যে অটল বিশ্বাস রেখেছেন তারই প্রতিফলন ফলতায় বিপুল ব্যবধানে জয়। রাজ্যের উন্নয়নের লক্ষ্যে দল কাজ করে যাবে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। তার প্রাপ্ত ভোট 1,49,666, নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে 1,09,000 বেশি ভোটে তিনি পরাজিত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দেয়ানুবিধির আওতায় রাখা হবে না, এর ফলে তাদের অধিকার সুরক্ষিত থাকবে। নতুন দিল্লিতে আয়োজিত জনজাতির সাংস্কৃতিক সমাগমে শ্রী শাহ বলেন, ইউসিসির কারণে জনজাতিদের কোনো অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না। স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডার কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের জমি ও বনের অধিকার আদিবাসীদের মালিকানা রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন যে বর্তমানে জনজাতি কল্যাণ বাজেট 28,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 1,50,000 কোটি টাকা করা হয়েছে। পশ্চিম এশিয়ায় উত্তেজনার মধ্যেই 5 দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা আজ থেকে শুরু হচ্ছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 6 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে তাদের যাত্রা শুরু করে সৌদি আরবের তাবু শহর মিনায় সমবেত হয়েছেন। তারা সেখানে রাত্রি যাপন করবেন এবং আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের হজ তীর্থযাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশগ্রহণ করছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্ট অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত বাংলাদেশ সম্পর্ককে জোরদার করার ক্ষেত্রে অবদানের জন্য শ্রী ভার্মাকে ধন্যবাদ জানান এবং তার পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনা জানান। কলকাতার ইডেন উদ্যানে গতকাল আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের কাছে 40 রানে পরাজিত হয়েছে। প্লে অফ পর্ব আগামীকাল শুরু হচ্ছে। ধর্মশালায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সন্ত্রাসবাদের মোকাবিলায় ভারত মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বাণিজ্য, জ্বালানি, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত মার্কিন সম্পর্ক এক অন্য মাত্রা লাভ করেছে। খবর শেষ হল স্থানীয় সংবাদ, এরপরেই

আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 2026 সালের পদ্ম পুরস্কার প্রদান করবেন। এই বছর ভারত সরকার মোট 131টি পদ্ম পুরস্কার ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী পুরস্কার। পুরস্কার প্রাপ্তদের মধ্যে 19 জন নারী এবং 16 জনকে মরণোত্তর এই পুরস্কার প্রদান করা হবে। উল্লেখ্য, পদ্ম পুরস্কার যথা পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলির মধ্যে অন্যতম। 1954 সালে প্রবর্তিত এই পুরস্কারগুলি প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ঘোষণা করা হয়। এই পুরস্কারের উদ্দেশ্য হল বিশিষ্ট কাজের স্বীকৃতি দেওয়া এবং এটি শিল্পকলা, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া, চিকিৎসা, সমাজসেবা, বিজ্ঞান ও প্রকৌশল, জনবিষয়ক এবং বাণিজ্য ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্র ও শাখায় অসামান্য এবং ব্যতিক্রমী কৃতিত্বের জন্য প্রদান করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চল দেশের উন্নয়নের অন্যতম অগ্রগামী অঞ্চল। কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে সবার সাথে ভাগ করে গতকাল প্রধানমন্ত্রী একথা উল্লেখ করেন। প্রবন্ধে কাঞ্চনজঙ্ঘার 5টি সম্পদ, প্রাকৃতিক ঐশ্বর্য, জীব বৈচিত্র্য, সংস্কৃতি, পর্যটন ও জল সম্পদ সিকিমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভাইব্রান্ট সিকিম 2047-এর পথ দেখাচ্ছে তা তুলে ধরা হয়েছে।

রাজ্যে ইউপিএসসি প্রিলিম পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক নিরাপত্তায় গতকাল আগরতলায় উমাকান্ত একাডেমি এবং বয়েজ বুজং স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলি পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা ও পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসইকে ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করার জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি আইআইটি মাদ্রাজ এবং আইআইটি কানপুর থেকে অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। সিবিএসইর ফলাফল, পরবর্তী পরিষেবা পোর্টাল সংক্রান্ত বিভিন্ন ঘটনা এবং ছাত্রছাত্রী অভিভাবকদের উত্থাপিত উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে আইআইটির বিশেষজ্ঞ দল সিস্টেমগুলির প্রযুক্তিগত উন্নতি সাধন করবে এবং বিশেষভাবে পোর্টালের স্থিতিশীলতা ও সার্ভারের কার্যকারিতা পরীক্ষা করবে। ত্রিপুরা আচার্য সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর রত্নদত্ত সহ বিশিষ্ট ব্যক্তিরা। অতিথিরা রক্তদানের গুরুত্ব তুলে ধরে যুব সমাজকে এই ধরনের মানব কল্যাণমূলক কাজে আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান। শাহভূমির হরিণা শিশু ভারতী প্রি স্কুলে গতকাল এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মনুবাজার সামাজিক স্বাস্থ্য মেডিকেল অফিসার ডাক্তার দেবজ্যোতি মজুমদার, ডাক্তার শুভজিৎ দাস প্রমুখ রোগীদের বিনামূল্যে চিকিৎসা বিষয়ক পরামর্শ দেন। শিবিরে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, রক্তচাপ পরীক্ষা, বিভিন্ন রোগের প্রাথমিক পরামর্শ এবং প্রাথমিক প্রয়োজনীয় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ দেন স্বাস্থ্যকর্মীরা। শতাধিক রোগী এই পরিষেবা গ্রহণ করেন। এখন আবহাওয়ার খবর। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলম অভিমুখে এগিয়ে আসছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 26 মে কেরলমে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব অংশে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব অংশে প্রবেশ করতে পারে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলার ধলাই, ঊনকোটি, খোয়াই ও উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ এবং ঘন্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। রাজ্যে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 36.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা, ককতমা পড়িব বিপূর্ণাদেব বর্মা। রাষ্ট্রবক্ষক দ্রৌপদী মুর্মু তিনি নৈ সাই নৈ চে দকবিচিনি পদ্মসকাত ইয়াফার নাই অবিশিব ভারত হাপাং বেবাগৈ কাইসারা থামচিসা পদ্মসকাত সাকলাইখা আবরকনি বিসিংগ খবজাগো কাইবা পদ্মবিভূষণ কাইচি থাম পদ্মভূষণ তাই কাইসারা চিথাম পদ্মশ্রী সকাত সকাত মানাই রগ্নি বিসিংহ খড়ক চিচুকু ব্রী তাই খড়ক চিদক থৈমানি ইয়াগুলো সকাত মানমানি তঙ্গু। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা উত্তর সালকা আমচাই তাবুক হাকতনি হামক্রাইনি সেকাংবাড়িয়ানি আমচাই কেন্দ্রনি মানজুমংতাই উত্তর সালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ককবখাল কাইসান হদালাম লুকুবাই বাগৈনাউই মন্ত্রীবক্রক মিয়া অকক্ন সাকা ককবখাল কাঞ্চনজঙ্গানি খুরুমপুই কাইবা হাবারনি মানই মালমাতা হুকুমু বেড়াইখিরি তাই তৈ খুরুমপুই বমতিখে সিকিমনি হামক্রাই সামং তাঙ্গৈতং তাই ভাইব্রেন্ট সিকিম নৈ সাই ব্রিজি সিনিনি লামা ফুনুগৈতংখা আব রমৈ তিসাজাখা। বুইহামন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তাই মার্কিন বুইহা সচিব মার্কো রুবিও মিয়া দিল্লি কতাল বখাকনৈনি পান্ডাও মালাইকা পান্ডাও হাকতর কাইনৈনি বিশিং বানিয়া সকজাক নাইথক মানজুমংতাই আমচাই নাইমথাংনকবৈ জুদা জুদা বাবায় চুবালাইমানো তৈবক রাগ লাইতিসানানি বাগৈ ফান বক্সিনজাখা পান্ডানি উল ডক্টর জয়শঙ্কর সাকা ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রনি হালক কাইসা ফুয়ারজাক হায়ুংনি রায়দাতৈ চুবালাইমুঙ্গ সাম্পলি খিকলাইখা বদাইতি দদ্র বানিয়া কক খালাইমুং পাইরানানি সকজাক নাইথকনি বাবায় চুবালাইমুং বাগ্রানানি তৈ নাইমথাং গনাং তৈয়ুং বানিয়ানি নাংমানি সাকা ফান বক্সিনখা। মার্কিন বুইহা সচিব মার্কো রুবিও ভারত ন যুক্তরাষ্ট্রনি সেকাংবাড়িয়ানি চুবালাইনাই হিনে খোরজাখা বর্ষাকা সামং সিত্রাকা সুমুং তাই সকজাক নাই থকনি বাবায় অ হাক

0: Tor kanei ni bisingo raida tei gothok laima tongo. Hapang kotor kebangkok luku naima yachaknawo bibiji ramji kerong nei chai nei chibani khobjak puila beremni raida biti shakango karika kami hamkrai kokchong lainok saka jesa borok daija krungjak tei motha buskang jun talni nei chi sani bisingo opuila beremni raida biti ni saka kok kasumung eba kok biti reimanana khosaimano bikshit barot ji ramji kerongni naharmung angkha বিশাও সাল সারা সামুনে মানথাইন বাংরুই বিশাও সাল সারা নই চিবা খাইনা অকেরং বস্কাং জুন তালনি সাল পুইলানি সিমি হাকতর গনাঙ্গই সামুঙ্গ ফনাজাগান ইবুলা কপ্রপমানি আচাইজাক হালগ হাপাং ভারতনি যত লুকু রকন উলনি ডাগিমুং রিয়াসাক আফ্রিকানি কাঙ্গো উগান্ডা তৈ দক্ষিণ সুদান বেড়াইয়া তংনা বাকি ককসা ব্রখা আবনকারী তাবুক অ হাকত রগ তংনাই এবার বেড়াইনা থাকাই ভারতনি লুকু রকন আরনি তাং সংবাই দাগিমুং লুকু সাখাম রায়দা মানে ওই চলিনানিতে আলাইদা হজাকমুং নরগৈ টংনানি বাগৈ দাগিখা সাখামতে নুকুং হামক্রাই কক চংলাইনক সাকা ভারত তাবুক জরা ইবুলা বেমারি নুকজাকমানি কক তোমা করেই কেন্দ্রনি আ এরিমুং মালমাতাতে দুধ স্নামখরমন্ত্রী রাজীব রঞ্জন সিং তিনি মিজোরামনি আইজল উত্তর সালকা আমচাইনি আমচাই মানজুমুং পান্ডাও আচুকফাংনি সামুং তাঙ্গানে অ পান্ডানি নাইমুং অংখা উত্তর সালকা আমচাই কিতিংগৈ আ মালমাতাতে দুধ নতী জুদা জুদা তাং বুতাংতে সামুং বুতাংন আমজগৈ নাইজাগান আর আ এরিনাই রকনি হামক্রাইতে আজিমুংনি হামক্রাইন তুইব ককলাম অঙ্গানে মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ও তালনি থামচিসা শালমারি ককটিশালনি ফুংদামচিসা ও আকাশবাণী মন কি বাত পান্ডা ও হাকতরতে বুই হাকতনি লুকুরক বাই ককলাম সালায়ানে অবঙ্গানে মন কি বাতনি ভিল সারা থামচি ব্রী বেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক ন বরকনি ওয়ানসুমা খাকামা কক মন কি বাতর সাহরানি কবকমুং নারেখা হাস্তে অমিয়া UPSC প্রিলিম আমজকমুং টংকচাংনি বিশিংতৈ পাইখা গরাক নাইমুথাংনি বিশিংতৈ মিয়া আগরতলা উমাকান্ত একাডেমিতে বয়েস বুজং রংনগ আমজকমুং অংখা আমজকমুং থাইন বেড়াই নাইনা ও হাস্তেনি সচিবকরা জে কে সিনহাতে সালথাং হাঙ্কর নাইকলফাং ডক্টর বিশাল কুমার থাংকা কেন্দ্র হাপাংনি ফিট ইন্ডিয়া তাই খেলো ইন্ডিয়া বসং সামুং বুতাংনগৈ BSFনি সারা চুকু চি চুকু ব্যাটেলিয়ানি সাকথারমাবাই মিয়া কৈলাসহর বাইসাইকেল রেলি যুগালি জাখা কৈলাসহরনি উনকৌটি ট্রেকিং পয়েন্ট নিশিমি কৈলাসহর ধর্মনগর লাহার অ রেলি যুগালি জাখা রেলিন চেঙ্গি রেখা ব্যাটেলিয়ানি কমান্ডেন্ট অটল সাইনি অ সামুং বুতাঙ্গ BSFনি চলাতে ব্রী জওয়ান রক মানজাখা তাবুক নবার্তিবানী ককতমা বস্কাং দাম নই চিব্রিয় হাস্তেনি সালথাং জেলা ধলাই উনকৌটি খুয়াই উত্তরতে সিপাহী জলা জেলা ও ফেরাঙ্কগৈ দামব্রী চিনি সিমি বাচি কিলোমিটার দবৈ নবার শিবচাই মানু তে ওয়াতৈ বাবুই মানু হই হজাক মংরেখা নবার তিবার নাইখুং তিনি সালনি তুংমারি টঙ্গানং সাকাও থাম চিবা ডিগ্রি তে খামাও নৈচি থাম ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি আইচুকও খামানি তুংমারি টংমানি নৈচি থাম ডিগ্রি সেলসিয়াস আইচুকনি দাম বাতামৈ সতী থামচি জরা ওয়াতৈ বাখা থামচি দক দশমিক নৈ মিলিমিটার ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতমা আওয়াই ইঙ্গানো সানজা দামসিনি তামৈ সতী ব্রীচি বাবো
1: আকাশ বানিয়া আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

ইংরেজি তারিখের হিসেবে যদি আমরা দেখি, তাহলে আজকের এই 25শে মে দিনটি বিশেষভাবে স্মরণীয় বাংলা সাহিত্য ও সঙ্গীত জগতে, কারণ আজকের দিনে ইংরেজি হিসেবে জন্মগ্রহণ করেছিলেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 1899 সালের ঠিক আজকেরই দিনে ইংরেজি তারিখে তিনি জন্মেছিলেন, আর তাঁর কলমে ধ্বনিত হয়েছিল প্রতিবাদ, মানবতা ও সাম্যের অমর বাণী। কবি কাজী নজরুল ইসলাম শুধু একজন কবিই নন, তিনি এক আন্দোলন, এক চেতনা। তার লেখা বিদ্রোহী কবিতা যেমন অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর সাহস জুগিয়েছে, ঠিক তেমনি তার গান আজও মানুষের হৃদয়ে জাগিয়ে তোলে প্রেম, ভক্তি এবং দেশপ্রেমের অনুভূতি। প্রভাতের এই শান্ত মুহূর্তে আমরা স্মরণ করি তার সে অমর বাণী, আমি চিরবিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াইয়ে উঠিয়াছি একা চির উন্নত শির। শ্রোতাবন্ধু, আজকের দিনে আমরা প্রত্যেকে যদি তাঁর আদর্শকে হৃদয়ে ধারণ করি, তবে সমাজে ন্যায় ও মানবতার আলো আরও উজ্জ্বল হয়ে উঠবে। এই প্রার্থনায়, এই অনুপ্রেরণায় শুরু করলাম আমাদের আজকের এই অভিজ্ঞাপন।

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের অভিজ্ঞাপনের আরও এক নতুন সকালে। শ্রোতা বন্ধু, আজ 25 মে, নতুন দিলের দিনের আলোয় আমরা আবারও আপনাদের সঙ্গে অভিজ্ঞাপনের নতুন এক পর্বে। শ্রোতা বন্ধু,

0: मार्केट के बारे में क्या
1: परफॉर्मेंस का बोलो
2: बी द फ्यूचर
1: मार्केट ट्रेंड टेक
0: सुनने में आएगी
3: आज की खबर में
4: पहले ही बोला था ब्रो
1: माय प्रेडिक्शन इज
5: आई हैव अ डिफरेंट ओपिनियन
1: मेरे दोस्त ने बोला
6: देवी जी की सुनो
7: अब अच्छा लग रहा है ना लगेगा ही हमने शोर को म्यूट जो कर दिया है आपको भी अपने कीमती सपनों को सच करना है तो बेमतलब की बातों को म्यूट कर दो और म्यूचुअल फंड्स में डटे रहो म्यूचुअल फंड्स सही है
8: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें
9: গরম কি দিন দিন বাড়ছে একদম চিন্তা করবেন না পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়
10: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন দুপুরবেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল মনে রাখবেন ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন
9: যদি কেউ হিটস্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন
10: সচেতন থাকুন সুরক্ষিত থাকুন
9: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা
11: আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ফুটবল দিবস বিশ্ব ফুটবল দিবস প্রতি বছর 25 মে পালিত হয় যা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে একটি ফুটবলের প্রতি সম্মান ভালোবাসা প্রকাশের একটি বিশেষ দিন হল আজকের দিনটি এদিন ফিফার উদ্যোগে ফুটবলের ঐতিহ্য ইতিহাস এবং বৈশ্বিক প্রভাবকে তুলে ধরার উদ্দেশ্যে উদযাপিত হয় ফুটবল কেবল একটি খেলা নয় এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ব ঐক্য ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলে পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই এই খেলা সমানভাবে জনপ্রিয় যা ধনী গরিব জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে এক মঞ্চে নিয়ে আসে ফুটবল দিবসে বিভিন্ন দেশে প্রীতি ম্যাচ ক্রীড়া আলোচনা প্রশিক্ষণ শিবির এবং সচেতনতা কর্মসূচির আয়োজন করে

রাখা হয়, যা নতুন প্রজন্ম এই খেলায় আগ্রহী হয়ে উঠতে পারে। ফুটবল শারীরিক সুস্থতা বৃদ্ধি করার পাশাপাশি দলগত চেতনা, নেতৃত্বের গুণাবলী এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে। তাই বিশ্ব ফুটবল দিবস আমাদের মনে করিয়ে দেয়, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এটি একটি শক্তিশালী সামাজিক মাধ্যম যা মানুষের হৃদয়কে এক সূত্রে গেঁথে রাখে।

0: বরং এটি একটি শক্তিশালী সামাজিক মাধ্যম যা মানুষের হৃদয়কে এক সূত্রে গেঁথে রাখে।
1: শ্রোতবন্ধু, আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বিপ্লবী নেতা রাসবিহারী বসু, আর সালটা ছিল 1886 সাল। যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সংগঠক এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন বিশিষ্ট ভাস্কর রামকিঙ্কর বেজ, যিনি ভারতীয় আধুনিক শিল্পকলার পথিকৃৎ হিসেবে পরিচিত, সাল 1906। আজকের এই দিনে আমরা হারিয়েছিলাম 1924 সালে বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিচারপতি আশুতোষ মুখোপাধ্যায়কে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অসামান্য অবদান রেখেছিলেন। আজকের দিনে আমরা হারিয়েছিলাম ব্রতচারী আন্দোলনের প্রবর্তক এবং সমাজ সংস্কারক গুরু সদয় দত্তকে 1941 খ্রিস্টাব্দে।
0: এবারে চিঠিপত্রে ঝাঁপিটা খুলে দেখা যাক। প্রথম যে চিঠিটি আমাদের হাতে রয়েছে, চিঠিটি পাঠিয়েছেন সিদ্ধি আশ্রম থেকে বাণী চক্রবর্তী। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে লিখছি মায়ের সমান বিষয়ে। দিবানিশী ভাবনা কিসে কোনো ভাবনা, কি বাজে মানুষ হব বড় হব কবে। এটা মায়ের ভাবনা সন্তানদের জন্য, সব মাই এমনি ভাবে। মায়ের কোনো সন্তানদের কাছে নিরাপদ আশ্রয়, মাতৃহারা সন্তানহারা বড় অসহায়। তেমনিভাবে সন্তানরাও মায়েদের কাছে একটি নির্ভরের জায়গা। মা আর সন্তানের সম্পর্ক বড় মধুর, এমনি মধুর সম্পর্ক আমাদের সঙ্গে আমাদের দেশ মাতৃকার। মায়ের মতো এই জন্মভূমি আমাদিগকে জল আলো বাতাস দিয়ে পরিপুষ্ট করে তুলেছে। কবির ভাষায় বলা যায়, আখি মোর তোমার আলো প্রথম আমার চোখ জোড়ালো। এই দেশ আমাদের আশ্রয় দিয়েছে, পরিচয় দিয়েছে, আমরা গর্ব করে বলতে পারি আমরা ভারতবাসী, ভারতের সন্তান। মাকে যত্নে রাখা যেমন তার সন্তানের কর্তব্য, তেমনি জন্মভূমি ভারত মাতাকে রক্ষা করাও ভারতের জনগণেরই কর্তব্য। তাই তো পরাধীনতার গ্লানিতে ভারত যখন জর্জরিত, শৃঙ্খলিত, ভারত মায়ের দামাল ছেলেরা নিজেদের প্রাণীর মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিল দেশ মাতৃকাকে রক্ষা করতে। তাদের কণ্ঠে ছিল একটাই ধ্বনি, মা গো ভাবনা কেন। এমনি করে কত কত প্রাণীর বিনিময়ে মায়ের সন্তানেরা দেশকে শৃঙ্খল মুক্ত করে তুলেছে, আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। কবির কণ্ঠে ধ্বনিত হয়েছে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাতা। মায়ের মতো ভালোবাসা ছিল বলেই তো ভারতের বীর সন্তানেরা শহীদ হতে পেরেছিল তাদের মাতৃভূমির জন্য। মা আমাদের জন্ম দিয়েছে, তার স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে তুলেছে, আর জন্মভূমি আমাদের আশ্রয় দিয়েছে, পরিচয় দিয়েছে। তাই তো বলা যায়, জননী জন্মভূমি স্বর্গাদ পিগরিয়সি। সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ও নমস্কার। ইতি বাণী চক্রবর্তী, সিদ্ধি আশ্রম, আগরতলা।
1: এবারের চিঠিখানি পাঠিয়েছেন কিশোর ব্যানার্জি, তিনি পাঠিয়েছেন পূর্ব বর্ধমান থেকে। বন্ধু কি লিখেছেন শোনাব আপনাদের। প্রিয় মনের আহ্বায়ক, আমার তোমার প্রতি প্রত্যাশার ভালোবাসার আসন পেতে সাদর আহ্বান জানাই। যদি

হতো এই শব্দের আলিঙ্গন আমাকে মনের স্বপ্ন দিয়ে জাগিয়ে তোলে? মনে করো কখনো যদি আমি মেঘের মতো উঠতে গিয়ে সবার সাথে আলিঙ্গনে আবদ্ধ হয়ে আনন্দে বৃষ্টি ঝরাতাম, কিন্তু তা তো স্বপ্নে দেখা, তাই নয় কি? আবার এমন হতে পারত প্রকৃতির রূপে বিরাজ করতাম, তাহলে সেই নারী রূপ আমাকে আকর্ষণ করতে পারত, এটাও আমার কল্পনার মনের অন্তরঙ্গ। যদি এমন হতো এই শব্দের গতি শব্দই যবনিকা, আমি কোনোটাই নই, মনের ধারণা বসে নিজেকে কল্পনায় নিয়ে আসা, আবার কল্পনা থেকে বাস্তব ঘুম ভেঙে যাওয়া, বিছানা থেকে পড়ে আছি এইভাবে নিজেকে পাওয়া। যদি এমন হতো আমি পৃথিবীতে আসিনি, কি চলছে, কি হচ্ছে, কি হবে আমার, সব কিছুই অজানা, তাহলে যদি এমন হতো এই সাত অক্ষরের শব্দ এক কঠিন স্বপ্নের বাস্তবতা লুকিয়ে কখনো মানুষের মনের বৃত্তে ধরা দেয়, মনের অগোচরে, নাকি এই পৃথিবীতে না এসেই অলীক কল্পনা কাজ, মানুষ না হয়েও কিভাবে হবে, কি ভাবা সম্ভব? তাহলে এটা ভাবনার দরকার, আমি এখনো পৃথিবীর আলোই দেখিনি, সুতরাং আমি কুড়ি হয়ে আছি, মানুষ হতে অনেক দেরি। যদি এমন হতো এই শব্দের সত্যতা কোথাও কিছুই নেই, সব কিছু আকাশ বাতাস চিন্তা করে কাল্পনিক ভাবনায় থাকা, বাস্তব জীবনে চলার পথে অবাস্তব, তবে কেউ যদি অন্য পথে মনকে অন্য পথে চালনা করতে পারে, তাহলে এখানে যদি এমন হতো, বলাটা যে কাল্পনিক ভাবনা নিয়ে যেতে পারত সবাই। কিশোর ব্যানার্জি, ঘোড়দৌড় চটি, উদয়াচল পাড়া, পূর্ব বর্ধমান।

এবারে আরও একটি চিঠি রয়েছে, চিঠিটি পাঠিয়েছেন রানীর বাজার থেকে সোমনাথ দাস। চিঠির বিষয় পিতানবধি, প্রিয় অভিজ্ঞাপন। হিন্দু শাস্ত্রে পিতা সম্পর্কে উল্লেখ রয়েছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। সংস্কৃত শ্লোকটির বাংলা তর্জমা করলে হয় পিতা স্বর্গ, পিতা ধর্ম এবং জগতে পিতা হলেন শ্রেষ্ঠ দেবতা। সাধারণভাবে সন্তানের পুরুষ জন্মদাতাকে জৈবিক সংজ্ঞা অনুসারে পিতা বলা হয়ে থাকে। অন্যভাবে যিনি সন্তানের লালন পালন করেন, নিরাপত্তা দেন, পথ প্রদর্শকের ভূমিকা নেন, তাকেও আক্ষরিক অর্থে পিতা বলা হয়। প্রতীকী অর্থে কোনো প্রতিষ্ঠান বা সংস্থার প্রতিষ্ঠাতা বা কোনো নীতি ও আদর্শের রূপকার তিনিও পিতা নামে অভিহিত হন। প্রকৃষ্ট উদাহরণ পার্শ্ববর্তী বাংলাদেশ রাষ্ট্রের স্রষ্টা বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে ভূষিত করা হয়। পার্থিব সংসারে সকল সন্তানেরা জৈবিক পিতা পালক পিতার কাছ থেকে জীবনের শিক্ষা ও পাঠ নিয়ে থাকেন, ভবিষ্যৎ জীবনের পথের দিশাও অর্জন করে থাকে। জগৎ সংসার বা বিশ্ব সংসারকে যিনি পরিচালনা ও

নিয়ন্ত্রণ করেন তিনি বিশ্বপিতা বা পরমেশ্বর। বিশ্বপিতা বা পরমেশ্বরকে চাক্ষুষ দেখা যায় না, কিন্তু বিশ্বপিতা বা পরমেশ্বরকে জগতের সমস্ত প্রাণীর পিতা হিসেবে স্বীকার করা হয়। সর্বত্র তাঁর অস্তিত্ব গভীরভাবে উপলব্ধিত হয়, তাকে পিতার ন্যায় পূর্ণ সমর্থন ও মান্যতা দেয়া হয়। শুল্ক, যজুর্বেদ ও পবিত্র মন্ত্রে উল্লেখ রয়েছে, পিতানুহসি পিতানুভবি নমস্ততে মা মা হিংসি, অর্থাৎ তুমি আমাদের পিতা, তুমি আমাদের এই বোধ বা জ্ঞান দাও যেন তোমায় পিতা বলে জানি, নত হয়ে তোমায় যেন মানি। নমস্কারান্তে সোমনাথ দাস, রানীর বাজার, সোনামুখী, বাঁকুড়া।

0: শ্রোতাবন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি গত ফেব্রুয়ারি মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানে সেরা পত্রদাতাদের নাম। ফেব্রুয়ারি মাসের প্রথম বিষয় ছিল ভালোবাসা কি বদলে গেছে। এ বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারী সেরা পত্রদাতা হলেন শুক্লা দে ঘোষ। ঠিকানা প্যালেস কম্পাউন্ড, আগরতলা। শ্রীমতী শুক্লা দে ঘোষের সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী শনিবার 30 মে অভিজ্ঞাপন অনুষ্ঠানে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বিষয় ছিল মায়ের সমান। এ বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে শ্রেষ্ঠ পত্রদাতা হলেন পিউপা ঘোষ। গ্রাম সুগডাল বুদবুদ, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। টেলিফোনে পিউপা ঘোষের সাক্ষাৎকার প্রচারিত হবে আগামী রবিবার 31 মে অভিজ্ঞাপন অনুষ্ঠানে।
1: এবারে কিছু তথ্য আপনাদের জানিয়ে দিই। জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে আগামী 28 মে প্রজ্ঞা ভবনে জনজাতীয় গরিমা উৎসবের অন্তর্গত নতুন ভারতে বিরসা আজ উজ্জীবিত উদযাপন উপলক্ষে জনজাতির ছাত্রছাত্রীদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা এবং বন অধিকার মানচিত্র প্রকাশ করা হবে। রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু অনুষ্ঠানটির উদ্বোধন করবেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যরাও থাকবেন। এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্য জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
0: আরেকটি তথ্য আপনাদের সঙ্গে ভাগ করছি। সমৃদ্ধি কি পাঠশালা, এমনই এক সচেতনতামূলক অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হবে তেলিয়ামুড়ার পঞ্চায়েত সমিতির হল ঘরে। খোয়াই জেলার পক্ষ থেকে এই কর্মশালার বা এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
1: ভারত সরকারের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্ম পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার। উল্লেখ্য, 1954 সাল থেকে চিত্রকলা, শিক্ষা ও সাহিত্য, খেলাধুলা, চিকিৎসা, সমাজসেবা, বিজ্ঞান এবং কারিগরি, ব্যবসা বাণিজ্য, শিল্প প্রভৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হিসেবে পদ্ম পুরস্কার দেয়া হয়। 2027 সালে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত সরকারের পদ্ম পুরস্কার পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। পদ্ম পুরস্কারের জন্য সুপারিশ বা অনলাইনে রাষ্ট্রীয় পুরস্কার www.awards.gov.in এই পোর্টালের মাধ্যমেই অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। আবেদন করার জন্য এই বিষয়ে যাবতীয় নির্দেশিকা পোর্টালে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার জন্য নির্ধারিত আবেদনপত্র এবং বিস্তারিত তথ্য এই পোর্টালের মধ্যেই রয়েছে। আগামী 31 জুলাই 2026-এর মধ্যে অনলাইনে পাঠানো আবেদন বা সুপারিশগুলি গ্রহণ করা হবে।
0: আরেকটি তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। দেশের দিব্যাঙ্গ

0: জনদের অসামান্য কৃতিত্ব এবং তাদের ক্ষমতায়নে নিয়োজিত প্রতিষ্ঠানগুলিকে সম্মান জানাতে ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার এবং ক্ষমতায়ন মন্ত্রক জাতীয় পুরস্কার 2026-এর আবেদন প্রক্রিয়া শুরু করেছে। প্রতিবছর 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এই মর্যাদাপূর্ণ বেসামরিক স্বীকৃতিটি প্রদান করা হয়। এর জন্য গত 15ই মে থেকে এই পুরস্কারের জন্য রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল www.awards.gov.in এ অনলাইন আবেদন শুরু হয়েছে। মনোনয়ন বা আবেদনপত্রগুলো শুধুমাত্র অনলাইনেই জমা দিতে হবে এবং পোর্টালটি 31শে জুলাই পর্যন্ত খোলা থাকবে। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি, রাজ্য সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে 2026-27 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আগামী 29শে মে থেকে শুরু হচ্ছে। ওই দিন থেকে উচ্চশিক্ষা দপ্তরের সমর্থ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে।
1: এবারে কিছু কাজের খবর জানিয়ে দিই। রেল মন্ত্রকের অধীনে 1644টি ট্রেড অ্যাডভেন্টিস পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। 2026-27 শিক্ষাবর্ষের জন্য মোট 1644টি ট্রেড অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এর মধ্যে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে রায়পুর বিভাগে যে পদে নেওয়া হবে তা হল ট্রেড অ্যাপ্রেন্টিস, মোট শূন্য পদ 1644টি। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 4 জুন 2026, আর এখানে প্রশিক্ষণের মেয়াদ রয়েছে 1 বছর। আর অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে, আর শিক্ষাগত যোগ্যতা রয়েছে 10ম মান পর্যন্ত। আর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী 5 বছর ছাড় পাবেন, আর সাধারণ ক্ষেত্রে বয়সসীমা রয়েছে 24 বছর।
0: আরেকটি কাজের খবর আপনাদের জানিয়ে দিচ্ছি, টিপিএসসির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। এক্ষেত্রে শূন্যপদ 220টি, শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিংয়ে বিই বিটেক অথবা এমসিএ পাস হতে হবে। বয়স হতে হবে আপনাদের 18 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত ক্ষেত্রে যথারীতি বয়সে ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা করার শেষ তারিখ আগামী 5ই জুন বিকেল 5:30 পর্যন্ত। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার বিস্তারিত তথ্য পরবর্তীতে কল লেটারে জানানো হবে। আবেদন ফি জেনারেল প্রার্থীদের জন্য 350 টাকা এবং এসসি এসটি বিপিএল পিডাব্লিউডি প্রার্থীদের জন্য 250 টাকা। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট tpsc.tripura.gov.in আপনারা দেখে নিতে পারেন।
1: আরও একটি কাজের খবর, ব্যাংক অফ বরোদায় 5000টি শূন্যপদে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। আর এক্ষেত্রে ত্রিপুরার জন্য 3টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে, বয়সসীমা হতে হবে 18 থেকে 28 বছর। তবে এসসি এসটি এবং ওবিসি প্রার্থীদের জন্য নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে। আর আবেদনপত্র অনলাইনে করতে হবে 8 জুন 2026 এই তারিখের মধ্যে।
0: শ্রোতাবন্ধু, এবারে আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য আগামী 24 ঘন্টাকে নিয়ে কি বলছে আপনাদের সঙ্গে জানিয়ে দিচ্ছি। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত মেঘলা থাকবে। রাজ্যের দক্ষিণ, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 96% এবং সর্বনিম্ন 68%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে।

36.2 মিলিমিটার। শ্রোতা বন্ধু, স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে কাজে আসে স্বতঃস্ফূর্ততা। তাই স্বাস্থ্যকে ভালো রাখতে প্রতিদিন আমাদের বিভিন্নভাবে শরীরকে সুস্থ রাখতে হবে। যেমন প্রতিদিন প্রচুর পরিমাণে জল পান করতে হবে, প্রচুর শাকসবজি খেতে হবে এবং নিয়মিত যোগব্যায়াম করতে হবে। তার পাশাপাশি শ্রোতাবন্ধু, আজ কিন্তু গোটা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব থাইরয়েড দিবস। মূলত মানুষের মধ্যে থাইরয়েড সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এই দিনটি পালন করা হয়।

0: শ্রোতা বন্ধু, সময় কিন্তু জানান দিচ্ছে আজকের মতো বিজ্ঞাপনের পর্ব এখানেই শেষ করতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে এই পর্বে ছিলাম আমি রাহুল,
1: আর আমি নিতাই।
0: শ্রোতা বন্ধু, আজকের দিনটি আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। এই বলে আজকের মতো বিজ্ঞাপন এখানেই শেষ করছি। নমস্কার।

আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ এবং এরপর শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।

রাতের নীরবতা ভেঙে হঠাৎ ফোনে একটা মেসেজ। স্ক্রিনে ভেসে উঠল একটা নাম, যে নামটা আগে শুধু কন্ট্যাক্ট লিস্টেই ছিল, একটা সিম্পল হাই। আর অদ্ভুত ব্যাপার হলো, সে একটা শব্দই যেন সারাদিনের মুডটা একেবারেই বদলে দিল। তারপর শুরু হলো খুব সাধারণ কিছু কথা। কি করছো, খেয়েছ, ঘুমোবে কখন? কিন্তু মজার বিষয়, এই সাধারণ কথাগুলোই ধীরে ধীরে হয়ে উঠল সবচেয়ে স্পেশাল আর সুন্দর অনুভূতি। হ্যাঁ, শুভ সকাল আমার প্রিয় সকল যুব শ্রোতা বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আজকের যুববাণী অনুষ্ঠানে। আমি রয়েছি তোমাদের সঙ্গে আর জি রাতুল, আর আজকের টপিক টাইপিং থেকে লাভ স্টোরি। আজকের দিনে প্রেম মানে শুধু দেখা হওয়াই নয়, বরং একটা নোটিফিকেশন, একটা লেট রিপ্লে, আর একটা সিন, আর একটু অপেক্ষা। কেউ টাইপিং দেখলে স্মাইল করে, কেউ আবার টাইপিং থেমে গেলে মন খারাপও করে, আর কেউ কেউ সারা রাত জেগে শুধু

অনেকটা মেসেজের অপেক্ষাই থাকে। হ্যাঁ, ধীরে ধীরে বুঝতেও পারা যায় না কখন একটা চ্যাট বক্স একটা মানুষকে এতটা কাছের করে তোলে। তো আজ আজ যুববাণীতে আমরা কথা বলবো সেই ডিজিটাল ফিলিংস নিয়ে, যেখানে প্রেম শুরু হয় খুব ছোট ছোট মুহূর্ত থেকে, কিন্তু তার অনুভূতি হয় একদম রিয়েল। তো তোমরাও জয়েন করতে পারো আমাদের সঙ্গে। ফোন করো 03812326253 এই নম্বরে, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করো 9402169965 এ। আর সঙ্গে থাকছে গান, গল্প আর অনেক রিলেটেবল মুহূর্ত। তাহলে চলো রেডিও বা মোবাইলের ভলিউমটা হালকা করে বাড়িয়ে দাও, কারণ শুরু হয়ে গেছে তোমার আমার আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান, যুব অনুষ্ঠান যুব বাণী। আর এখন একটা গান, যেটা শুনতে শুনতে তোমরাও ভাবো তোমাদের জীবনে এমন কি কেউ আছে যার একটা শুধুমাত্র হাই, হ্যাঁ শুধু হাই, আজও মনকে একটু হলেও নরম করে তোলে।

বাহ, ও মাই লাভ, আদুরে আলাপ, একটা গান যেটা যেন খুব সহজভাবেই মনে করিয়ে দিল কখনো কখনো ভালো লাগাগুলো বড় কথা দিয়ে নয়, ছোট ছোট অনুভূতি দিয়েই শুরু করা যায়, ঠিক তাই না? তবে কথা হচ্ছে, শুনতে শুনতে কি কারুর কথা মনে পড়লো তোমাদের? যে মানুষটা এখনো হয়তো অনলাইন আছে কিন্তু কথা হয় না আগের মতো, নাকি এমন কেউ যার একটা মেসেজ, হ্যাঁ শুধুমাত্র একটা মেসেজ, আজও মনটা নরম করে দেয়। আজকের এই ডিজিটাল দুনিয়ায় সম্পর্কগুলো অনেকটা বদলে গেছে, তবু কোথাও না কোথাও সেই ওল্ড স্কুল ফিলিংস এখনো বেঁচে আছে। একটা গুড মর্নিং, একটা টেক কেয়ার, একটা সিনের অপেক্ষা। কিন্তু এই ফিলিংসের মাঝে আরেকটা জিনিস খুব কমন, কি বলতো? হঠাৎ করে রেগে যাওয়া, কেউ রিপ্লে লেট করলে রাগ, সিন করে রিপ্লে না দিলে আরও রাগ, আবার পাঁচ মিনিট পর সেই একই মানুষকে মিস করা। মানে রাগটা আসলে সিরিয়াস এমন কিছু না, এটা হলো অ্যাটেনশন মিসিং হলে ইমোশনাল নোটিফিকেশন। আর মজার ব্যাপার কি জানো, আজকাল রিলেশনশিপে বড় সমস্যা ঝগড়া না, বরং সাইলেন্ট ট্রিটমেন্ট, আমি কিছু বলবো না, এইরকম মোড। কিন্তু শেষ পর্যন্ত একটা সরি, একটা ওকে, আর একটা কিউট ইমোজি, বাস সব ঠিক। আর সেই মিষ্টি মান অভিমানের ফিলিংস নিয়ে এবার শোনা যাক পরের গানটা, কি বলো? হ্যাঁ, পরের গানটা এবার তোমাদের জন্য।

0: আহা, কি সুন্দর একটা ফিলিংস রেখে গেল গানটা, তাই না? আর এই সুরের আওয়াজ নিয়েই এবার তোমরা শুনবে সুরের আসর। সঙ্গে থাকছে আর যে শতাব্দী, আর সঙ্গীত পরিবেশনায় থাকছে শিল্পী পৃথা দত্ত ভৌমিক, তবলায় পিনাক আচার্যি এবং কিবোর্ডে থাকছেন অলোকেশ চক্রবর্তী। তাহলে আর দেরি কেন, চলো হারিয়ে যাওয়া যাক সুরের এক সুন্দর সফরে।
1: সুরের মাঝে কখনো লুকিয়ে থাকে গল্প, কখনো আবার একটা গানই হয়ে ওঠে আমাদের মনের কথা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আরজে শতাব্দী এবং আপনাদের সঙ্গে যুববাণী অনুষ্ঠানে আমি রয়েছি। আজকে থাকছে বিশেষ গানের আসর, এবং এই পর্বে থাকবে সুন্দর গান, সঙ্গে থাকবে তরুণ শিল্পীর কণ্ঠে অনুভূতির ছোঁয়া। আমাদের সঙ্গে রয়েছে আজ তরুণ সঙ্গীত শিল্পী পৃথা দত্ত ভৌমিক, এবং যন্ত্রণার সঙ্গে রয়েছে পিনাক আচার্যি, সঙ্গে রয়েছে কিবোর্ডে অলোকেশ চক্রবর্তী। আপনাদের সকলকে জানাই যুববাণী অনুষ্ঠানে স্বাগত, এবং শিল্পীর সঙ্গে কথা বলবো। শুরুতে জানবো কেমন আছো?
2: ভালো আছি। তুমি ভালো আছো?
1: বেশ ভালো। এবং কেমন লাগছে আজকের এই

0: অনুভূতির ছোঁয়া। আমাদের সঙ্গে রয়েছে আজ তরুণ সঙ্গীত শিল্পী পৃথা দত্ত ভৌমিক এবং যন্ত্রণার সঙ্গে রয়েছে পিনাক আচার্যি, সঙ্গে রয়েছে কিবোর্ডে অলোকেশ চক্রবর্তী। আপনাদের সকলকে জানাই যৌবনী অনুষ্ঠানে স্বাগত এবং শিল্পীর সঙ্গে কথা বলবো। শুরুতে জানবো কেমন আছো?
1: ভালো আছি। তুমি ভালো আছো?
0: বেশ ভালো। এবং কেমন লাগছে আজকের এই অনুষ্ঠানে এসে?
1: ভীষণ ভালো লাগছে। আকাশবাণীতে গান গাওয়া একটা অন্যরকম ব্যাপার।
0: এর আগেও আশা করেছি,
1: অনেকবার হয়েছে।
0: আজকের এই অনুষ্ঠানটা কিভাবে শুরু করছো, কি গান দিয়ে শুরু?
1: পূজা পর্যায়ে একটা গান দিয়ে শুরু করছি।

0: অ্যামিউজ করছি রবীন্দ্রসঙ্গীত নিয়ে। তারপর অনেক দিন শ্রেয়া ঘোষ ঠাকুরতার কাছেও শিখেছি, তো এখন মেয়েও বড় হচ্ছে, তার জন্য এখন একটু
1: মানে সংসার জগতের সঙ্গে শিল্প জগৎটাকেও সঙ্গে করে নিয়ে চলা। আরও একটি বিষয় জানবো যে শিল্পীর বাইরে পৃথা কেমন?
0: শিল্পীর বাইরে তো বই পড়তে ভালোবাসি, ছোটবেলা নাচও শিখেছি।
1: এই শিল্প জগতে পা রাখা একটা বিশাল ব্যাপার, অনুপ্রেরণা কে ছিল?
0: মা ছিল, বাবা ছিল, ওরাই বেশি।
1: এটাই তাই, সত্যি তাই, মানে পরিবার থেকে কিন্তু এই আস্তে আস্তে স্বপ্নগুলো বড় হয়ে ওঠা। তবে দ্বিতীয় গান কি থাকছে পৃথা?
0: দ্বিতীয় গান বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা।
1: নিশ্চয়ই, চলো।

0: বাহ, কি অসাধারণ গান আমরা শুনলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী একটি গান এবং পৃথার কণ্ঠে শোনা মুহূর্তগুলোকে যেন আরও সুন্দর করে ফুটিয়ে তুলেছে। কারণ যদি বলি, এই সঙ্গীত যাত্রাটা না একটা ছোট্ট চারা গাছকে বড় করে তোলার মতো, ছোট ছোট মুহূর্তগুলো জন্ম নেয়। তবে পৃথার কাছ থেকে জানব, তোমার কি শৈশব থেকেই মানে একটা স্বপ্ন ছিল যে সঙ্গীত জগতে পাড়া করে তোলার মধ্য দিয়ে?
1: না, ছোট থেকেই গান শিখেছি, তাও অনেক ছোটবেলা থেকেই শিখেছি। তারপর পরে রবীন্দ্রভারতী থেকে

0: অপূর্ব, আরও একটি সুন্দর গান আমরা শুনলাম পৃথার গলায়। এবং গান তো আমরা শুনছি, তার পাশাপাশি আলোচনায় যাওয়া যাক পৃথা। জানবো যে শিল্পীর আসল তৃপ্তি যদি বলি, একজন শিল্পীর কাছে শুধুমাত্র পারফর্ম করা নয়, অনুভূতিকে সৃষ্টি করা এবং তার পাশাপাশি শ্রোতাদের মাঝে পৌঁছে যাওয়া। এক্ষেত্রে যদি তোমার কাছে প্রশ্ন রাখি, শ্রোতাদের হাততালি কিংবা নিজের ভেতরের তৃপ্তি কোনটাতে তুমি বেশি, মানে নিজের কাছে মনে হয় যে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ,
1: যদি ভালো করে করি তাহলে নিশ্চয়ই শ্রোতাদের কাছেও পৌঁছে যাব,
0: এইটাই। এবং এত ব্যস্ততার মাঝে কিভাবে নিজের গানকে সময় দাও রিহার্সালের জন্য?
1: করি এটা, নিজের ভেতর থেকে আসে যে করতে হবে, আর নিজের মানে কি বলবো, এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আর কি। মেয়েকে নিয়েও বসি, ওটাও আমার একটা রেওয়াজের মধ্যে পড়ে যায়।
0: বর্তমান সময়ে সঙ্গীত জগৎ নানা ধরনের এক্সপেরিমেন্ট দেখা যায়, বিশেষ করে ক্লাসিক্যাল, ফিউশন, মডার্ন নানা ধরনের লক্ষ্য করা যায়, এবং প্রতিটি শিল্পী চায় যে এই সবের মাঝেও নিজেকে গড়ে তুলতে। তোমার কাছে ক্লাসিক্যাল নাকি অন্য কোনো গান তোমার কাছে বেশি স্বাচ্ছন্দ্যের মনে হয়, নিজেকে খুঁজে পাও?
1: না দেখো, রবীন্দ্রনাথের গান আমি ছোটোর থেকে করছি, এটা নিয়ে আমার পড়াশোনা। আর ফিউশনের ব্যাপারটা আমি তো করি না রবীন্দ্রসঙ্গীতে।
0: আচ্ছা,
1: আমি পুরো নোটেশন মেনটেন করেই গাওয়ার চেষ্টা করি।
0: বাহ, অসাধারণ। তবে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা রয়েছি, শেষে কি গান শোনাচ্ছ?
1: আমি বহুবাসনা এই গানটা শোনাবো।

0: আসলে কি জানো তো শ্রোতা বন্ধুরা, আমরা না কোনো কোনো গান হয়তো আমরা কেবলই শুনি না, সেটাকে অনুভব করি। এবং আজকে পৃথা যে গানগুলিকে উপহার দিল, সেটাকে মনে হলো যে হৃদয়ে হয়তো দাগ কেটে গেছে। এবং সেই জায়গায় যদি রবীন্দ্রসঙ্গীত হয় তাহলে তো আর কথাই নেই, যে হোক ভালো সময় কিংবা খারাপ সময়, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এই রবীন্দ্রসঙ্গীত মন ভালো করে তুলে দেয়। এবং শেষে তোমার কাছে জানতে চাইব, এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকে চাইছে যে সোশ্যাল মিডিয়ার নিজের জনপ্রিয়তা গড়ে তোলা, এবং একটা বড় মঞ্চ খুঁজে পাওয়া শিল্পীর জন্য সেটা তো বিশাল ব্যাপার। তোমার কাছে কোনটা প্রাধান্য দেয়, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা নাকি নিজেকে ধীরে ধীরে বড় মঞ্চে তুলে ধরা?
1: দেখো দুটোই, যে সোশ্যাল মিডিয়া ছাড়া তো আজকাল হয় না, দুটোই শেখার সাথে সাথে বড় মঞ্চেও যাওয়ার।
0: এটাই কি বার্তা দেবে যারা এতক্ষণ ধরে তোমার অনুষ্ঠান শুনলো, এবং যারা নতুন প্রজন্ম রয়েছে যুবাদের জন্য কি বার্তা দেবে?
1: অসংখ্য ধন্যবাদ আমার গান শোনার জন্য, আর আশীর্বাদ করবেন যাতে আরও ভালো গান করতে পারি।
0: অবশ্যই তাই। এবং আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, তবে কেউ কোথাও যাবেন না, শুনতে থাকুন আকাশবাণী আগরতলা 101.6 মেগাহার্সের অনুষ্ঠান, এবং আমি থাকব পরবর্তী আরও অন্য কোনো অনুষ্ঠান নিয়ে। নমস্কার।

বাহ, কি সুন্দর একটা পরিবেশনা! সুর যেন কিছুক্ষণের জন্য সব বাস্তবতা ভুলিয়ে দিল। আর এভাবেই ছোট ছোট অনুভূতি, কিছু সুন্দর মুহূর্ত আর কিছু প্রিয় মানুষের সঙ্গ নিয়েই শেষ করছি আজকের যুববাণীর আড্ডা। তো নিশ্চয়ই কথা হবে অন্য এক নতুন পর্বে, নতুন দিনে, নতুন কোনো ভাবনার খোঁজে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই শুনতে থেকো তোমাদের প্রিয় অনুষ্ঠান, যুব অনুষ্ঠান, যুব বাণী।

101.6 মেগাহের্টজে এফএম উজ্জয়ন্ততে রয়েছেন এই মুহূর্তে। আর এই মুহূর্তে সকালবেলার অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি আমি, আপনাদের বন্ধু নিতাই। আর এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 2026 সালের পদ্ম পুরস্কার প্রদান করবেন। এবছর ভারত সরকার মোট 131টি পদ্ম পুরস্কার ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী পুরস্কার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চল গতকাল দেশের উন্নয়নের অন্যতম অগ্রগামী অঞ্চল। কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে সবার সঙ্গে ভাগ করে গতকাল প্রধানমন্ত্রী এ কথা বলেন। রাজ্যে ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ব্যাপক নিরাপত্তায় গতকাল আগরতলার উমাকান্ত একাডেমি এবং বয়েজ বুজজং স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসইকে ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করার জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাদ্রাজ এবং আইআইটি কানপুর থেকে অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছে। সিবিএসইর ফলাফল পরবর্তী পরিষেবা পোর্টাল সংক্রান্ত বিভিন্ন ঘটনা এবং ছাত্রছাত্রী ও অভিভাবকদের উত্থাপিত উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ত্রিপুরা আচার্য সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর রত্না দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সাবরুমের হরিণা শিশু ভারতী প্রি স্কুলে গতকাল এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে মনুবাজার সামাজিক স্বাস্থ্য মেডিকেল অফিসার ডাক্তার দেবজ্যোতি মজুমদার, ডাক্তার অভিজিৎ দাস প্রমুখ রোগীদের বিনামূল্যে চিকিৎসা বিষয়ক সহায়তা প্রদান করেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলম অভিমুখে এগিয়ে আসছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 26 মে কেরলম এ আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা

জেলায় ঊনকোটি, খোয়াই ও উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। রাজ্যে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাপ 36.2 মিলিমিটার। জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম। 101.6 মেগাহের্জে FM উজ্জয়ন্তদের রয়েছেন, আর এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বলছি তোমায় অনুষ্ঠানে। আর বলছি তোমায় অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো তাঁতে বোনা তোয়ালে, এই বিষয় নিয়ে। হ্যাঁ, কেন এই বিষয় নিয়ে আমরা কথা বলবো? হ্যাঁ, আজ তোয়ালে দিবস বা টাওয়াল ডে। প্রতিবছর 25শে মে বিশ্বজুড়ে উদযাপিত হয় এই তোয়ালে দিবস, যা মূলত বিখ্যাত ব্রিটিশ লেখক ডাগলাস অ্যাডামস এর প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি অভিনব উপায়। তিনি তাঁর জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনী গ্রন্থ দ্য হিটচেকার্স গাইড টু দ্য গ্যালাক্সি এ তোয়ালেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বহুমুখী উপকরণ হিসেবে উল্লেখ করেছিলেন। বইটিতে বলা হয়েছে, একজন মহাকাশ ভ্রমণকারীর জন্য তোয়ালে সবচেয়ে দরকারি জিনিসগুলোর একটি। এটি যেমন শরীর মুছতে কাজে লাগে, তেমনি বিপদের সময় কম্বল, অস্ত্র সংকেত বা এমনকি মানসিক শক্তির প্রতীক হিসেবেও ব্যবহৃত হতে পারে। আর তা কেমনভাবে হয় তা নিয়ে আমরা অবশ্যই কথা বলব আজকের অনুষ্ঠানে বলছি তোমায় অনুষ্ঠানে। আর বন্ধুরা, আপনারাও কিন্তু আজ বলছি তোমায় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। টেলিফোন লাইনে 2326253 এই নাম্বারে ফোন করে আর অবশ্যই কথা বলবেন আজ তাঁতে বোনা তোয়ালে এই নিয়ে। কারণ আমরা তোয়ালে অবশ্যই আমরা অনেকেই ব্যবহার করি, আর এখন নানা রকম তোয়ালে হাতের নাগালে আমরা পাই, বাজারে পাই, আর সেগুলোর মধ্যে সিনথেটিক রয়েছে, আবার তাঁত তৈরিও রয়েছে। আপনার ভালো লাগে কোন তোয়ালেটা, সিনথেটিক না তাঁত বোনা? আর সেই বিষয়ে কথা বলবেন 2326253 এই নাম্বারে।

এটিকে সম্মান জানাতে এই তোয়ালে দিবস দিনটির সূচনা করেন। সেই থেকে প্রতিবছর এদিনে তাঁর ভক্তরা নিজেদের সঙ্গে একটি তোয়ালে বহন করে, যা তার সৃষ্ট জগৎ ও চিন্তাধারার প্রতি এক ধরনের ভালোবাসার প্রকাশ। এই দিনটি শুধু একজন লেখকের প্রতি সম্মান নয়, বরং সৃজনশীলতা, কল্পনাশক্তি এবং অদ্ভুত অথচ গভীর ভাবনার উদযাপনও বটে। তাই আমরা কারা এখনো অঙ্গবস্ত্র হিসেবে তোয়ালে ব্যবহার করতে ভালোবাসি, আর সেই তোয়ালেটা কি তাঁত তৈরি না সিনথেটিক, কোনটা, সে কথাই বলবেন 232-6253 এই নাম্বারে। আর অবশ্যই আমাদের জীবনে চলার পথে অনেক কিছুই প্রয়োজন বাড়ে, আর সেই প্রয়োজনের মধ্যে আমাদের রয়েছে নানান জিনিস, আর তার মধ্যে তোয়ালে হয়তো থাকতে পারে আপনার খুব প্রিয়, যাকে সঙ্গে করে আমরা প্রতিদিন স্নানের সময় হয়তো স্নান সেরে হয়তো বা কোথাও ঘুরতে গেলেও ব্যাগে সব জিনিসগুলো পড়ার পরেও একবার ভাবি তোয়ালেটা নেওয়া হলো কি না। এমন কার কার ক্ষেত্রে হয়েছে সেই বন্ধুরা 232-6253 এই নাম্বারে ফোন করতে পারেন।

আমাদের চলার পথে নানান বন্ধু থাকে, আর সেই বন্ধুদের মধ্যে অঙ্গবস্ত্র হিসেবে কোথাও ছুটে যাওয়ার সময় সঙ্গে নিয়ে হয় প্রিয় বন্ধুর চাইতেও আপন অনেকের ক্ষেত্রেই হয়তো থাকতে পারে অঙ্গবস্ত্র, সেই তোয়ালে। আর সেই তোয়ালে নিয়েই আজ কথা বলছি, কারণ আজ তোয়ালে দিবস। তোয়ালে দিবসের আরও একটি তাৎপর্য যদি আমরা দেখি, এটি আমাদের দৈনন্দিন জীবনে সাধারণ জিনিসগুলোর মধ্যেও অসাধারণ একটি ভাবনা শেখায়। এটি সাধারণ তোয়ালে যা আমরা প্রতিদিন ব্যবহার করি, তাই এই তোয়ালেটাই হয়ে উঠতে পারে একটা প্রতীক যা আমাদের মনে করিয়ে দিতে পারে জ্ঞান, হাস্যরস এবং কল্পনা শক্তির জীবনের

0: কঠিন মুহূর্তগুলোকে সহজ করে তুলতে পারার ক্ষমতা। কিভাবে? বিভিন্ন দেশে এই দিনে নানা আয়োজন করা হয়ে থাকে। যারা তোয়ালে তৈরি করেন, যে তাঁতিরা রয়েছেন, তাদের বিশেষভাবে সম্মান জানানো হয়, তাদের বই পাঠানো হয়, আবার কোথাও কোথাও এই তাঁতিদের উৎসাহিত করবার জন্যে আলোচনা সভার আয়োজন করা হয়, আবার নানান অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। তোয়ালে দিবস এটি ব্যতিক্রমী ও আনন্দময় উদযাপন। আমরা হয়তো অনেকেই জানি না এই তোয়ালের জন্যেও একটি দিন ধার্য করা রয়েছে, আর সেই ছোট ছোট বিষয়ে আনন্দ খুঁজে পাওয়া যায় এবং সৃজনশীল চিন্তাভাবনাগুলো আমাদের দৃষ্টিভঙ্গিতে নতুনভাবে গড়ে তুলতে পারে তোয়ালে। আর এই তোয়ালে দিবসে এই মুহূর্তে আমাদের সঙ্গে কে রয়েছেন দেখা যাক টেলিফোন লাইনে। হ্যালো, না আজ কেন জানি না আমার শ্রোতাদের সঙ্গে আমরা ঠিক কানেক্ট হতে পারছি না। আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের শ্রোতাদের সঙ্গে কানেক্ট হতে টেলিফোন লাইনে। দেখা যাক আমার অন্য শ্রোতাদের সঙ্গে কানেক্ট হতে পারে কিনা। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: আমি আড়ালে থেকে কৃষ্ণদেবনাথ বলছি।
0: কৃষ্ণ দেবনাথ, হ্যাঁ কৃষ্ণবাবু বলুন।
1: তোয়ালে আমাদের প্রত্যেকদিনই দরকার লাগে।
0: আচ্ছা,
1: তোয়ালে আমার কাছে ভালো, তোয়ালে আমার সবসময় লাগে, কোনো সময় বেরোলেই তোয়ালে লাগে, সুতি তোয়ালে দরকার লাগে।
0: আচ্ছা আচ্ছা, সুতি তোয়ালে ব্যবহার করে থাকেন, অর্থাৎ তাঁত তৈরি তোয়ালে আমার কৃষ্ণবাবুর ভীষণ পছন্দের, আর প্রতিদিন সঙ্গেই থাকে অঙ্গবস্ত্র হিসেবে তোয়ালে। আর আমার কৃষ্ণবাবুর মতন আর কারা তোয়ালেকে খুব ভালোবাসেন বা প্রতিদিন ব্যবহারের জন্যে দরকার পড়ে, সে কথাই আজ তুলে ধরতে পারেন 2326253 এই নাম্বারে।

0: এই মুহূর্তে টেলিফোন লাইনে আলো জ্বলছে, কে রয়েছেন? হ্যালো,
1: হ্যাঁ নমস্কার,
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ নিতাইবাবু, বলুন।
1: হ্যাঁ, কি বিষয় হচ্ছে? তাঁতে বোনা তোয়ালি।
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, তো আমি তো একজন তাঁত শিল্পী।
0: হ্যাঁ অবশ্যই।
1: তো আমি একজন তাঁত শিল্পী, তো আমি ধরুন তো আমাদের এখানে তোয়ালি বোনা হয় না, তো আমার এখানে হয়।
0: আচ্ছা, তোয়ালে বোনা হয় আপনাদের এখানে?
1: না, আমাদের এখানে তোয়ালি বোনা হয় না, আমাদের এখানে শাড়ি বোনা হয়।
0: আচ্ছা,
1: হ্যাঁ আমাদের এখানে তখন শাড়ি বোনা হয়।
0: আর কাছে ধারে কোথাও তোয়ালে বোনা হয়
1: না? আমাদের এই বীরভূম কোথাও হয়।
0: আচ্ছা,
1: এখন বন্ধ হয়ে গেছে।
0: আচ্ছা, তো তোয়ালে আপনি ব্যবহার করেন? হ্যালো,
1: খুব সুন্দর, খুব নরম।
0: যাই হোক, আমার নিতাইবাবুর সঙ্গে কিন্তু কথা বলা সম্ভব হচ্ছে না, লাইনটি খুব কেটে কেটে আসছিল। তো আমরা যে কিন্তু অনুষ্ঠানে প্রথম থেকেই বলছিলাম যে আপনারা যেহেতু আজ একটু প্রকৃতি একটু অন্যরকম, তাই নেটওয়ার্ক কানেকশানটা অনেক সময়ই আমরা সবাই কিন্তু আশা করি মোবাইল থেকেই ট্রাই করছি, তখন সবসময় নেটওয়ার্ক কানেকশানটা ভালো নাও থাকতে পারে। এমন একটি জায়গায় দাঁড়িয়ে ফোন করব যেখানে খুব টাওয়ারটা ভালো পাওয়া যাচ্ছে, সেখান থেকেই আমরা ফোন করব, এটুকু আশা রাখতে পারি আপনাদের কাছ থেকে। আজ তোয়ালে দিবস, তাই আমরা কারা তোয়ালে ব্যবহার করি এবং তোয়ালে সাথে জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, আর সেই তোয়ালেটা তাঁতের তৈরি তোয়ালে নাকি মেশিনের তৈরি বা অন্য কোনো উপায়ে তৈরি, আর তাঁতের তৈরি তোয়ালেটা ব্যবহার করতে কেমন লাগে, সেই কথাগুলোই আজ বলুন 2326253 এই নাম্বারে। আমরা যে কথা বলছিলাম এই তোয়ালে দিবস নিয়ে, এই তোয়ালে দিবস এমন একটি ব্যতিক্রমী দিন যার কথা হয়তো আমরা অনেকেই জানি না।

আলো জ্বলছে, কে রয়েছেন এই মুহূর্তে দেখা যাক। হ্যালো, না আমার শ্রোতার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

আমরা অনেকেই তোয়ালে আর গামছার মধ্যে ছোট্ট একটি যে পার্থক্য রয়েছে তাও অনেকেই খুঁজে পায় না, অনেকেই সমার্থক হিসেবেও কিন্তু আমরা মনে করি, আবার একই রকমভাবে ব্যবহার করি, দুটার ব্যবহার একই রকম অঙ্গবস্ত্র হিসেবে। তবে আপনার কাছে কি ব্যবহার করতে ভালো লাগে গামছা না তোয়ালে, হ্যাঁ সে কথাও কিন্তু বলতে পারেন। আর অবশ্যই তার জন্যে 232-6253 এই নাম্বারে ফোন করতে পারেন। আর যদি আমরা দামের দিকটাও যদি দেখি বা যারা নাকি সহজলভ্যতার হিসেবেও যদি দেখি, দেখা যায় আমাদের অনেক সময়ই কিন্তু তোয়ালের দামটা একটু

বেশি পড়ে যায়, তার জন্যে আমরা গামছা অনেক সময়ই ব্যবহার করা সহজ হয়ে পড়ে সস্তা বলে। আর তারপরে দেখা যায় কিন্তু এই তোয়ালের ব্যবহারটা অন্য রকম, তার ব্যবহার, তার যে জনপ্রিয়তা, তার বিন্দুমাত্র খাটো হয়নি। আর তার জন্যেই আজকের দিনটিতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে তোয়ালে দিবস। ঠিক আজকে তাই আমরা কথা বলছি তোয়ালে নিয়ে। তো যদি আজকের দিনে এই তোয়ালে দিবসে আমরা কিন্তু একটি নতুন তোয়াল কিনতেই পারি,

101.6 MHz-এ FM উজ্জয়ন্ততে রয়েছেন বলছি তোমায় অনুষ্ঠানে, বলছি তোমায় অনুষ্ঠানে। আজ তাঁতে তৈরি বা তাঁতে বোনা টাওয়াল অর্থাৎ তোয়ালে, এই নিয়ে কথা বলছিলাম। কেন আজ তোয়ালে নিয়ে কথা বলছি? কারণ আজ পালিত হচ্ছে তোয়ালে দিবস। প্রতি বছর 25শে মে দিনটিকেই তোয়ালে দিবস হিসেবে গণ্য করা হয়, কারণ আজকের দিনটিতেই জন্মগ্রহণ করেছেন প্রখ্যাত ব্রিটিশ লেখক ডাগলাস অ্যাডামস। হ্যাঁ, আর তার জন্মদিনটিকে স্মরণে করে তিনি অত্যন্ত ভালোবাসতেন তোয়ালেকে, আর তাকে নিয়ে গ্রন্থ রচনা করেছেন। তার লেখায় তোয়ালে একটি অনন্য মাত্রা পায়, তার জন্যই তার ভক্তরা এই দিনটিতে তোয়ালে দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করে। তাই আজ কথা বলছি তোয়ালে নিয়ে। তোয়ালে ব্যবহার করতে আমরা কারা কারা ভালোবাসি, সেই তোয়ালে ফ্যানদেরই আজ খুঁজছিলাম 2326253 এই নাম্বার দিয়ে আপনাদের সঙ্গে। তো আপনারা যারা তোয়ালেকে খুব ভালোবাসেন তারা অবশ্যই ফোন করতে পারেন আর আজ এই অনুষ্ঠানে কথা বলতে পারেন। আর তার জন্যে আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু নিতাই।

আলো জ্বলছে টেলিফোন লাইনে, দেখা যাক কে রয়েছেন। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, লাইনটি কানেক্ট হয়েছে ঠিকই, কিন্তু হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ বলুন না, আমার ইশ্রদার সঙ্গে কিন্তু কথা বলা সম্ভব হলো না।

0: কে রয়েছেন টেলিফোন লাইনে? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ, আপনার নামটা আরেকবার বলবেন।
1: অলোক দেবনাথ।
0: হ্যাঁ অলোক বাবু বলুন।
1: আজকে প্রোগ্রামটা যেহেতু আলে দিবস,
0: হ্যাঁ হ্যাঁ,
1: আমি নিজেও একজন তাঁতি।
0: আচ্ছা, বাহ,
1: আমিও কাপড় বুনছি। তো মানুষে তো শ্বশুর বাড়ি গেলে প্রথম জামাইরে তোয়ালে হিসাবে ব্যবহার করতে দেয়।

0: ভালো যাকে বলা হয়।
1: হ্যাঁ হ্যাঁ ঠিক।
0: তো আমিও বিয়ে করেছি, আমিও শ্বশুর বাড়ি গেলে আমাকে দেয় না, তাওয়ালটা জামাইকে তাওয়ালটা দিয়ে দেয়,
1: আচ্ছা
0: তাই নিয়ে একটা আনন্দই লাগে।
1: আচ্ছা
0: ওই আপনার যে প্রোগ্রামটা করছেন এটা আমাদের অত্যন্ত আনন্দদায়ক, ভালো লাগে, তাই এটা কারণে আমি ফোনটা করলাম।
1: বাহ
0: খুব ভালো লাগছে আর কি।
1: সুন্দর, মানে এই যে টাওয়াল ব্যবহারের আরও একটি মানে মজাদার কথা আমরা জানতে পারলাম, যে অন্ততপক্ষে টাওয়াল আমরা প্রতিদিন ব্যবহার না করি, মানে যখন বাড়িতে নতুন জামাই আসেন তখন ওনাকে সেই অঙ্গবস্ত্র হিসেবে তুলে দেয়া হয় টাওয়াল, সেটাও আমাদের জানা হলো। খুব মজার একটি বিষয় তিনি তুলে ধরলেন।

আরও একটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ, আজ ফুটবল দিবসে। আর ফুটবল নিয়েই আজ রাতে সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে 101.6 MHz FM উজ্জয়ন্ততে। আর সেই সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিই, ফুটবল মানে শুধু 90 মিনিটের খেলা নয়, ফুটবল মানে আবেগ, উত্তেজনা, স্মৃতি আর কোটি মানুষের ভালোবাসা। 25 মে অর্থাৎ আজ বিশ্ব ফুটবল দিবস উপলক্ষে 101.6 MHz অল ইন্ডিয়া রেডিও আগর

স্মৃতি আর কোটি মানুষের ভালোবাসা। 25 মে অর্থাৎ আজ বিশ্ব ফুটবল দিবস উপলক্ষে 101.6 মেগাহের্জে অল ইন্ডিয়া রেডিও আগরতলা FM উজ্জয়ন্তে আজ রাত 9:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতে। আজকের বিষয়, আপনার অনুভবে বিশ্ব ফুটবল দিবস। আপনার প্রিয় দল, প্রিয় খেলোয়াড়, স্মরণীয় ম্যাচ কিংবা ফুটবলকে ঘিরে আবেগের গল্প শেয়ার করুন আমাদের সঙ্গে। ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। সঙ্গে থাকছেন আরজে অপরাজিতা। আজ রাতের আড্ডায় থাকুক ফুটবলের উন্মাদনা, কারণ ফুটবল শুধু খেলা নয়, এটা এক অনুভূতির নাম। আর ফুটবলকে নিয়ে আপনার অনুভূতির কথা শেয়ার করবেন আজ রাতে অনুষ্ঠানে। তবে এই মুহূর্তে বলছি তোমায়, অনুষ্ঠানে আপনার অনুভবের কথা শেয়ার করতে পারেন টাওয়ালকে নিয়ে। আর যে কথা আমার শ্রোতাবন্ধু অলোকবাবু বলছিলেন যে বাড়িতে যখন নতুন জামাই আসে তখন তাকে অঙ্গবস্ত্র হিসেবে তুলে দেয়া হয় টাওয়াল। আর বিশেষ করে আমার দুজন শ্রোতা যারা তাঁত বোনেন, আর বিশেষ করে আজ আমরা কথা বলছিলাম তাঁতে বোনা টাওয়ালকে নিয়ে। সেই তাঁতিদের যে শিল্পকর্মগুলো রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো টাওয়াল তৈরি। তাকে উৎসাহিত করাও কিন্তু আমাদের 101.6 মেগাহের্জের একটি উদ্দেশ্য বলতে পারেন। আর তার জন্যই আজকের এই আলোচনা। তবে আজকের এই আলোচনার মাধ্যমে আমরা যারা বিভিন্ন ভাবে মানে প্রতিদিন যে সমস্ত জিনিসপত্রগুলো অঙ্গবস্ত্র হিসেবে ব্যবহার করি তার মধ্যে টাওয়ালকে অবশ্যই রাখতে পারি। নতুন করে টাওয়ালের প্রিয় বন্ধু বাড়ুক, এই প্রত্যাশা কিন্তু আমরা রাখতেই পারি আজকের দিনটিতে। আর এই প্রত্যাশা নিয়েই আজকের মতো বলছি তোমায় অনুষ্ঠান থেকে আপনাদের বন্ধু নিতাই বিদায় চাইছে।

0: 101.6 মেগাহের্জে এফএম উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে। আর তুমি অনন্যা অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের বন্ধু নিতাই। ঘড়ির কাঁটা বলছে এখন সময় সকাল 10:01।
1: ভাইরা বোনেরা দাদারা দিদিরা ছোটরা, লাখ কথার এক কথা এটাই, শুধু টাকা পাঠানোর জন্য কিউআর স্ক্যান করতে বা পিন এন্টার করতে হয়, টাকা পাওয়ার জন্য নয়।
2: আরবিআই এই কথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।
3: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
4: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুরবেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
3: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল এবং পাখার বাতাস করুন।
4: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
3: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
0: তুমি অনন্যা অনুষ্ঠানে আমরা অভিবাদন জানিয়ে থাকি সেই সমস্ত নারীদের যারা সমাজ বিবর্তনে অনন্য ভূমিকা পালন করেছেন, তাদের মেধা দিয়ে, মনন দিয়ে, একাগ্রতা দিয়ে, নিজের শ্রম দিয়ে। আর তাদের মধ্যে একজন অনন্য নাম, তিনি হলেন এনাক্ষী চট্টোপাধ্যায়। কল্প বিজ্ঞানের প্রিয় লেখিকা এনাক্ষী চট্টোপাধ্যায় 2021 সালের আজকের দিনটিতেই প্রয়াত হন, তাই তাকে আজ শ্রদ্ধা জানাবো আজকের এই অনুষ্ঠানে। এনাক্ষী চট্টোপাধ্যায় ছিলেন এমন একজন অনন্য নারী যিনি জীবন সংগ্রামের প্রতিটি স্তরে নিজের মেধা, সাহস ও অধ্যাবসায়ের স্বাক্ষর রেখে গেছেন, এবং একই সঙ্গে বাংলা সাহিত্যে এক উজ্জ্বল অধ্যায় নির্মাণ করেছেন। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে যখন সমাজে নারীদের শিক্ষালাভ ও পেশাগত প্রতিষ্ঠা এখনও নানা সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ ছিল, সে সময়েই পাটনার এক শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করে তিনি নিজের জন্য গড়ে তোলেন এক বিস্তৃত জ্ঞানের ভুবন। ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহ এবং সাহিত্য চর্চার প্রতি ঝোঁক ছিল, এই দুয়ের সমন্বয় তাকে করে তোলে এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। পাটনা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক হওয়া শুধু তাঁর শিক্ষাগত অর্জনই নয়, বরং সেই সময়ের সামাজিক বাস্তবতায় নারীর আত্মনির্ভরতার এক গুরুত্বপূর্ণ উদাহরণ, যাকে নিয়ে আজ আমরা গর্ব করতে পারি।

101.6 মেগাহার্জে FM উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি কল্পবিজ্ঞানীর প্রিয় লেখিকা এনাক্ষী চট্টোপাধ্যায়কে নিয়ে, কারণ আজ তার প্রয়াণ দিবস, তাই আজকের দিনটিতে তাকে অভিবাদন জানাচ্ছি। এনাক্ষী চট্টোপাধ্যায়ের বিবাহের পর তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয়। স্বামী শান্তিময় চট্টোপাধ্যায়ের সঙ্গে বিদেশ যাত্রা এবং পরবর্তী সময় কলকাতায় বসবাস, এইসব অভিজ্ঞতা তার চিন্তাধারাকে আরও প্রসারিত করে। বিদেশের অবস্থানকালে নতুন সংস্কৃতি

নতুন জ্ঞান ও আধুনিক বিজ্ঞান চিন্তাকে পরিচিতি দান করে, তার সাহিত্যকর্মে এক নতুন যাত্রা যোগ করে। একজন নারী হিসেবে তিনি কেবল গৃহিণীর ভূমিকায় নিজেকে সীমাবদ্ধ রাখেননি, বরং অধ্যাপনা, লেখালেখি এবং অনুবাদের মাধ্যমে সমাজে নিজের সক্রিয় উপস্থিতি বজায় রেখেছেন, যার মাধ্যমে বিজ্ঞান লেখিকা হিসেবে তিনি অনেকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, মনের মণিকোঠায় জায়গা দিয়েছেন এনাক্কি চট্টোপাধ্যায়কে।

এনাক্ষী চট্টোপাধ্যায়ের জীবন সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল সাহিত্য জগতে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলা। বাংলা কল্পবিজ্ঞানী সাহিত্যে তিনি যে অবদান রেখেছেন তা নিঃসন্দেহে তাকে এক অগ্রণী স্থানে প্রতিষ্ঠিত করেছে। এমন এক সময়ে যখন কল্পবিজ্ঞান সাহিত্যে নারীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল, তখন তিনি নিজের লেখনীর মাধ্যমে সেই ধারাকে সমৃদ্ধ করেন আর তার লেখাকে ভালোবাসতে শুরু করেন কল্পবিজ্ঞানের প্রতি আকৃষ্ট অনেকেই, আর তার মাধ্যমেই তিনি এক অনাবিল খুশির অনুভূতি লাভ করেন।

101.6 মেগাহার্জে এফএম উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন এই মুহূর্তে তুমি অনন্যা অনুষ্ঠানে। আজ তুমি অনন্যা অনুষ্ঠানে আমরা অভিবাদন জানাচ্ছি কল্পবিজ্ঞানী লেখিকা ইনাক্ষী চট্টোপাধ্যায়কে, কারণ তার আজ প্রয়াণ দিবস। তার লেখাগুলোর মধ্যে অন্যতম মানুষ যেদিন হাসবে না। তার এই গল্প সংকলনের মতো রচনায় তিনি মানব সমাজ, প্রযুক্তি ও ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তাভাবনার পরিচয় দিয়েছেন। তার লেখায় বিজ্ঞান ও মানবিকতার মেলবন্ধন পাঠকদের নতুনভাবে ভাবতে শেখায়। এই দৃষ্টিভঙ্গি তাকে শুধু একজন সাহিত্যিক হিসেবেই নয়, একজন চিন্তাবিদ হিসেবে সু উচ্চতায় পৌঁছে দিয়েছে পাঠকদের মাঝে।

এনাকে চট্টোপাধ্যায় বাংলা ও ইংরেজি দুই ভাষার মধ্যেই সেতু বন্ধন তৈরি করেছেন। প্রেমেন্দ্র মিত্র, সুনীল গঙ্গোপাধ্যায় বা বিক্রম শেঠের মতো লেখকদের রচনাকে এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করে তিনি পাঠকদের সামনে নতুন সাহিত্য ভুবন উন্মোচন করেছেন। অনুবাদ একটি কঠিন শিল্প, সেখানে কেবল ভাষা জ্ঞান নয়, সংস্কৃতি, অনুভূতি ও ভাবার্থের সূক্ষ্ম উপলব্ধি প্রয়োজন। এনাকে চট্টোপাধ্যায় সেই দক্ষতায় ছিলেন অনন্যা। এই কাজের মধ্য দিয়েই তিনি প্রমাণ করেছেন যে একজন নারীও সাহিত্য চর্চার সব ক্ষেত্রেই সমান পারদর্শী হতে পারেন। তাই তার জীবনের মধ্যে, তার লেখার মধ্যে তিনি অনুবাদ সাহিত্যকেও অন্তর্ভুক্ত করেন এবং এগিয়ে চলেন অনেকটা দূর।

বিজ্ঞান লেখিকা এনাক্ষী চট্টোপাধ্যায়ের জীবনের আরেকটি সংগ্রাম মুখর দিক হল পারিবারিক ও পেশাগত দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করা। একজন স্ত্রী, মা এবং একই সঙ্গে একজন লেখিকা, এই বহুমাত্রিক পরিচয়ের মধ্যে নিজেকে সামঞ্জস্যপূর্ণভাবে প্রতিষ্ঠিত করার কাজটা এগিয়ে নিয়ে যাওয়া এতটা সহজ নয়, কিন্তু তিনি তা সফলভাবে করেছেন। তার সন্তান লালন পালন, সংসার সামলানো এবং একই সঙ্গে নিয়মিত লেখালেখি চালিয়ে যাওয়া, সব কিছু তার দৃঢ় মানসিকতা ও আত্মনিয়ন্ত্রণের পরিচায়ক। তিনি প্রমাণ করেছেন যে নারীর সাফল্য শুধুমাত্র একটি ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, বরং ইচ্ছা, শক্তি ও অধ্যাবসায় থাকলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সাফল্য অর্জন করা যায়। হারিয়ে যাওয়া অনেক কিছুকেই আবার নতুন করে পাওয়া যায়।

সমাজের প্রতি এনাক্ষী চট্টোপাধ্যায়ের দায়বদ্ধতা ছিল উল্লেখযোগ্য। তিনি শিশু কিশোরদের জন্য লিখেছেন, যাতে তিনি নতুন প্রজন্ম বিজ্ঞান ও সাহিত্য উভয় ক্ষেত্রেই আগ্রহী হয়ে ওঠে। খেলার আসর পত্রিকায় বিজ্ঞান বিভাগ পরিচালনা করার মাধ্যমে তিনি শিশুদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই কাজটি কেবল সাহিত্যিক অবদান নয়, বরং সমাজ গঠনের এক গুরুত্বপূর্ণ অংশ। একজন নারী হিসেবে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি সমাজের বিভিন্ন বিষয় নিয়েও আলোকপাত করেছেন, তার মধ্যে তাকে পীড়া দিত পণপথার মতো বিষয়গুলো। তিনি নিজস্ব বন্ধুদের মাঝে প্রায় সময়ই বলতেন, একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চান পণপ্রথার বিরুদ্ধে।

101.6 MHz FM উজ্জয়ন্ততে রয়েছেন, আর রয়েছেন তুমি অনন্যা অনুষ্ঠানে। তুমি অনন্যা অনুষ্ঠানে আজ আমরা অভিবাদন জানাচ্ছি কল্পবিজ্ঞানের লেখিকা এনাক্ষী চট্টোপাধ্যায়কে, কারণ আজকের দিনটিতেই তিনি প্রয়াত হয়েছিলেন। তার প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। এনাক্ষী চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ তিনি রবীন্দ্র পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার একাধিক সম্মানে ভূষিত হয়েছেন। কিন্তু এই পুরস্কারগুলো তার জীবন সংগ্রামের তুলনায় অনেকটাই ক্ষুদ্র, কারণ তার প্রকৃত অর্জন ছিল নিজের প্রতিভা ও শ্রমের মাধ্যমে সমাজে একটি স্থায়ী ছাপ রেখে যাওয়া। তিনি দেখিয়েছেন যে প্রতিকূলতা যাই থাকুক না কেন, দৃঢ় সংকল্প ও নিষ্ঠা থাকলে সাফল্য অর্জন সম্ভব। জীবনের শেষ পর্যায়েও তিনি ছিলেন কর্মমুখর ও সৃজনশীল, এবং তিনি তার জীবন সংগ্রাম দিয়ে নারীদের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন। জীবনে একাগ্রতা ও নিষ্ঠা থাকলে একজন নারী তার স্বপ্নময় জীবনের সন্ধান পেতেই পারে।

এনাক্ষী চট্টোপাধ্যায়, তিনি একজন লেখিকা বা অনুবাদক ছিলেন এটা কিন্তু বলা যাবে না। তিনি একজন পথ প্রদর্শকও বটে, যিনি সমাজে নারীর ক্ষমতায়নের এক উজ্জ্বল উদাহরণ। তার জীবন সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি নারী নিজের শক্তিতে পৃথিবীকে বদলে দিতে পারে, প্রয়োজন শুধু সাহস, সুযোগ এবং অবিচল মানসিকতা। এই গুণগুলো যে নারীর মধ্যে রয়েছে, যে মানুষের মধ্যে রয়েছে, তারা জীবনে স্বর্গীয় সিঁড়ি লাভ করবেই।

ঘড়ির কাঁটা ইশারায় বলছে আজকের মতো তুমি অনন্য অনুষ্ঠান থেকে আপনাদের বন্ধু নিতাইকে বিদায় নিতে হচ্ছে। তবে যাওয়ার আগে আজ অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা আপনাদের জানিয়ে দিই। ফুটবল মানে শুধু 90 মিনিটের খেলা নয়, ফুটবল মানে আবেগ, উত্তেজনা, স্মৃতি আর কোটি মানুষের ভালোবাসা। আজ বিশ্ব ফুটবল দিবস উপলক্ষে 101.6 MHz অল ইন্ডিয়া রেডিও আগরতলা FM উজ্জয়ন্তে আজ রাত 9:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান আজ রাতে। আজকের বিষয়ে আপনার অনুভবে ফুটবল দিবস, আপনার প্রিয় দল, প্রিয় খেলোয়াড়, স্মরণীয় ম্যাচ কিংবা ফুটবলকে ঘিরে আবেগের গল্প শেয়ার করুন আমাদের সঙ্গে। ফোন করুন 03-81-232-6253 এই নাম্বারে। সঙ্গে থাকছেন আর যে অপরাজিতা। আজ রাতের আড্ডায় থাকুক ফুটবলের উন্মাদনা, কারণ ফুটবল শুধু খেলা নয়, এটা এক অনুভূতির নাম। তাহলে আজকের মতো অনুষ্ঠান থেকে আপনাদের বন্ধু নিতাই বিদায় চাইছে। আগামী অনুষ্ঠানে আবারও কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর অবশ্যই শুনতে থাকুন 101.6 MHz FM উজ্জয়ন্তী।

0: আনি খাবি তাক টিবুক চং হানজাওতন খাবি হামজাক মাইয়া ফরে টাবুক চেঙ্গু চিনে চিনি ফং দিপনি উজ্জয়ন তিনি ককবরক পান্ডা আনি খাবি তাক টিবুক চং তিনি উইলাও রেসাবমুং খানাই রেসাবমুঙ্গ দঙ্গ খানি রেসাবমুং চিনের হোয়াটসঅ্যাপ টু কিসাও কং টাকা আনার কক খাই কক দুতন যতন সাইমন আর কক দুঃখ লাগে আঙ্কে আং নামে কক সাহাঙ্কে নিনে রেসাবমুং আং টামনান বাকি নাই নাই হ্যালো
1: হ্যালো
0: হ্যালো সাদি
1: দারা বেলা চুন দিবর কাহাম ফুন কাহাম আঙ্গন তাকুক তা করজলা নি দিরজা দারা
0: দা সাদি
1: দারা আনো রে সামুন খনা রে তো বিমল দেবর মা পে সব দা
0: সামনে সামনে
1: আমাও কর্ম দিন খরাং মানে সব তো দারা
0: সাবর সাহেব
1: বিমল বিমল
0: কর্মতি
1: খরান
0: দা

0: হেল্ল'
1: হেল্ল'
0: হ্যাঁ হ্যালো সাদি
1: দিবর কাহাম দাদা
0: হ্যাঁ দিবর কাহাম
1: আং সপন দেবর মা সাই দঙ্গ তো
0: না সারি
1: মারে হাতুং নি
0: দাদা
1: রাজা মুংতাংসা নওয়ান
0: সাদি
1: আরতি আরতি কুমার জমাতি আর সম্মানি নংলে আনক পকুই থাঙ্কা নেই সম্মান কিসা খনারিলা
0: নংলে আনক পকুই থাঙ্কা না
1: আরতি কুমার জমাতিয়া নির সামু
0: দ
1: আপনা আকে খনারি করা দি নামসুক তো খাবো
0: না দাদা হামে হানার যে তঙ্গনি তো আংন নিবাই যত নিবাই তাম না হিনিওয়ান সুই তঙ্গ আং কাসার কাইনি কৌর দি সানাই হানি খাবনি দাউটি বুক সং কাসার হাইনাই রেডি কুইস কিয়া খানালাই মান হিয়া গুলো হাইন হাই জং দা সাবমনি হাপার কৌ লাই ফিনাই এটা কিছু কৌতু নাই না হ্যালো
1: হ্যালো
0: হ্যাঁ সাদি
1: পুঙ্কা হামদারা
0: হ্যাঁ পুঙ্কা
1: হাম খেগালানি সারি পাং সাই তঙ্গ
0: দাদা আনো
1: আর সামুং তাং সাখানার দি দারা
0: হামবাই
1: যারা

আনি খাবার তাও একটি বুকসং হা কক বড় কিছু খালায় মন্ত্রীবাখর নরেন্দ্রমণি সাকা উত্তর সালকা আমচাই টাউক হাকতরনি হামক্রানি সিকাংবারিয়ানি আমচাই হিনিয়াই বুহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর টি মার্কিন বুহা সচিব মার্কু রুবিও মিয়া দিল্লি কেতালো বাবাইনি পান।

লিভার হামিয়া কেবনি কিডনি হামিয়া সারাই জরাও নবী কম মহাই বেমার মানজাও তাম কারণে আবো একমাত্র কাইসান মেইন রিজন ওখা সারাই জরাও অমহাই নেশা খায়ও যেটা বিনি অবহাই জরাও অমহাই কে বড় নেশা খায়ও প্লাস গঙ্গো টাউনি জরা যেন কমন নগুই দো আুইসনি বিশিংটিন কিসা টাউডিপরনি জরা বা যত দো না আবন বই কিসা যেন সালকামানি পান্ডা চিনি সারাই বাসায়া বরকটি গান খাই আনো কক দুঃখ লাইগা আং সাইমন দো বরক নাই দা আন বগে আং আবন কাছে মেসেজ রা মুসংগো যে বরক গেমস এন্ড স্পোর্টস বাই গরঙ্গি দো বংনি ব্রেন সার্প দো প্লাস বরক আলকা বখাক ড্রাইভার আন বগে বংনি ওয়ান সুকমানি কমই ফাই মানে কিসাঙ্গি ফেউ যেমন যাইন কাইসা কক করে দেবা যে য অলস্য মস্তিষ্ক শৈতানের কারখানা গেহ দো নুম নিনি টাইম পাস ইংয়া নিন টাইম পাস ইংয়া নেহর পানো এই মানে কম থাকে আপনাকে ফ্রাস্ট্রেটেন হেছি ফ্রাস্ট্রেটেন থাকে হাঙ্কে ফ্রাস্ট্রেটেন থাকা হাঙ্কে ফ্রাস্ট্রেটেন থাকমানে ইয়াগুলো হাঙ্কে আবনি বাকে এমনকে ফ্রাস্ট্রেট দো ফ্রাস্ট্রেটেন মানে বাকে নংসা মূসা প্রবলেম মানে হেছি আবন বাকে আনি খাবনি দাগদি বুক সঙ্গ নাইদি কাইসান আং নং সামু চঙ্গো গেমস এস উসফুট বাই টঙ্গি টংহাঙ্কে যদি কাহামকে টঙ্গি টংহাঙ্কে আউন বগি নিনি মাইন্ড ডাইভার্ট এংলাক হ্যাঁ দা আউন বগি আং নর কিছা কয়নামু চঙ্গো আনি খাবনি দাউটি বুক চঙ্গ নরক কাহাম করেনকে টংমানি বিশিংটেই যাতে কাহাম করেনকে টংনানি তেই কাহাম করেনকে ওয়ান সুকনানি আবনো নরক নাইলেদি তামবাই হাঙ্কে নাইদি যেন জেহুর পানো ওয়ান সুকাঙ্কে কমহাই জরা ফয় যে জ্বর চিন সারা টিন এই সক ফুঙ্গ তনরক খায় বাকসা বাকসা হানি পান মানো আর তিনি কুইজ কম্পিটিশন যাকে সাজেস খাই তো আবহাওয়া চিনি পান্ডানি কাইসানো মতো যেন অমাহাইকে চিনি বড় বাহাইকে মোটিভেট খাইমান আবনো তাকে আং টাক সাই 20 কমনওয়েলথ গেমস গ্লাসগো আ জাগাও ব্রোঞ্জ মেডেল মানকা ত্রিপুরা খরকচা জিমনাস্টিক গ্রং নরক বি সাইজামান মন্টু দেবনা দীপক কর্মকার সাব নরক সাইজামান অমঙ্কা কমনওয়েলথ গেমস গ্লাসগো খরকচা ব্রোঞ্জ মেডেল মানকা অল ইন্ডিয়া অবঙ্কা কমনওয়েলথ গেমস গ্লাসগো স্কটল্যান্ড নমান 2010 জুলাই টু 3 আগস্ট 2014 আফ্রু যে চিনি যেন বেলাখানে কংসুক জানাই কক চিনি হাস্টি ত্রিপুরা খরকচা বরক নর যত সাইমন বিন বং নরক আবনি কিসা বং আমার সাইখানার দি আং তখন সাপি না হেছি দিবর কাহাম দিবর কাহাম বেলাখানে ফেমাস চিন বাকি হ্যাঁ দা আবনো নাই যেন আংন কিসা সাই দমানি হাঙ্কে নরব কিসা আর যে তাবক আং কুইস দি দমা জাগাও কিসা গুখলাই দি আং বাই গরঙ্গাই কেব তাবক বাই বাইকনিকাসং দো গেমস এন্ড স্পোর্টস কক সালাই দো মাইন্ড কাহামান বাকি আমি সালাই দো আউন বিশ চিনি সেরাই ডক্টর কমা তিনি অসালো আং কিসা জরামাঙ্কা আংবো তিনি ফাইমানি জরা জরামাঙ্কা যে চিনি তিনি সেরাই নং নরক চিনি থিনাং নরক চিনি থিনাং নি বাকি চং নং নি বাকি বেলাইখানে ওয়ান সুগো আং গেমস এন্ড স্পোর্টস নি যে কুইজ দমানি অমন বিশিংটি পানো কিসা নরক বাই গরঙ্গাই কক সালাইনি মুসং কক সালাইনি সামানি কক গিয়া মানে চিনি অকরা চাকরা যে তো কিসা দিনের অজরা যেন জরা মাংখাবা কক বই গরঙ্গাই চিনি সেরার তাম হই নরক সানামু জং কিসা আহবো নরক সারি কুইজ তো খাইলাই মানো ককরি আং নং সাজেস খাইনাই মানে শর্টকে তামে হ্যাঙ্কে থানি বিশিংটি চিনি বড় কম হাই লেভেল যেন থাকি তো তাকে আং নো সাই নর যত সাইমানো সোমদেব ডব্যমা ত্রিপুরানি কেউ খা খায় সাইমিয়া আগে খাগা বাই থাকো মালাইকা সোমদেব দেববর্মন বু খেলানো থানি ফেমাস বিনি ইন্ডিয়ান বিশিঙ্গ চিন ত্রিপুরানি খরকচা জেরাইব দমানি সোমদেব ডব্যমন নর সিনি বু উসপুসন থা সাইখানা দিবর কাহাম

0: ଦେଇ କେଲକାଟା କାଇବ୍ରି ଅପସନ୍ ରକା ନରକମାନ ଘାଁକେ ସାରି ଦେଖି ସେ କୌତୁ ନାଇଁ ଯାଇକିନା ଡିପର କାହମ ପୁଲା একচুয়ালি রেডিও কিসা ফ্রিকুয়েন্সি ডিস্টার্ব না মোবাইল ফাইট না বেলা কেন হামবাই তফানো আসে কষ্ট খাইজেন আংবাই ক্রেঙ্গি তোমার বাকি তামবাই হ্যাঁকে যত্ন নাই যে বাহাইকে কাহাম ক্রেঙ্কে টেও টংলাই মানে ইক হাসিনার কারণ থাকি রেখা তাও নাইফানো চিনি তো পাওয়ার কাটিং যাবা নাহর টগেন জানো সাহরি চঙ্গো তামবাই হ্যাঁকে নর আংবাই ক্রেঙ্গি চংমানি বা যে কোখলাই মানে আবনো সালাই চঙ্গো হাইন আনি খাবনি ডাক্তি বুক চঙ্গ একচুয়ালি রিয়েলি ওয়াটি জ্বর কিছা প্রবলেম নগো সালে সালটা মাং থাইজন গো নব সাকা ককনা বরগো সাকা যেন একচুয়ালি বেবা বেলাইখানো সালে সালটাম ওয়াটি ফাইনে পু আবন বাকি নরক যত্ন ও খাই চিনারা কাইস চিনি নটি চিনি কক আংখ্যা সাচুয়ান তাব হুইচ ইস দ্য টপ দি মেডেল টেলি এট দি খেলু ইন্ডিয়া বিচ গেম কে আই বি এফ 2025 আবংখা যেন খেলু ইন্ডিয়া বিচ গেমস 2025 মানে আবংখা ইউনিয়ন টেরিটরি অফ দাদরা নগর হাবিলি দমন্ডি ও আজাগাও বেগে 1000 এথলেটস আর মানজাকা 30 স্টেটসনি ইউনিয়ন টেরিটরিসনি 5 ডেজ টুর্নামেন্টখা আর 6 মেডেল স্পোর্টস আর বিভাগ মানখা আজাগাও যতনি সে গবং মেডেল মানে সাবো বু স্টেট চিন নর্থইস্টনি বিচিঙ্গ নাগাল্যান্ড উড়িষ্যা মহারাষ্ট্র মণিপুর মানে অল ইন্ডিয়া ও সে মানখা তখন চিনি চিনি নর্থইস্টনি বহাইন আর টংমানি আর আংন সাই হুইচ স্টেট টপ দি মেডেল টেলি এট দি খেলো ইন্ডিয়া বিচ গেমস কে আই বিজি 2025 আবংকা অপশন নাগাল্যান্ড উড়িষ্যা মহারাষ্ট্র মণিপুর ঠিক আছে কৌতু নাই যাইকিনা দীপর কাহম
1: দারাই ক মানে তাম ছনাই ক খরং ক পাছে দো তব তব আনু মানে পছন্দ সুঙ্গা গাং ডাইরেক্ট মনে ডাইরেক্ট সিরাক সিন ছনাই দারা
0: হুম
1: হুম মই কোন ক পছন্দ সাজাঙ্গা যে তং দারা
0: আং সাও হুইচ ডি স্টেট দি মেডেল টেলি এট দি খেলু ইন্ডিয়া বিচ গেমস কে আই জিবি 2025 সাবো কবাং কুক মেডেল মাংখা আবং নাগাল্যান্ড উড়িষ্যা মহারাষ্ট্র মণিপুর আবং মানে ইংকে ইউনিয়ন টেরিটরি দাদরা নগর হাবিলি দমন ডিও মানে আ খেলা যত্ন সে গবাং মেডেল মানাইছে নিশ যত্ন সে গবাং মেডেল মানে নাগাল্যান্ড উড়িষ্যা মহারাষ্ট্র মণিপুর হামবাই দো নেটওয়ার্ক কাহামকে মাইন বাকি কাহামে কক সালাই মালাই আং টংনা আবংকা আনসার আং সাইরছোয়ানো আবংকা চিনি আং পুইলা নংনো কিসা অপশন মানে দাওয়াতে কেসে কৌটুক ফাই তখন আগে না সাবু দীপর কাহম দীপর কাহম দীপর কাহম হ্যালো আনি খাবনি তাও টি বুক সঙ্গ হ্যাঁ খাই চাই উজ্জয়ন তুমি কক বরক পান্ডা সাড়ে সাত পয়েন্ট এক মেগা হার্টস আং টিভি টাবুক নর পাইকিসা রেডিও কুইজ খাইলে চলাই মানে যে মানসানোর সাহর দি ফাতারও আটে যাফাই চাই আমি সেমিয়া আঙরও বিশং আসুক যাকবা ঠিক আছে কৌতুক নাই না সাবংখা দিবর কাহাম হ্যালো
2: হ্যালো
0: হ্যাঁ সাদি সাবংখা

0: ஹலோ
1: ஹலோ
0: சரி
1: dara khantong ul ko tabu kare do aw in khado dara
0: dela
1: chana bai dara ko tabu ko person singala ja tong dara kisa chai khanar go yang re do do aw in ya nang sung sai man ta kisa le so gi ta
0: which india city is the host of badminton world championship 2026 mane 2026 so india wo badminton championship ngna nai tong go aja go bu স্টেট নাই আবো আঙ্গি তো আবো কি বেঙ্গালুরু হায়দ্রাবাদ নিউ দিল্লি না চেন্নাই আবং নাই অগাস্ট
1: বেঙ্গালুরু
0: হামবাই

Tại cái sáng nông nó sưng nấy, chứ này em bé lại cái nó chứ này dù đu, chẳng cho tao nó thùng của xe mà nó. Ở sưng nấy, who has become the first Indian to win medal in the judo junior world championship 2025. Abangka Sushila Devi, Linthoi Chanambam, Renubala, Sushila Murang. Rakabo, Shavonai di. Jaga bo only 19 years old bo jitika jaga bo first Indian medal judo junior world championship who has become the first Indian to win medal at the judo junior world championship 2025. Abongka world judo junior world championship ma lima peru 2025 bo only 19 years old 63 category ni bo jitiwo abongka chini historical moment chini india ne judo ni thungmungo embere keno takich ko tu nai ne gana sabongka अनि खाबोनी डाक्टर बुक्सङ हनङखना चमु जयन्ती पनि ककबुरक पाण्डा 7.1 मेगाहर्ज आ कामयाम चने जेतङ नरनो अंकिसा नबटी पनि थाजिङो सामान्य हानि नङनो किसा मुइतु फ्लाइ नामु चंगु तामनि हंगके बेलेखिनो वाते इनोर फाइने हिनि छाकला जगि टंगो आ किसा हजाक टंग बायदि नगर किसमिसा दामचिब्रियो हास्तेनि साल सालथां जेला दलाय उनगुटि खुवाय उत्तर तो सिपाइ जलो जलो फेरांगो गई দাম ব্রিজ নিশিমি বাসি কিলোমিটার দই নবার শিপে শিব জায়গা মানো হিনি সাজাগো তাই ওয়াতি বহাইন বেলা কেন ওয়ানাই হিনি সাজাগো নর পিছা হজাক টংলাই দি হজাক গাঙ্গে ওয়াতি নর ফেমে বাবু ন্যাচারাল ক্লাইমেটি হজাক টো ভাইকে টংলাই যাই হাইপন নগ্ন খুঁড়ক টুমং কিসা মিশা কেবেল ডক্টর হংকে আবন খাওই রক ও তিন ডক কিসা কেবেল ডক্টর হংকে বা বেড়া রক সে কেবেল ডক্টর হংকে খাওই নাই টংলাই দি হিনি সামানি কোকসে কাং সাইজ অনু আবং কা লিনথুই চান্নাব্বাম

0: হ্যাঁ, কারেন্টলি আংটা আছে নাই তিনি তিনি তারিখ 25 তারিখ মিয়াও কাইসা খেলাং মানে আবংকা ন্যাশনাল পুল্ড বল্ট রেকর্ড 5.45 মিটার 24 মো 2026 29 ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক ফেডারেশন চ্যাম্পিয়নশিপ ইন রাঁচিও মানে ফেডারেশন কাপ 2026 মেন্স বুল্ট রেকর্ড ইন্ডিয়াও খেলাইমানি 5.41 মিটার আ জায়গাও যে জিতিনে মূ নরক সাইজামান কারেন্ট একদম কারেন্ট মিয়াও মানে ইন্ডিয়ান পুল বোল্ট রেকর্ড 5.41 মিটার আবো সাওমান নরক সাইজামান আর খরচামাংখা গোল্ড মেডেল তে খরচামাংখা সিলভার মেডেল খরক নেই আং সানাই নরক সাইজামান নাবকিয়া সাইমাঙ্কে সাহর দি কারেন্ট আইনানাই চমখাম বাই কারেন্ট সিনাই নরক নিয়ানি কক সে আব অজা টঙ্গ ন্যাশনাল বোল্ড রেকর্ড 5.45 মিটার মিয়াও 2029 ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক ফেডারেশন কম্পিটিশন রাঁচিওঙ্গি টঙ্গো ফেডারেশন কাপ মানে জরাও ন্যাশনাল রেকর্ড ন সবাইকা খরক নেই ওর খরনে ক্লিয়ার খাইকা আ জায়গাও 5.41 মিটার কুচুক বড় কর বাহারকা আবং খামোহাই ও ওয়া পাই বার মানে আবনো হনু ওয়া বাই কুচু মাকে বাড়িয়া দিবা এই আবনো নাই নাকি না কাছে কক ডুক দেবর কাহম হ্যাঁ সাদি এই সাইপে কা ও মাটি ফাইনে নাই তঙ্গ হাইজা ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক ফেডারেশন কম্পিটিশন মানে রাঁচিও ও জাগাও ফেডারেশন কাপ অঙ্গি চঙ্গো আর ন্যাশনাল বোল্ড পুল বোল্ড রেকর্ড পুল নর নুকনা কুচুক মাখে ওয়া বাই বারমানি আ জাগাও ব 5.45 মিটার কুচুক বারখা 5.45 মিটার গাঙ্কে অনেক চুকু কিন্তু মোটামুটি একটালা বিল্ডিং সেই তিকসে গানাগিনি হাই ঠাঙ্গানে সাবাব নরক সাইজামান গিয়া সাহর দি দীপর কাহাম
1: হ্যালো পায় কুতার কো বেলেজন কি দর কাহাম বেলেজ কো তাম ছানাল সুন নং এফেন ও জন্তনা বেলেজ সিনি আনি যতন সুন বেলেজ আদা গো মানে তারা বেলেজ ও কো পুঞ্জা

মিয়াও কাইসা খেলা খা বুবকে পুল বোল্ট রেকর্ড নং ও বাই বারমান নুখা নুখাবলে কুচুখে আবংখা রাঁচিও খেলা দঙ্গ 29 ন্যাশনাল এথলেটিক ফেডারেশন বাকাকি আজাগো বারখা 5.45 মিটার কুচুক বি সাইজামান ওয়ার্ল্ড রেকর্ড খাইকাটা চিনি ইন্ডিয়ান বিশ আংনো সাইডসেও এক নম্বর অংখা ডেব মিনা ব 4.5.45 মিটার ব কুচুক বারখা হে সেকেন্ড অংখা ও জায়গাও কুলদীপ কুমার ব বারখা 5.41 ব আগেও কুলদীপ কুমার ব ম্যাক্সিমাম ব কোকলাইকা দেবমিনা বাই কুলদীপ কুমার খন ক্লিয়ার কেকা 5.45 মিটার দেবমিনা ওনখা গোল্ড মেডেল দে কুলদীপ কুমার বাহিন বকে সিলভার মেডেল মাংখা

নমস্কার, শুভ দুপুর। বৃষ্টি ভেজা এই দুপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের 101.6 মেগাহার্স আকাশবাণী FM উচ্চান্তে। যারা ইতিমধ্যে টিউন করে ফেলেছেন তারা তো অবশ্যই স্বাগতম, কিন্তু যারা এখনও করেননি তাদের উদ্দেশ্যে বলবো ঝটপট করে টিউন করে ফেলুন, কারণ 101.6 মেগাহার্স আকাশবাণী FM উচ্চান্ত আপনাদের সঙ্গে এখন থেকে অনেকটা সময় জুড়ে থাকবে। একেবারে রাত্রির 11টা পর্যন্ত আছে FM উচ্চান্ত, কিন্তু এই মুহূর্তে যে পর্বখানি দিয়ে শুরু করার পালা, সেই পর্বখানি হচ্ছে কি পর্ব ভাবছেন? সেই পর্বখানি হচ্ছে আর কিছুই না, চিরায়ত, কারণ সপ্তাহের একেবারে ব্যস্ততম দিন অর্থাৎ সোমবার। সেই সোমবারে ছুটির মেজাজ কাটিয়ে

সকলেই স্কুল কলেজ অফিসে ছুটেছেন, আর এর মধ্যেই আকাশের মুখ ভার, আর সেখানেই বৃষ্টি ভেজা দুপুর আমাদেরকে উপহার দেয়া হলো। আর সেখানে হয়তো অনেকেরই মন বলছে আর কাজে মন বসতে চাইছে না, এই সময়টা গরম গরম চা আর মাঝে মধ্যে কিছুটা আড্ডা আর কিছুটা গান শোনা, সেটা যদি হয় খুব একটা মন্দ হয় না, তাই নয়? তো যাই হোক শ্রোতা বন্ধুরা, হতে তো পারে অনেক কিছু, আর এফএম মুজয়ান তো যেহেতু আপনাদের সঙ্গে আছে তাই একটা কথা বলতে পারি যে গান কিন্তু আমরা শোনাবই, অবশ্যই শোনাবো। তবে প্রথমেই যেটা শোনানোর পালা সেটা হচ্ছে গল্প। চিরায়ত আসরে আজকের গল্প যেটা, সে গল্পখানি লিখেছেন কে লিখেছেন ভাবছেন তো? সেই গল্পখানি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের নাটক রয়েছে, গল্প রয়েছে, সেখানে গান রয়েছে, প্রচুর কিছু রয়েছে, উপন্যাস রয়েছে। তো সেখানে একটি ছোট গল্প আজকে আমি আপনাদের শোনাবো। চলুন দেরি না করে চলে যাই গল্পে।

মিস্টার আজাহার, কলকাতার নাম করা তরুণ ব্যারিস্টার। তবে তার বাড়ি খুব একটা যে সুন্দর তা কিন্তু নয়, এবং সে নিজেও অবিবাহিত। নাম করা ব্যারিস্টার হলেও আজাহার কিন্তু সহজে খুব বেশি কেস যে নিতে চায় তা কিন্তু নয়। হাজার পীড়াপীড়িতেও তিনি খুব বেশি কেস নিতে চায় না। লোকে বলে পশার জমাবার ইহো একরকম চাল, কিন্তু কলকাতার সকলেই জানে যে মিস্টার আজাহারের চাল যদি থাকে তা সে দাবার চাল। দাবা খেলায় তাকে আজও কেউ হারাতে পারেনি। তার দাবার আড্ডার বন্ধুরাও জানে এই দাবাতে মিস্টার আজাহারকে বড় ব্যারিস্টার হতে দেয়নি, কিন্তু বড় মানুষ করে রেখেছে। বড় ব্যারিস্টার যখন উইকলি নোটস পড়েন, আজাহার তখন অ্যালেকিন, ক্যাপা বাংলা কিংবা রুবিনস্টাইন, রেটি, চেস ম্যাগাজিন নিয়ে পড়ে আর চোখ বুঝে তাদের চালের কথা ভাবে। সকালে তার হয় না খুব একটা, বিকেলের দিকেই রোজ দাবার আড্ডা বসে। কলকাতার অধিকাংশ বিখ্যাত দাবারেই সেখানে এসে আড্ডা দেয়, খেলে, খেলা নিয়ে আলোচনাও করে। আজাহারের সবচেয়ে বড় দুঃখ যে ক্যাপা ব্লাঙ্কার মতো খেলোয়াড় কিনা অ্যালেকিনের কাছে হেরে গেল, অথচ অ্যালেকিনই বগল যুবর মতো খেলোয়াড়ের কাছে অত্যন্ত অন্তত পাঁচবার হেরে যায়। মিস্টার মুখার্জি অ্যালেকিনের এক রোখা ভক্ত। আজও মিস্টার আজাহার নিত্যকারের মতো একবার ওই কথা নিয়ে দুঃখ প্রকাশ করলে মিস্টার মুখার্জি তখন বলে উঠল, কিন্তু তুমি যাই বলো আজাহার, অ্যালেকিনের ডিফেন্স ওর

বুঝি জগতের তুলনা নেই। আর বগল যুব হো হো যে অ্যালেকিনের কাছে 3-5-15 বার হেরে ভূত হয়ে গেছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের খেলায় অমন 2-4 বাজি সমস্ত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নই হেরে থাকেন। 24 দান খেলায় 5 দানে জিতেছে। আজাহার হেসে বলে উঠল, আরে রাখো তোমার অ্যালেকিন, এবার ক্যাপাব্লাঙ্কার সাথে একবার খেলা হচ্ছে তার, তখন দেখো একবার অ্যালেকিনের দুর্দশা। আর বগল যুবকে তো সেদিনও ইটালিয়ান মন্থলি বগল দাবা করেই নিল। হ্যাঁ, খেয়ালে বটে গ্র্যান্ডফিল্ড। বন্ধুদের মধ্যেই তখন একজন ছুটে গিয়ে বললে, তোমাদের কি ছাই আর কোনো কম্ম নেই? কোথাকার বগল ছুপো না ছাই মুন্ডু, হ্যালেকিন না ঘোড়ার ডিম, জ্বালালে বাবা। মুখার্জি হেসে বলল, তুমি তো বেশ গ্র্যাবও খেলতে পারো অজিত, এমন মাহ বাহাদুর, চলে যাও না স্ত্রীর বোনেদের বাড়িতে, এ দাবার চাল তোমার মাথায় ঢুকবে না। তরুণ উকিল নাজিম হাই তুলে তুড়ি দিয়ে বলে উঠলে, ও জিনিস মাথায় না ঢোকাতে বেঁচে গেছি বাবা। তার চেয়ে আজাহার সাহেব দুটো গান শোনান, আমরা শুনে যে যার ঘরে চলে যাই, তারপর না হয় তোমরা রাজা আর মন্ত্রী নিয়ে বসো। দাবারে দলের আপত্তি টিকল না, আজাহারকে গাইতেই হলো। আজাহার চমৎকার ঠুংরি গায়, বিশুদ্ধ লক্ষ্ণৌ ঢঙের ঠুংরি গান তার জানা ছিল, এবং তা এমন দরদ দিয়ে গাইত সে, যে শুনত সেই মুগ্ধ হয়ে যেত। আজ কিন্তু সে কেবলই গজল গাইতে লাগল। আজাহার অন্য সময় সহজে গজল গাইতে চাইত না। মুখার্জি হেসে বলে উঠল, আজ তোমার প্রাণে বিরহ উতলে উঠল নাকি হে, কেবলই গজল গাচ্ছ, মানেটা কি রং ধরেছে নাকি কোথাও? আজাহার হেসে বলে উঠল, বাইরের থেকে একবার তাকিয়ে দেখো। এতক্ষণে সকলের বাইরের দিকেই নজর পড়ল। একটু আগের বর্ষা ধোয়া ছলছলে আকাশ যেন বিরাট একটা নীল পদ্ম, তারই মাঝে শরতের চাঁদ যেন পদ্মমণি, চারপাশে তারা যেন আলোক ভ্রমর, লেক রোডের পাশে ছবির মতো বাড়িটি, শিউলির সাথে রজনীগন্ধার গন্ধ মেশা হাওয়া মাঝে মাঝে হল ঘরটাকে কেমন যেন উদাস মধির করে তুলছিল। সকলের এক প্রস্থ চা খাওয়া হলে পর আজাহার বলতে লাগল, তখন সবেমাত্র ব্যারিস্টারি পাশ করে এসেই শিলং বেড়াতে গেছি। ভাদ্রমাস, পুজোর ছুটিওয়ালার দল এসে ভিড় জমায়নি, তবে আগে থেকেই 2-1 জন করে আসতে শুরু করেছেন। ছেলেবেলা থেকেই আমার দাবা খেলার উপর বড্ড বেশি ঝোঁক ছিল, ও ঝোঁক বিলেতে গিয়ে আরও বেশি করে চাপল। সেখানে ইয়েটস, মিচেল, উইন্টার, টমাস প্রভৃতি সকল নাম করা খেলোয়াড়ের সঙ্গে খেলেছি এবং কেমব্রিজের হয়ে অনেকগুলো খেলা জিতেওছি। শিলং, শিলং গিয়ে খুঁজতেই 2-1 জন দাবা খেলোয়াড়ের সঙ্গে পরিচয়ও হয়ে গেল। তবে তারা কেহ বড় খেলোয়াড় নয়, তারা আমার কাছে ক্রমাগতই হারত। একদিন ওরই মধ্যে একজন বলে উঠল, একজন বুড়ো রিটায়ার্ড প্রফেসর আছেন এখানে, তিনি মস্ত বড় দাঁড়ে শোনা যায়, তাঁকে নাকি কেউ হারাতে পারে না, যাবেন খেলতে তাঁর সঙ্গে? আমি তখনই উঠে পড়লাম আর বললাম, এখনই যাব, চলুন, কোথায় তিনি? ভদ্রলোকটি তখন বললেন, চলুন না, নিয়ে যাচ্ছি। আপনার মতো খেলোয়াড় পেলে তিনি বড়ই খুশি হবেন, তারও আপনার মতোই দাবা খেলার নেশা, অদ্ভুত খেলোয়াড় বুড়ো, চোখ বেঁধে খেলে মশাই। আমি ইউরোপে অনেকেরই ব্লাইন্ড ফোল্ডেড খেলা দেখেছি, নিজেও অনেকবার খেলেছি, কাজেই এতে বিশেষ বিস্মিত হলাম না।

তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, আকাশে এক ফালি চাঁদ, বোধহয় শুক্লা পঞ্চমীর যেন নতুন আশার ইঙ্গিত। সারা আকাশে যেন সাদা মেঘের তরুণীর বাইচ খেলা শুরু হয়েছে, চাঁদ আর তারা তার মাঝে যেন হাবুডুবু খেয়ে একবার ভাসছে একবার উঠছে। ইউক্যালিপটাস আর দেবদারু তরু ঘেরা একটি রঙিন বাংলোয় গিয়ে আমরা উঠতেই দেখি প্রায় ষাটের কাছাকাছি বয়সে এক শান্ত সৌম্য মূর্তি বৃদ্ধ ভদ্রলোক একটি তরুণীর সঙ্গে দাবা খেলছেন। আমাদের দেশের মেয়েরাও দাবা খেলেন এই প্রথম দেখলাম। বিস্ময় শ্রদ্ধা ভরা দৃষ্টি দিয়ে তরুণীর দিকে তাকাতেই তরুণীটি উঠে পড়ে, বললে, বাবা বাবা দেখো দেখো কারা এসেছেন। খেলাটা শেষ না হতেই মেয়ে উঠে পড়তে বৃদ্ধ ভদ্রলোক যেন একটু বিরক্ত হয়েই আমাদের দিকে তাকিয়ে পরক্ষণেই হাসি মুখে বলে উঠলেন, আরে বিনয় বাবু যে, এরা কারা, এসো বসো, এদের পরিচয়। বিনয় বাবু, যিনি আমার নিয়ে গেছিলেন, আমার পরিচয় দিতেই বৃদ্ধ লাফিয়ে উঠে আমায় একেবারে বুকে জড়িয়ে ধরে বললেন, আপনি, হেই হেই তুমি আজাহান, আরে তোমার নাম যে চেস ম্যাগাজিনে কাগজে অনেক দেখেছি, তুমি যে মস্ত বড় খেলোয়াড়, ইয়েটসের সঙ্গে বাজি চটিয়েছ, এ কি কম কথা, এই তো তোমার বয়স, বড় খুশি হলুম বড় খুশি হলুম। ওমা শিউলি, একজন মস্ত দাবাড়ে এসেছে, দেখে যাও। বাহ, বড় আনন্দে আজকে দিন কাটাবো তাহলে, এই বুড়ো বয়সেও আমার বড্ড দাবা খেলার ঝোঁক, কি করি কাউকে না পেয়ে মেয়ের সাথেই খেলছিলুম, বলেই হো করে প্রাণ খোলা হাসি হেসে শান্ত সন্ধ্যাকে মুখরিত করে তুললেন। শিউলি নমস্কার করে নীরবে তার বাবার পাশে এসে বসল। তাকে দেখে মনে হলো এ যেন সত্যিই শরতের শিউলি, গায়ে গোধূলি রঙের শাড়ির মাঝে নিষ্কলঙ্ক শুভ্র মুখখানি, হলুদ রং বোঁটায় শুভ্র শিউলি ফুলের মতোই সুন্দর দেখাচ্ছিল। আমার চেয়ে থাকার মাত্রা হয়তো একটু বেশি হয়ে পড়েছিল, বৃদ্ধের উক্তিতে যেন আমার চোখ ভাঙল, চমকও ভাঙল। বৃদ্ধ যেন খেলার জন্য অসহিষ্ণু হয়ে পড়ছিলেন। চাকর চায়ের সরঞ্জাম এনে দিতেই শিউলি চা তৈরি করতে করতে হেসে হেসে উঠল, বলে উঠল, বাবার বুঝি আর দেরি হয়েছে না, বলেই আমার দিকে তাকিয়ে বলে উঠল, কিছু মনে করবেন না, বাবা ভদ্র দাবা খেলতে ভালোবাসেন, দাবা খেলতে না পেলেই অসুখ হয়ে যায়, বলেই চায়ের কাপ এগিয়ে দিয়ে বলল, এবার চা খেতে খেতে খেলা আরম্ভ করুন, আমরাও দেখি। খেলা আরম্ভ হলো, সকলে উৎসুক হয়ে দেখতে লাগল, কেউ কেউ উপর চালও দিতে লাগল। মিস চৌধুরী ওরফে শিউলি তার বাবার যা দু একটা ত্রুটি ধরিয়ে দিলে তাতে বুঝলাম হেও এর বাবার মতোই ভালো খেলোয়াড়। কিছুক্ষণ খেলার পর বুঝলাম আমি ইউরোপে যাদের সঙ্গে খেলেছি তাদের অনেকের চেয়েই বড় খেলোয়াড় প্রফেসর চৌধুরী। আমি প্রফেসর চৌধুরীকে জানতাম বড় কেমিস্ট বলে, কিন্তু তিনি যে এমন অদ্ভুত ভালো দাবা খেলতে পারেন এ আমি জানতাম না। আমি একটা বেশি বল কেটে নিতেই বৃদ্ধ আমার পিঠ চাপড়ে তারিফ করে বলে উঠল, ডিফেন্সিভ খেলা খেলতে লাগলেন, তিনি আমার গজের খেলার যথেষ্ট প্রশংসাও করলেন। শিউলি বিস্ময় আর প্রশংসার দৃষ্টি দিয়ে বারে বারে আমার দিকে তাকাতে লাগল, কিন্তু একটা বল কম নিয়েও বৃদ্ধ এমন ভালো খেলতে লাগলেন যে আমি পাঁচে হেরে যাই এই ভয়ে খেলাটা ড্র করে দিলাম। বৃদ্ধ বারংবার আমার প্রশংসা করতে লাগলেন, দেখলি দেখলি শিউলি মা, আমাদের খেলোয়াড়দের বিশ্বাস গজ ঘোড়ার মতো খেলে না, দেখলি জোড়া গজে কি খেললো, বড় ভালো খেলো বাবা, তুমি

শিউলি হেসে বলে উঠলে, কিন্তু তুমি হারুনি কত বছর বলো তো বাবা? প্রফেসর চৌধুরী হেসে বললেন, না মা, হেরেছি। সে আজ প্রায় 15 বছর হলো। একজন পাড়া গাঁয়ে ভদ্রলোক, আধুনিক শিক্ষিত নন, আমায় হারিয়ে দিয়ে গেছিলেন। উফ, ওরকম খেলোয়াড় যে আর আমি কখনোই দেখিনি। আবার খেলা আরম্ভ হতেই বিনয় হেসে বলে উঠল, এইবার মিস চৌধুরী খেলুন না মিস্টার আজাহারের সাথে। বৃদ্ধ খুশি হয়ে বললেন, বেশ তো, তুই খেল মা, আমি একবার দেখি। শিউলি লজ্জিত হয়ে বলে উঠল, আমি কি ওর সঙ্গে খেলতে পারি? কিন্তু সকলের অনুরোধে সে খেলতে বসল। মাঝে চেস বোর্ড, একাধারে চেয়ারে শিউলি আর একধারে আমি। তার কেশের গন্ধ যেন আমার মস্তিষ্ককে মধির করে তুলছিল। সেই সঙ্গেই খেলা শুরু হলো। দুজনেই মন দিয়ে খেলতে লাগলো। দুই গজ ও মন্ত্রী দিয়ে এবং নিজের কোর্টের বোর্ডে গিয়ে এমন অফেন্সিভ খেলা খেলতে শুরু করে দিল যে প্রফেসর চৌধুরীও আর এই খেলা বাঁচাতে পারলেন না। শিউলি হেরে গেল। সে হেরে গেলেও এত ভালো খেলছিল যে আমি তার প্রশংসা না করে থাকতে পারলাম না। আমি বললাম, দেখুন, মেয়েদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স মিস মেনচিকের সাথেও খেলেছি, কিন্তু এত বেশি বেগ পেতে হয়নি আমাকে, আমি তো প্রায় হেরেই গেছিলাম। দেখলাম আনন্দে আর লজ্জায় শিউলি যেন কমল ফুলের মতো রাঙা হয়ে উঠেছে। প্রফেসর চৌধুরীর সঙ্গে আবারও খেলা হলো, আবারও ড্র হলো। বৃদ্ধের আনন্দ দেখে কে, বললেন, হ্যাঁ, এতদিন পরে একজন ভালো খেলোয়াড় পেলুম, যার সঙ্গে খেলতে হলে অন্তত 8 চাল ভেবে খেলতে হয়। কথা হলো, এরপর থেকে রোজ প্রফেসর চৌধুরীর বাসায় দাবার আড্ডা বসবে। উঠবার সময় হঠাৎ বৃদ্ধ বলে উঠলেন, মা শিউলি, এতক্ষণ খেলে মিস্টার আজাহারের নিশ্চয়ই বড্ড কষ্ট হয়েছে, ওকে একটু গান শোনাও না। আমি তৎক্ষণাৎ বসে পড়লাম। বাহ, এই খবর তো জানতাম না। শিউলি কুণ্ঠিত স্বরে বলে উঠল, এই শিখছি কিছুদিন থেকে, এখনো ভালো গাইতে জানি নে। শিউলির আপত্তি আমাদের প্রতিবাদে টিকল না, সে গান করতে লাগল। সে গানের লেখা জারি হোক, মনে হতে লাগলো এর ভাষা যেন শিউলির প্রাণের ভাষা, তার বেদনা নিবেদন। এ সেই কণ্ঠ যে কণ্ঠ শুনে হয়তো আমরা সকলেই ভালো মন্দ বিচারের বহু ঊর্ধ্বে উঠে যাই। সেখানে কিছু বলবার ইচ্ছে যে হয়তো ছিল না, কিন্তু ভদ্রতার খাতিরে হয়তো আমরা একবার বলতে লাগলাম, অপূর্ব। আর সেই অপূর্ব বলতে গিয়েও গলার স্বর যেন বেরোল না। আর শিউলির চোখের দিকে তাকিয়ে দেখলুম তার চোখের জল। হায়, সে যদি জানত কালির লেখা মুছে যায়, জলের লেখা মুছে না। গানের শেষে বলে উঠলাম, আপনি যদি ঠুংরি শেখেন, আপনি দেশের অপ্রতিদ্বন্দ্বী সুর ও শিল্পী হতে পারেন। কি অপূর্ব সুরেলা কণ্ঠস্বর! আর এদিকে আনন্দ আর লজ্জায় মিশে শিউলিকে যেন একটা অন্য রকমই সুন্দর দেখাচ্ছিল। প্রফেসর চৌধুরী এই সময়ে বলে উঠলেন, আচ্ছা, আপনি গান জানেন, আমার কেন জানি না মনে হচ্ছে, যদি একটা গান গান। আর ঠিক তখনই তিনি, আমি বলে উঠলাম, না, ভাব, আসলে কি, আমি ঠিক গাইয়ে নই, সমঝদার মাত্র, আর যা গান জানি তাও হিন্দি। প্রফেসর চৌধুরী খুশি হয়ে বলে উঠলেন, আহা, বলতে হয় আগে থেকে, তাহলে যে গানটাই আগে শুনতাম তোমার। আর গান হিন্দি ভাষায় না হলে জমেই না ছাই, ও ভাষাটাই যেন গানের ভাষা।

এবং এভাবেই চলতে লাগলো কিছুক্ষণ। গান শুরু হলো, গান করলাম। প্রফেসর চৌধুরী তো ধরে বসলেন, তাঁকে গান শেখাতে হবে কাল থেকে। আর গানের শেষে দেখি আমাদের পেছন দিকে আরও কয়েকজন মহিলা এসে দাঁড়িয়েছেন। শিউলি তখন পরিচয় করিয়ে দিল, ইনি আমার মা, ইনি আমার মামিমা, আর এরা আমার ছোট বোন। তার পরের দিন প্রফেসর চৌধুরীর বাড়িতে নিমন্ত্রিত হলাম। ফিরবার সময় নমস্কারান্তে চোখে পড়ল শিউলির চোখ, আর সেই চোখ যেন জ্বালা করে উঠল। দেড় মাস ছিলাম শিলংয়ে। সপ্তাহখানেক পরেই আমাকে হোটেল ছেড়ে প্রফেসর চৌধুরীর বাড়ি থাকতে হয়ে গিয়েছিল। সেখানেই আমার দিন রাত্রির নদীর জলের মতো বয়ে যেতে লাগলো। কাজের মধ্যে দাবা খেলা আর

এক মাস ওদের বাড়িতে ছিলাম। কত স্নেহ, কত যত্ন, কত আদর, অবাধ মেলামেশা, যেখানে না ছিল কোনো নিষেধ, না ছিল কোনো গ্লানি, আর না ছিল কোনো বাধা বিঘ্ন। কারোর মন কেউ যাচাই করেনি, কোনো প্রশ্ন জিজ্ঞাসার কথাও উদয় হয়নি মনে। একজন অসীম আকাশ আর একজন অতল সাগর। কোনো কথা নেই, প্রশ্ন নেই, শুধুমাত্র দুজন দুজনের চোখে চোখ রেখে তাকিয়ে গেছি। এইভাবেই চলতে লাগলো অনেকটা দিন। সেদিনকার সন্ধ্যা ছিল নিষ্কলঙ্ক, নির্মেঘ, নিরাভরণ। আমি প্রফেসর চৌধুরীকে বললাম, আজকের সন্ধ্যাটা আশ্চর্য ভালো মানুষ সেজেছে তো, কোনো বেশভূষা নেই। বলতেই মুখের কথা কেড়ে নিয়ে প্রফেসর চৌধুরী বলে উঠলেন, সন্ধ্যা আজ বিধবা হয়েছে। এই একটি কথায় ওর মনের কথা বুঝতে পারলাম। এই শান্ত মানুষটির বুকেও যে কী ঝড় উঠেছে। আমি কিছু উত্তর দেবার আগেই শিউলি আমার সামনে এসে দাঁড়ালো এবং আমাদের সামনে এসে যখন দাঁড়িয়েছে, হঠাৎ আমার মুখ দিয়ে বেরিয়ে পড়ল, এই যে সন্ধ্যা দেবী, বলেই লজ্জিত হয়ে পড়লাম। মনে হলো সারা আকাশকে বঞ্চিত করে সন্ধ্যা আজ মূর্তি ধরে পৃথিবীতে নেমে এসেছে। তার দেহে রক্তধারা রঙের শাড়ি, আর তার মনে রক্তধারা, মুখে অনাগত নিশীথের ম্লান ছায়া, চোখ যেমন পুড়িয়ে গেল। শিউলির কাছে দু একটা বাংলা গানও শিখেছিলাম। আমি একটা বললাম যে আমি গান গাইবো একটা। শিউলি আমার পায়ের কাছে ঘাসের উপর বসে বলল, গান? আমি গাইলাম। বিবাহের রঙে রাঙা হয়ে এলো। প্রফেসর চৌধুরী উঠে চলে গেলেন। যাবার সময় বলে গেলেন, বাবাজি, আজ একবার শেষবার দাবা খেলতে হবে। চৌধুরী সাহেব উঠে যেতে আমি বললাম, আচ্ছা শিউলি, আবার যখন এমনই আশ্বিন মাস, এমনই সন্ধ্যা আসবে, তখন কি করব বলতে পারো? শিউলি তার দু চোখ ভরা কথা দিয়ে আমার চোখের উপর যেন উজাড় করে দিল। তারপর ধীরে ধীরে বলল, শিউলি ফুলের মালা নিয়ে জলে ভাসিয়ে দিল। আমি নীরবে সায় দিলাম, তাই হবে। জিজ্ঞাসা করলাম, তুমি কি করবে? সে হেসে বলল, আশ্বিনের শেষে তো শিউলি ঝরে পড়ে। আমাদের চোখের জল লেগে সন্ধ্যা তারা যেন চিক চিক করে উঠল। রাত্রে দাবা খেলার আড্ডা বসল। প্রফেসর চৌধুরী আমার কাছে হেরে গেলেন, আমি শিউলির কাছে হেরে গেলাম। জীবনে আমার সেই প্রথম এবং শেষ হার, আর সেই হারই আমার গলার হার হয়ে রইল। সকালে যখন বিদায় নিলাম, তখন তাদের বাংলোর চারপাশে উইলো তরু

তুফারে ঢাকা পড়েছে, আর তার সাথে দেখা হয়নি, হবেও না। একটু হাত বাড়ালে হয়তো তাকে ছুঁতে পারি, এত কাছে থাকে সে, তবুও যে ছুঁতে সাহস হয় না। শিউলি ফুল, বড় মৃদু, বড় ভীরু, গলায় পড়লে দুদণ্ডে আউড়ে যায়। তাই শিউলি ফুলের আশ্বিন যখনই আসে তখন নীরবে মালা গাঁথি আর জলে ভাসিয়ে দিই।

যখনই আসে তখন নীরবে মালা গাঁথি আর জলে ভাসিয়ে দিই। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন গল্প শিউলি মালা, কাজী নজরুল ইসলামের লেখা একখানি ছোট গল্প। এবারে চলে যাব আমাদের পরবর্তী পর্বে। পরবর্তী পর্ব হচ্ছে সফরনামা।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন তো শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে যে পর্বখানি নিয়ে, সেই পর্বখানি হচ্ছে সফরনামা পর্ব। তো সফরনামা পর্বে আজ আমি আপনাদের সঙ্গে রয়েছি। তো সফরনামা পর্বে যে পর্বখানি, মানে যে গান দিয়ে শুরু করলাম, সে গানখানি হচ্ছে অ্যা দিল হে মুশকিল, ভালোবাসার গান। এবং বলা যায় যে এই যে বৃষ্টি ভেজা দুপুর, সেখানে কিছু কিছু ভালোবাসার গান হলে খুব একটা মন্দ হয় না। তবে আজ এমন কিছু গান শোনাবো এবং এমন কিছু ছবির কথা বলবো যে ছবিগুলোর পরিচালক বলতে পারেন কিংবা প্রযোজক, সেটা হচ্ছে করণ জোহর। কেন হঠাৎ করে ভাবছেন তো যে আজ কেনই বা করণ জোহরের কথা বলছি? আছে কারণ, তো অবশ্যই আছে। কারণটা হচ্ছে আজ 25শে মে, আর সেই 25শে মে তারিখটা করণ জোহরের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িয়ে, কারণ আজ তার জন্মদিন। তাহলে আজকে এমন কিছু ছবি, এমন কিছু ছবির গান আপনাদের শোনাবো, আর এমন কিছু ছবির কথা বলবো যেই ছবিগুলো ধর্মা প্রোডাকশনের, অর্থাৎ করণ জোহর যে ছবিগুলোর নির্দেশনা দিয়েছে। তো করণ জোহরের কথা যখনই বলি, তখনই প্রথম চলে আসে যে ছবিটির কথা, সে ছবিটি আজকের দিনের নয়, আজ থেকে বহু বছর আগে মুক্তি পেয়েছিল 1998 সালে। যে ছবি দিয়ে পরিচালক করণ জোহরকে আমরা চিনেছিলাম, সে ছবিরখানি হচ্ছে কুচকুচ হোতা হ্যায়, 1998 সালের ছবি। এবং শ্রেষ্ঠ জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে, মানে এই বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার, শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার এনে দিয়েছিল। এবং তারপরেই ছিল তার এমন একটি ছবি, যে ছবিটি হচ্ছে কভি খুশি কভি গম, যেখানে আমরা পরিবারের কথা বলি, যেখানে আমরা যৌথ পরিবারের কথা বলি। যেই যৌথ পরিবারের কথা যখনই বলি, তখন এই ছবিটির কথা চলে আসে। তবে এই মুহূর্তে ভালোবাসার গান শুনিয়েছি তো, তাই আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ভালোবাসা মানেই তো বন্ধুত্ব। তো সেখানে বন্ধুত্ব থেকে কিভাবে ভালোবাসায় পৌঁছে গেল, হয়তো কুচকুচোতায় ছবিটা দেখে অনেকেই বুঝে গেছেন। তো যাই হোক শ্রোতা বন্ধু, এই মুহূর্তে চলুন পরপর দুটো গান শোনাই, আমার পছন্দের দুটো গান আপনাদের জন্য। সেই দুটো গান শুনিয়ে

0: Дальше.
1: একশো এক দশমিক ছয় মেগাহার্জ আকাশবাণী এফএম উৎসাহান্তে রয়েছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে এই মুহূর্তে সাফারনামা অনুষ্ঠান নিয়ে, আর সাফারনামা অনুষ্ঠানে স্টুডিওর ঘড়িতে কিন্তু এখন সময় হয়ে গেছে 3:18:47। আরও অনেকটা সময় আছে, যে সময়টা আমি আপনাদের সঙ্গে থাকবো এই পর্বখানি নিয়ে। আর যেটা বলছিলাম যে করণ জোহরের ঝুলিতে এমন অনেকগুলো পুরস্কার এনে দিয়েছিল তার সেই বিভিন্ন, যে কি বলবো, যে তার যে কতগুলো নির্দেশনা দেওয়া, মানে নির্দেশিত ছবিগুলো, সেই ছবিগুলো, তার মধ্যে কভি খুশি গম সেই ছবির গান একখানি শোনালাম, কুচকুচ হোতায় ছবির গান শোনালাম। এবারে যে ছবির কথাটা বলবো, সেই ছবিটা হচ্ছে বলা যায় যে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে একটা বড় বাণিজ্যিক সাফল্য এনে দিয়েছিল। শ্রেষ্ঠ পরিচালক বিভাগে দ্বিতীয়বারের মতো ফিল্মফেয়ার পুরস্কার এনে দিয়েছিল করণ জোহরকে। এবং সেই ছবিটা আমাদের প্রত্যেকের কাছে একটা অন্যরকম মেসেজ এনে দিয়েছিল। অটিজম, এই রোগটা সম্পর্কে হয়তো আমরা অনেকেই ততটা জানি না যতটা এই ছবিটা থেকে জানতে পেরেছি। মাই নেম ইজ খান, সেই ছবির কথা বলছি। 2010 সালে সেই ছবি করণ জোহরকে এক অন্য রকম সাফল্য এনে দিয়েছিল। সেই সঙ্গে আরেকটা ছবি, সেটা হচ্ছে কভি অলবিদা না কেনা। তো যাই হোক শ্রোতা বন্ধু, প্রচুর ছবি রয়েছে, প্রচুর ছবির কথা বলবো। এই মুহূর্তে আবারও গানে যাচ্ছি, গানের পর আবারও ফিরে আসছি কথায়, সঙ্গে থাকুন।

2010 সালের ছবি। মাই নেম ইজ খান। আর 2006 সালের আরও একটি মুক্তিপ্রাপ্ত ছবি এবং নির্দেশনায় যিনি ছিলেন করণ জোহর, সেই ছবিটি হচ্ছে কবি আলবিদা না কেনা। এবং দুটো ছবি বলা যায় যে সঙ্গীত অর্থাৎ গানকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছিল। সেখানে মাই নেম ইজ খান বলুন কিংবা এই কবি আলবিদা না কেনার এই যে গানগুলো, যে গানগুলোর মানে আজও লিরিসিস্ট জাভেদ আখতার কবি আলবিদা না কেনার যে গানখানি আমি একটু আগে শুনিয়েছি, এবং সেখানে সিঙ্গার কিন্তু ছিলেন শঙ্কর মহাদেবন থেকে শুরু করে শফকত আমানত আলী এবং আরও অন্যান্যরা। শ্রোতা বন্ধুরা, কিছু কিছু গান থাকে না যে গানগুলো আমাদের মনের খুব কাছের আয়, তেমনই কিছু ছবির গান কিন্তু রয়েছে করণ জোহর নির্দেশিত সেই সব ছবি। এবারে যে ছবির কথা বলবো, সেই ছবিটা একেবারে বলা যায় 2018 সালের, সেটা হচ্ছে স্পাই থ্রিলার একটা ছবি রাজি। 2018 সালে যেখানে আমরা আলিয়া ভট্টকে একটা অন্য রকম ভূমিকায় অভিনয় করতে দেখেছি, এবং বলা যায় সেটা সবার কাছে অত্যন্ত প্রিয় ছিল, এবং আলিয়া ভট্ট তার যতটা দেয়া সম্ভব ততটাই দিয়েছে। এবং সেই সঙ্গে করণ জোহরের কথা যখন আসে তখন আরেকটা চলে আসে, শেরশাহ বায়োপিক, যেটা তিনি প্রযোজনা করেছেন শেরশাহ। এবং দুটো ছবিই কিন্তু তাকে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার এনে দিয়েছিল, এবং শেরশাহ প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বিশেষ জুরি সম্মাননাও কিন্তু করণ জোহর অর্জন করেন। পরে ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান এর প্রযোজক হিসাবেও তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এবং করণ জোহরের আরও একটি ছবি হচ্ছে রকি অর রানী কি প্রেম কাহানি, যে ছবিখানি 2023 সালে পুরো বলিউড জগতে একটা সাড়া ফেলে দিয়েছিল, তার গান বলুন তার কাহিনী বলুন সব কিছু মিলিয়ে। তো শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আর কথা বাড়াই না, কারণ সময় ধীরে ধীরে চলে যাচ্ছে, এই মুহূর্তে গান শোনাতে হবে, অনেকগুলো গান শুনতে ইচ্ছে করছে। তো শ্রোতা বন্ধুরা চলুন এবারে গানে যাচ্ছি, গান শুনে আবারও ফিরে আসছি কথায়।

রিয়েল লাইফ জোড়ি আর রিল লাইফ জোড়ি, হ্যাঁ একেবারে আসল দম্পতি আলিয়া ভট্ট আর রণবীর কাপুরকে আমরা দেখেছিলাম এই ছবিতে অভিনয়, অভিনেতা এবং অভিনেত্রী হিসেবে, ব্রহ্মাস্ত্র। সেই ছবিও করণ জোহরের জীবনে কিন্তু একটা অন্যরকম ভূমিকা রাখে, কারণ সেই ছবির মাধ্যমেও করণ জোহরকে আমরা চিনেছি প্রযোজক হিসেবে, যেটা বলছিলাম যে তিনি প্রযোজক হিসেবে এই ব্রহ্মাস্ত্র ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছিলেন। এবারে আবারও তিনি ফিরে এসেছিলেন পরিচালনায় এবং শ্রেষ্ঠ জনপ্রিয় চলচ্চিত্রের জন্য তিনি আরেকটি জনপ্রিয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দিয়েছিল তার ঝুলিতে। সেই ছবিটি হচ্ছে রকি আর রানি কি প্রেম কাহানি, রণবীর সিং আর আলিয়া ভট্টের অভিনীত সেই ছবি। এবারে সেই ছবির গান আপনাদের সকলের জন্য।

শ্রোতা বন্ধুরা, সাফারনামা অনুষ্ঠান থেকে বিদায় নেবার পর মানে সময় চলে এসেছে। আর যে ছবির গান শোনাচ্ছিলাম সেই ছবিখানি হচ্ছে রকি অর রানি কি প্রেম কাহানি, 2023 সালের আরও একটি মানে বলা যায় দুর্দান্ত ছবি, যে ছবির নির্দেশনা দিয়েছিল করণ জোহর। এবং সেই সঙ্গে শ্রোতাবন্ধু, যখন করণ জোহরের কথা বলি তখন সেই একটা ঘন্টার মধ্যে বোধহয় বলা সম্ভব নয়, কারণ আরও অনেক ছবি রয়েছে, অনেক ছবির গান রয়েছে। হয়তো সেই ছবির গান আমি আজকে এই সময়ের মধ্যে শোনাতে পারিনি, তবে যেগুলো আমার পছন্দের ছিল সেগুলো এই মুহূর্তে আমি শুনিয়েছি, আর একটা শোনাবো এবং এই গানখানি দিয়েই বিদায় নেব আমাদের আজকের এই সফরনামা পর্ব থেকে। তবে একটা কথা বলতেই হয় যে কফি উইথ করণ যেই শোটাকে আমরা 2004 সাল থেকে একেবারে মানে মনের কাছাকাছি এনে রেখেছি, সেই ছবির মানে সেই শোয়ের মাধ্যমেও কিন্তু আমরা করণ জোহরকে একটু অন্যভাবে চিনি। সেই সঙ্গে করণ জোহরের আরও এমন বহু কথা রয়েছে যে কথাগুলো এই কম সময়ের মধ্যে বলা সম্ভব নয়, তবে শ্রোতাবন্ধু আরেক দিন হয়তো তাঁকে নিয়ে আবারও অনুষ্ঠান হবে, আবারও কথা হবে। এই মুহূর্তে আমার খুব প্রিয় একটি গান আপনাদের জন্য, আর সেই গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি এই সফরনামা পর্ব থেকে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম জয়ন্ত ফুনছেন শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রথম সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 66 জন ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করবেন। এর মধ্যে রয়েছে 2টি পদ্মবিভূষণ, 6টি পদ্মভূষণ এবং 58টি পদ্মশ্রী। দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান এই পদ্ম পুরস্কার, যা 1954 সালে প্রবর্তিত হয়। এবছর মোট 131টি পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছে, যার মধ্যে 19 জন মহিলা এবং 16 জন মরণোত্তর সম্মানপ্রাপ্ত রয়েছেন। আজ 66 জনের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। বাকি পদ্ম পুরস্কারগুলো পরবর্তীতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানে প্রদান করা হবে। রাজ্যের পরিবহন ও খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যে এখন থেকে সমস্ত সরকারি দপ্তর সোমবার থেকে শুক্রবার সকাল 9:30 থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকবে। শনিবার ও রবিবার সম্পূর্ণ ছুটি থাকবে। আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে তিনি আরও বলেন, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি খরচ ও গাড়ির ব্যবহার সীমিত এবং বৈঠকগুলো ভার্চুয়াল মাধ্যমে করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্য মন্ত্রিসভায় বিভিন্ন দপ্তরে মোট 81টি পদে নিয়োগের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতির মাঝেই আজ থেকে শুরু হয়েছে 5 দিন ব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা। ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে মিনায় সমবেত হচ্ছেন। আগামীকাল তারা আরাফাতের ময়দানে মূল আনুষ্ঠানিকতায় অংশ নেবেন। এবারের হজে ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশ নিচ্ছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে নির্ধারিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা স্থগিত করেছে। NTA জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ঈদুজ্জোহার ছুটির তারিখ পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা আরও জানিয়েছে, পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্বে।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উৎসয়নতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তের পর্ব সুরের আকাশে পর্ব, যেখানে আমরা শোনাবো আপনাদের অবশ্যই গান। আর তবে সেই গানগুলো বাংলা গান নয়, সেই গানগুলো হচ্ছে হিন্দি গান। তো আজকে হিন্দি গানের অনুরোধের আসর নিয়ে রয়েছে আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে, এই মুহূর্তে ফোন লাইনের ওপারে কে রয়েছে দেখা যাক। নমস্কার, কে রয়েছেন? মোবাইলে শোনা যাচ্ছে না? আপনি মোবাইলে নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন?
1: না না, অ্যাপে শুনছি না ম্যাম, সেটে আর কি, সেটে শুনছি।
0: তাহলে তো শোনা যাওয়ার কথা, জানি না কি সমস্যা হয়েছে। 101.6 টিউন করবেন, ঠিক আছে, বলুন।
1: হ্যাঁ হ্যাঁ, এইটাই। আচ্ছা ম্যাম, বীরজারা থেকে যে কোনো একটা গান শুনিয়ে
0: দেবেন। বীরজারা ছবি থেকে যে কোনো গান,
1: যে কোনো একটা গান। হ্যাঁ
0: ঠিক আছে, বীরজারা ছবি।
1: নমস্কার ম্যাম, ভালো থাকুন।
0: আপনিও ভালো থাকুন। বীরজারা ছবির যে কোনো একখানি গান তিনি শুনতে চাইছিলেন। তো যাই হোক শ্রোতা বন্ধু, আমরা তো রয়েছি আপনাদের সঙ্গে, এই মুহূর্তে আরও একজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন?
2: প্রদীপ বলছি, অভিনগর থেকে।
0: হ্যাঁ বলুন প্রদীপ বাবু।
2: ছবি প্রফেসর পিয়ারিলাল।
0: প্রফেসর পিয়ারিলাল,
2: হ্যাঁ হ্যাঁ, তেরি সি বানা কিসি কো বলুঙ্গা।
0: আচ্ছা, প্রফেসর পিয়ারিলাল ছবির গান তেরে সিবা। আচ্ছা ঠিক আছে, যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনাবো। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। আর শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি এই পর্বখানি নিয়ে, পর্ব হচ্ছে সুরের আকাশে পর্ব। তবে একটাই অনুরোধ, যারা প্রতিবার আমাদের ফোন করেন এবং বলা যায় যে প্রতিদিন অনুরোধের আসর যখনই থাকে তখনই আমাদের ফোন করেন, এবং তাদের যে পছন্দ, যদিও মানুষের পছন্দ তো আমরা পাল্টাতে পারি না, পরিবর্তন করতে পারি না, নিশ্চয়ই পারবও না, তবে মাঝে মধ্যে একটু অন্যরকম পছন্দ করলে খুব একটা মন্দ হয় না, কারণ সেই 60-70-80 দশকের গান আমরা শুনিয়ে থাকি, অবশ্যই শোনাই, কিন্তু সেই গানগুলো প্রতিদিন কারোরই বোধহয় শুনতে ভালো লাগবে না। মাঝে মধ্যে একটু অন্যরকম গান শুনলেও খুব একটা মন্দ হয় না, যেটা আমি বারবার বলি। তো আশা করি আপনারা যারা অনুরোধ করবেন সে কথাটা মাথায় রেখেই আমাদের অনুরোধ করবেন। এই মুহূর্তে আরও একজন রয়েছে, নমস্কার, কে রয়েছেন?
3: নমস্তে দিদি।
0: কে বলছেন?
3: আমি বাদল পটিয়াল বলছি, পশ্চিমবঙ্গ হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে।
0: বলুন।
3: আমি দিদি গান শুনতে চাই, ছবির নাম হচ্ছে উড়ান।
0: উড়ান
3: হচ্ছে বিনোদ, হ্যাঁ উড়ান, শিল্পী বিনোদ রাঠোর আর সাধনা সরগম।
0: আচ্ছা,
3: গানটা হচ্ছে চাও তুঝে রাত দিন জিনা নেহি তেরে বিন।
0: চাও তুঝে রাত দিন
3: জিনা নেহি তেরে বিন।
0: আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই আমি শোনাবো। আর শ্রোতা বন্ধু, পরপর তিনটে গানের অনুরোধ নিয়ে নিলাম, তো যেহেতু পরপর তিনটে গানের অনুরোধ নিয়ে নিলাম, এবারে কি গান শোনানোর পালা? মানে একটা গান শুনিয়ে দেব, কিন্তু শোনানোর আগে আরও একজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন?
4: নমস্কার দিদি।
0: কে বলছেন?
4: আমি পশ্চিমবঙ্গ বিলাড়া হুগলি থেকে বিশ্বনাথ গায়ন বলছি, অঙ্কিতা দি।
0: আচ্ছা বিশ্বনাথ বাবু, বলুন।
4: আমি শুনতে চাইছি এই মুহূর্তে কিশোর কুমার ও আশা ভোসলের কণ্ঠে বলিদান ছবি থেকে প্যার কারনে কা লাইসেন মিল গয়া।
0: বলিদান হিন্দি?
4: হ্যাঁ হ্যাঁ, হিন্দি বলিদান।
0: আচ্ছা, এই ছবির কোন গান বললেন?
4: প্যার কারনে কা লাইসেন মিল গয়া,
0: কিশোর কুমার আর আশা ভোসলের কণ্ঠে।
4: হ্যাঁ হ্যাঁ, আপনি তো জানেন কিশোর কুমারের গুরুদেব তো।
0: ঠিক আছে, যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনাবো। সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। এই মুহূর্তে চলুন বীরজারা ছবির গান দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান।

0: সুরের আকাশে পর্বে রয়েছে শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে যে গানখানি শুনছিলাম, প্রদীপবাবু ফোন করেছিলেন প্রফেসর প্যারে লাল ছবি থেকে, তিনি এই গানখানি শুনতে চেয়েছিলেন। তারপরে যাব বাদলবাবুর পছন্দের গানে, উড়ান ছবির গান চাহো তুঝে, এই গানখানি তিনি শুনতে চাইছিলেন। তবে তার আগে দেখা যাক ফোন লাইনের ওপারে কে রয়েছে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো, নমস্কার,
0: কে বলছেন?
1: আমি কুমারঘাট থেকে বলছি স্যার।
0: বলুন
1: দিদিভাই, আমি একটি গান শুনবো, অনুসন্ধান, আমার স্বপ্ন যে সত্যি হলো আজ।
0: আপনি অনুষ্ঠান শুনছেন আমাদের? হ্যালো,
1: শুনছি না দিদিভাই।
0: আমাদের অনুষ্ঠান কি প্রথম থেকে শুনছেন?
1: না দিদিভাই, শুনছি না।
0: তাহলে কি করে গানটা শুনবেন যদি অনুষ্ঠানটা না শোনেন? আপনি একটু ভাবুন, ভেবে আমাদের ফোন করবেন, ঠিক আছে? অনুষ্ঠান যদি নাই শোনেন, তাহলে আপনি রিকোয়েস্ট করলেন, তাহলে রিকোয়েস্টের গানটা কাকে শোনাবেন, তাই নয়? আমাদের অনুষ্ঠানে রিকোয়েস্ট করতে হলে তো অনুষ্ঠানটা শুনতে হবে, একেবারে প্রথম থেকেই শুনতে হবে, সেই সঙ্গে পুরো অনুষ্ঠানটা শুনতে হবে, না হলে কি করে হবে বলুন? আপনি বলছেন বাংলা ছবির, আমি প্রথমেই বললাম হিন্দি ছবির গান, আর যারা আমাদের অনুরোধ করছেন তারাও হিন্দি ছবির গানের রিকোয়েস্ট করছেন। আপনি অনুষ্ঠান না শুনে

0: ফোন করলেন, আবার বলছেন যে না আমি তো অনুষ্ঠান শুনছি না, তাহলে রিকোয়েস্ট করেই বা কী লাভ, তাই না? শ্রোতা বন্ধু, এই মুহূর্তে আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার দিদি।
0: কে বলছেন?
1: আমি শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবরমণ্ডিনি।
0: হ্যাঁ বলুন।
1: গান শুনবো দিদি?
0: হ্যাঁ বলুন, কোন গান?
1: গান একই রাস্তা আসেনি।
0: কি ছবি বললেন?
1: একই রাস্তা।
0: একই রাস্তা, এরকম কোনো ছবি আছে কি?
1: আছে দিদি।
0: আচ্ছা, যদি থাকে ঠিক আছে শোনাব, আর না হলে আমার পছন্দের গান। শ্রোতা বন্ধুরা, যারা আপনারা ফোন করবেন, আপনাদের কাছে অনুরোধ, দয়া করে যখনই ফোন করবেন তার আগে একটু ডিসাইড করে নেবেন কোন গানটা শুনতে চান, কারণ না হলে ফোন করে এরকম ভাবতে থাকলে আমাদের সমস্যা হয়ে যায়। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার ম্যাম।
0: কে বলছেন?
2: আমি মোরশেদ জম্পুচরা থেকে বিস্তারে জমা বলছি।
0: হ্যাঁ বলুন। আপনি বলুন কোন গান? গঙ্গা তেরে দেশ মে। আচ্ছা, এটা কোন গান? তেরা মেরা সাথ রহে। আচ্ছা ঠিক আছে, যদি সংগ্রহে থাকে শোনাবো। কি জানি হয়তো কোনো সমস্যা হচ্ছে, যাই হোক। শ্রোতা বন্ধু, ফোন করেছেন অনেক ধন্যবাদ। এই মুহূর্তে বাদলবাবুর পছন্দের গান উড়ান ছবি থেকে, চলুন সেই গানে যাই।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চায়ন্ত শুনছেন সুরের আকাশে পর্বে রয়েছি শ্রোতা বন্ধু। এই মুহূর্তে আমি শোনাচ্ছিলাম যে গানখানি আর ডি বর্মনের সুরে কিশোর কুমার আশা ভোসলের দ্বৈত কণ্ঠে ইয়ে বাদা রাহা এই ছবির গান। তো এই মুহূর্তে যার পছন্দের গান শোনালাম তিনি হচ্ছেন বিশ্বনাথ বাবু। তিনি বলিদান ছবির গান শুনতে চেয়েছিলেন কিন্তু বলিদান ছবির কোনো গান আমার সংগ্রহে তো খুঁজে পাচ্ছি না, তাই কিশোর কুমার এবং আশা ভোসলের আরেকটি গান আপনাকে শোনালাম। আশা করি আপনার ভালো লেগেছে। এই মুহূর্তে রবীন্দ্রবাবু তিনি ফোন করেছিলেন, তিনি একই রাস্তা কোনো একটা ছবি বলছিলেন, এরকম কোনো ছবি আমি খুঁজে পাচ্ছি না। তো এক রিশতা বলে একটা ছবি আছে, হয়তো তিনি ভুলবশতও বলতে পারেন, যাই হোক সেই ছবির গান আমি শোনাচ্ছি আপনাকে। আর তারপর যাব বিশুবাবুর পছন্দের গানে, কিন্তু তার আগে দেখা যাক ফোন লাইনের ওপারে কে রয়েছে। নমস্কার, কে রয়েছেন? বলুন কণিকা দেবী। এটা আপনার ইচ্ছে, বলুন না, বলুন বলুন। আখির কিউ, হ্যাঁ আচ্ছা।

0: অমিত কুমার এবং লতা মঙ্গেশকরের গন্তে।
1: আচ্ছা,
0: গানের লাইনটা হচ্ছে দুশ্মন না করে এরকম আছে।
1: আচ্ছা ঠিক আছে, দুশ্মন না করে।
0: হ্যাঁ ধন্যবাদ, ভালো থাকবেন।
1: ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি যেই অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানটি হচ্ছে সুরের আকাশে পর্ব, হিন্দি ছবির গানের অনুরোধের আসর। 0381-232-6253 আমাদের টেলিফোন নাম্বার, আবারও বলে দিচ্ছি 0381-232-6253। নমস্কার, কে রয়েছেন? যিনি আমাদের ফোন করেছেন তিনি কোনো কথা বলতে চাইছেন না, আমার কথাই আমাকে শোনাতে চাইছেন। যাই হোক, নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার, আমি বীরেন্দ্র বর্মা বলছিলাম কৃষ্ণনগর থেকে।
1: বলুন।
2: আচ্ছা, ছবির নাম হলো রাম বলরাম।
1: রাম বলরাম, আচ্ছা কোন গান?
2: গানের লাইনটা হলো লড়কি পছন্দ কি মুশকিল সে মিলতি হ্যায়।
1: লড়কি পছন্দ কি
2: মুশকিল সে মিলতি হ্যায়।
1: আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চেষ্টা করব যদি সংগ্রহে থাকে। আমি বলতে পারছি না সংগ্রহে আছে কি নেই। আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে, নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো, আমি জিনা থেকে বলছি, ফোন নাম্বার
1: বলুন। হ্যাঁ বলুন। এটা হিন্দি ছবির গান হতে হবে, হিন্দি ছায়া ছবির গান। ইয়ারানা ছবির যে কোনো গান? কোন গানটা? আচ্ছা যদি থাকে আমি নিশ্চয়ই শোনাবো, ভোলে ও ভোলে, আর না হলে ইয়ারানা ছবির যে কোনো একখানি গান। শ্রোতা বন্ধু, অনেকগুলো গানের অনুরোধ হয়ে গেছে, এই মুহূর্তে আবারও গানে যাচ্ছি।

কণিকা দেবীর পছন্দের গান শুনছিলাম আখির কিউ ছবি থেকে, অমিত কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। এবারে বীরেন বাবুর পছন্দের গান রাম বল রাম ছবি থেকে। তারপর যাব ঝর্ণা দেবীর পছন্দের গানে, পরপর দুটো গান শোনাবো আর সে গান দিয়ে শুরু শেষ হবে আমাদের আজকের এই সুরের আকাশে পর্ব। আর সময় নেই শ্রোতা বন্ধু, তাই আর কথা বাড়াচ্ছি না, আর কোনো অনুরোধও নিচ্ছি না, কারণ সময় একেবারেই শেষ। তাই যদি না শোনাতে পারি পরে গান, তাহলে আপনাদেরও খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। তাই আর কোনো অনুরোধ নিচ্ছি না, এই মুহূর্তে আবারও গানে যাচ্ছি।

দেশ আর বিদেশের মাঝে একটা সেতু, একটা নরম বর্ষা আলো হিজল বনে আমরা যারা বিচার করি ভাগ্য রাহ কেতু, গজল জমে যুদ্ধক্ষেত্রে আস্তারণে। এখন আমরা বিচার চালাই ধর্মে এবং জাতে, এই খেলাটা মানুষ মানুষ বিভাজনের। যখনই মানুষ হাত ছেঁকে আগুনের তাতে, একটা মানুষ একত্র হয় জনগণে। যখনই মনের মধ্যে হাতুড়ির জয়গান শুনি, নজরুল সব কড়াক্রান্তি হিসেব গুলায়, বুলবুল হারিয়ে বুকে জলে ওঠে বরদার ধুনি, জাকপুরে সীমাবদ্ধ পাগল চুলোয়।

তোমার সন্তানের নাম, পুত্রের নাম কৃষ্ণ মহম্মদ। এখনো সভ্যতায় জেগে ঐতিহ্যের নিরুত্তাপ থাম, কালিদহ বুকে মানুষ হ্রদ। তোমাকে কতটা চিনি, কতটা জানি হে কবি। তোমার নাম কি লেখা আছে পরাশরে? জ্যৈষ্ঠী এলে তুমি আসো সকালে ভৈরবী, তোমায় রাখি আমার চেনা চরাচরে। আজও আমার বুকে কাঁদে বাংলা ভাঙা ভুল, সকল ভেঙে আস্ত রাখি ভাষা ও নজরুল, সকল ভেঙে আস্ত রাখি ভাষা ও নজরুল। কে নজরুল, আর কেনই বা নজরুল? সচেতন কোনো বাঙালির পক্ষে এ প্রশ্নের উত্তর দেওয়া অনেকটাই কঠিন। না, সেই একটা কঠিন বলে যদিও মনে হয় না, কারণ এই প্রশ্ন উত্থাপনের পেছনে আছে নজরুলকে নতুন করে বোঝার আকাঙ্ক্ষা, আছে নজরুলের প্রাসঙ্গিকতা অনুধাবনের বাসনা। কে নজরুল? সহজ উত্তর একটাই, হাজার বছরের বাঙালির হৃদ্য ইতিহাসের ধারায় অন্যতম শ্রেষ্ঠ এক বাঙালির নাম নজরুল, কাজী নজরুল ইসলাম। একজন স্রষ্টা, কর্মযোগী এবং মানুষের নাম কাজী নজরুল ইসলাম। সাহিত্য আর সঙ্গীতের মাধ্যমে যিনি জাগিয়ে তোলেন একটা জাতিকে, তিনিই তো নজরুল। যিনি প্রেমের অধরা মাধুরীর কথা কবিতা ও গানে শোনান, স্বাধীনতার পক্ষে যিনি দাঁড়ান, শাস্ত্রাচার লোকাচার আর সাম্প্রদায়িক শক্তির বিপক্ষে যিনি কলম ধরেন, তিনি নজরুল। শ্রোতা বন্ধুরা, সেই নজরুলকে আমরা একটু নতুনভাবে চলুন জানি, নতুনভাবে জানি। আজকের এই গীতবাহার পর্বে কেবল নজরুল, আর সঙ্গে রয়েছি আমি আর্যে অঙ্কিতা আপনাদের সঙ্গে।

গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। অসাম্প্রদায়িক চেতনা যার কবিতার বিশিষ্ট লক্ষণ, এবং মানবতাবাদী চেতনাই যার কবিতার কেন্দ্রীয় সুর। দ্বিমাত্রিক ঐতিহ্য বোধে ঋদ্ধ ছিল নজরুলের সৃষ্টিশীল মানুষ। জন্মসূত্রে ভারতীয় উত্তরাধিকারকে তিনি গ্রহণ করেছেন আপন উত্তরাধিকার হিসেবে, এবং নজরুলের জীবন ইতিহাসে যদি একটু ঘুরে তাকানো যায়, তখন একটা কথাই বারবার শোনা যায় যে শিল্পী নজরুলের মানুষ লোকে উপ্ত করেছে অসাম্প্রদায়িকতার বীজ। নজরুলের সৃষ্টি চৈতন্যে সাম্প্রদায়িক নিরপেক্ষ এই চেতনা সদা সক্রিয় ছিল। তাই তো তিনি বলেছিলেন যে, অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ কাণ্ডারি, আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন কাণ্ডারি, বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। নজরুল প্রচলিত ধর্মচেতনার ঊর্ধ্বে উঠে কবিতায় মানব ধর্মের জয়গান তিনি গেয়েছেন। তিনি বারবার ধর্মের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ করেননি, তিনি বিদ্রোহ করেছেন ধর্ম ব্যবসায়ীর বিরুদ্ধে। একালে যেমন, সেকালেও তো ঠিক তেমন ধর্মকে শোষণের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল। আর তাই তো নজরুল বারবার রুখে দাঁড়িয়েছে। তিনি বলেছিলেন, মানুষকে মানুষের ধর্মকে তিনি বড় করে দেখেছেন আজীবন। তিনি চেয়েছেন মানুষের কল্যাণ, সমাজের মঙ্গল, স্বদেশের স্বাধীনতা। তাই হিন্দু বা মুসলমান নয়, বিদ্রোহের জন্য মানুষের প্রতি ছিল তার উদাত্ত আহ্বান। তিনি কল্পনা করেছেন এক সাম্যবাদী সমাজের, যেখানে নেই শোষণ, বৈষম্য আর সাম্প্রদায়িক ভেদ, আর নেই আদি জনগোষ্ঠীর প্রতি কোনো তুচ্ছতাবোধ। তাই বারবার একটা কথাই বলতে হয় যে, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিশ্চান, গাহি সাম্যের গান। কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গাঢ়, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। মানুষের প্রতি অপরিসীম ভালোবাসা আর বিশ্বাস ছিল বলেই তো তিনি

সাম্প্রদায়িক দাঙ্গার মুখেও অবলীলায় রচনা করে গেছেন গজল, আর সকলের মাঝে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক চেতনার সকল মানুষের কল্যাণ তিনি কামনা করেছেন। তিনি আমাদের নজরুল, আমার নজরুল।

নজরুল। আমরা নজরুলকে যেমন বিদ্রোহের কবি হিসেবে জানি, যেমন মানবতার কবি হিসেবে জানি, ঠিক তেমনি নজরুলের আরেকটা রূপ রয়েছে, সেই নজরুল প্রেমিক নজরুল, যিনি নার্গিসকে একখানি চিঠি লিখেছিলেন, অনেকেই জানি আমরা সেটা। এবং সেই চিঠিতে তিনি যা লিখেছিলেন, কল্যাণী আসো, তোমার পত্র পেয়েছি সেদিন নববর্ষার নবঘন সিক্ত প্রভাতে, মেঘমেদুর গগনে সেদিন অশান্ত ধারায় বাড়ি ছুটছিল, 15 বছর আগে এমনই এক আষাঢ়ে এমনি এক বাড়ি ধারায় প্লাবন নেমেছিল, তা তুমিও হয়তো স্মরণ করতে পারো। আষাঢ়ের নবমেঘ পুঞ্জকে আমার নমস্কার, এই মেঘ দূত বিরহী যক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিলে কালিদাসের যুগে, রেবা নদীর তীরে মালবিকার দেশে তার প্রিয়ার কাছে। এই মেঘপুঞ্জের আশীর্বাণী আমার জীবনে এনে দেয় চরম বেদনার সঞ্চার, এই আষাঢ় আমায় কল্পনার স্বর্গলোক থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত স্রোতে। যাক, তোমার অনুযোগের অভিযোগের উত্তর দিই, তুমি বিশ্বাস করো আমি যা লিখছি তা সত্য। লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার মূর্তির কল্পনা করে থাকো, তাহলে আমায় ভুল বুঝবে, আর তা মিথ্যা। তোমার উপর আমি কোনো জিঘাংসা পোষণ করি না, এ আমি সকল অন্তর দিয়ে বলছি। আমার অন্তর যা আমি জানেন, তোমার জন্য আমার হৃদয়ে কি গভীর ক্ষত, কি অসীম বেদনা। কিন্তু সে বেদনার আগুনে আমি পুড়ছি, তা দিয়ে তোমায় কোনো দিন দগ্ধ করতে চাইনি। তুমি এই আগুনের পরশ মানিক না নিলেও আমি অগ্নিবীণা বাজাতে পারতাম না, আমি ধূমকেতুর বিস্ময় নিয়ে উদিত হতে পারতাম না। তোমার যে কল্যাণ রূপ আমি আমার কিশোর বয়সে প্রথম দেখেছিলাম, যে রূপকে আমার জীবনের সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলাম, সেরূপ তো আজও স্বর্গের পারিজাত মন্দারের মতো চির অম্লান হয়েই আছে আমার পক্ষে। অন্তরের সে আগুন বাইরের সে ফুল হারকে স্পর্শ করতে পারেনি। তুমি ভুলে যেও না আমি কবি, আমি আঘাত করলেও ফুল দিয়ে আঘাত করি, অসুন্দর কুৎসিতের সাধনা আমার নয়। আমার আঘাত বর্বরের কাপুরুষের আঘাতের মতো নিষ্ঠুর নয়, আমার অন্তর্যামি জানেন। তুমি জানো কিবা শুনেছো কিনা জানি না, তোমার বিরুদ্ধে আজ আমার কোনো অনুযোগ নেই, অভিযোগ নেই, দাবিও নেই। তোমার আজিকার রূপ কি জানি না, আমি জানি তোমার হৃদয় বেদিতে অনন্ত প্রেম। হ্যাঁ, সেই কিশোর মূর্তিকে যাগে যাগে

দেবী মূর্তির মতো অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম। সেদিনের তুমি সে বেদী গ্রহণ করলে না, পাষাণ দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদীপাঠ। জীবন ভরে সেখানেই চলেছে আমার পূজা আরতি। আজিকার তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ, তাই তাকে পেতে চাইনি, জানিনি হয়তো সে রূপ দেখে বঞ্চিত হব, অধিকতর বেদনা পাব, তাই তাকে অস্বীকার করেই চলেছি। দেখা নাই হলো এ ধুলির ধরায়, প্রেমের ফুল এ ধুলিতলে হয়ে যায় ম্লান, দগ্ধ, হতশ্রী। তুমি যদি সত্যিই আমায় ভালোবাসো, আমাকে সত্যিই যদি চাও, ওখান থেকেই আমাকে পাবে। লায়লা মজনুকে পাইনি, শির ফরহাদকে পাইনি, তবু তাদের মতো করে কেউ কারো প্রিয় তো আমাকে পাইনি। আত্মহত্যা মহাপাপ, এই অতি পুরাতন কথা হলেও প্রেম যে সত্য। হ্যাঁ, আত্মা অবিনশ্বর, আত্মাকে কেউ হত্যা করতে পারে না। প্রেমের সোনার কাঠির স্পর্শ যদি পেয়ে থাকো, তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কে আছে? তারই মায়া স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোময় হয়ে উঠবে। দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সে দুঃখের অবসান হয় না। মানুষ ইচ্ছা করলে সাধনা দিয়ে, তপস্যা দিয়ে ভুলকে ফুল রূপে ফুটিয়ে তুলতে পারে। যদি কোনো ভুল করে থাকো জীবনে, এই জীবনেই তাকে সংশোধন করতে হবে, তবেই তো হবে আনন্দ, মুক্তি, তবেই হবে সব দুঃখের অবসান। নিজেকে উন্নত করতে চেষ্টা করো, স্বয়ং বিধাতা তোমার সহায় হবেন। আমি সংসার করছি, তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে ঊর্ধ্বলোকে। সেখানে গেলে পৃথিবীর সকল অপূর্ণতা, সকল অপরাধ ক্ষমা সুন্দর চোখে পরম মনোহর মূর্তিতে দেখা যায়। হঠাৎ মনে পড়ে গেল 15 বছর আগের কথা। তোমার জ্বর হয়েছিল, বহু সাধনার পর আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র ললাট স্পর্শ করতে পেরেছিল। তোমার তপ্ত ললাটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারি। তুমি কি চেয়ে দেখেছিলে? আমার চোখে ছিল জল, হাতে সেবা করার আকুল স্পৃহা, অন্তরে শ্রী বিধাতার চরণে তোমার আরোগ্য লাভের জন্য করুণ মিনতি। মনে হয় যেন কালকেরই তো কথা, মহাকাল যে স্মৃতি মুছে ফেলতে পারলেন না। কি উদগ্র অতৃপ্তি, কি দুর্দমনীয় প্রেমের জোয়ারই সেদিন এসেছিল। সারাদিন সারা রাত আমার চোখে ঘুম ছিল না। যাক, আজ চলেছি জীবনের অস্তমান দিনের শেষের রশ্মি ধরে ভাটার স্রোতে। তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরানোর, আর চেষ্টাও করো না তার। তোমাকে লেখা এই আমার প্রথম আর শেষ চিঠি হোক, যেখানেই থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবচ তোমায় ঘিরে থাকবে। তুমি সুখী হও, শান্তি পাও, এই প্রার্থনা। আমায় যত মন্দ বলে বিশ্বাস করো, আমি তত মন্দ নই, এই আমার শেষ কৈফিয়ত, এই আমার শেষ কৈফিয়ত।

কালবৈশাখীর ঝড় আসে উদ্যাম সমারোহে, হামলে পড়ে তাতার দস্যু দলের মতো, আর কান্নাকাটি করে চলেও যায়। তুমি সেই কালবৈশাখীর ঝড়, কিন্তু চলে যেতে আসুনি। দীর্ঘ রেখা টেনে গেছ মাটিতে, ঘাসে গাছের পাতায় নদীর গহীনে, ডিরোজিওর মতো ঝড়, ঝড়ের মতো বিদ্রোহ, বিদ্রোহের মতো পাড় ভাঙার শব্দ। তুমি একদিকে ডিরোজিও ঝড়, আর অন্যদিকে নিধুবাবুর মাধুর্য। তুমিই তো সেই যে পালকি ডোবা বঙ্গবন্ধুর কানে কানে প্রথম শোনা ভালোবাসার গুনগুনানি, অথবা তুমি নিজের মতো প্রেমে ক্রোধে অভিমানে দুরন্ত ইকড়াস। সোনালি ডাঙায় আকাশ উড়ে সূর্যকে দাও চ্যালেঞ্জ ছুঁড়ে, তুমি জীবনে একটি শুধু ভুল করলে কবি, তোমার গান আর কবিতার উত্তাল জনতরঙ্গ ভোট বাক্সের মূলধন নয়। তুমি আজও আদরের কবি, ফুলের জলসায় নীরব হলেন 41-এ, আর 42-এ মাত্র 43 বছর বয়সে নীরব হলে তুমি। দুর্দিনের দুর্গ পরে যার বিজয়কে তো নোড়ানোর কথা, তারপর 35 বছর হিরণময় নীরবতার যন্ত্রকাতর ইতিহাস। সেই নজরুল আমাদের কাছে এমন একটা নাম, যে নামটা আমাদের সঙ্গে জড়িয়ে আছে বিদ্রোহে, ভালোবাসায়, দুঃখে, বিরহে কিংবা আনন্দে। তাই তো আমরা বারবার বলতে পারি, ঝড়ের মুখে বুক চিতিয়ে অনেকেই ঠিক হাঁটতে পারে, অনেকেই তো লিখতে পারে উজান গীতি, পাথর চিরে নিজের নামটি খোদাই করার চেষ্টা অনেক চলেছে রোজই। বিদ্রোহে কেউ রামধনু রং ফেরিওয়ালা, নিজের রঙে রাঙানো যায় মহাকালের গঙ্গা ফরিং। তুমি ছিলে তোমার মতোই বিপ্লবী হে, তোমার মাপেই গায়ক কবি, 100 বছর পরেও শুধু সাহস হয় না ছেলের নামটি দিতে পারি কৃষ্ণ মোহাম্মদ। সেই নজরুল, যে নজরুলের মাধ্যমে আমরা ভালোবাসাকে চিনেছি একটু অন্যরকমভাবে, যে নজরুলের মাধ্যমে আমরা বন্ধুত্বকে চিনেছি একটু অন্যরকমভাবে, সেই মতিহার আর সেই নজরুলের গল্প। আবারও গানে যাচ্ছি, তারপর আবারও ফিরে আসছি কথায়।

একজন মানুষকে চেনা আর তাকে জানার মধ্যে ব্যবধান ঠিক কতটা সেটা বুঝতে বোধহয় আমাদের কখনো কখনো পুরো জীবনটাই লেগে যায়। বিস্তর এই ব্যবধানটা পেরিয়ে ঠিক আসল মানুষটার কাছে পৌঁছনো হয়তো ততটা সহজ নয় যতটা আমরা ভাবি। আর ঠিক তখনই বোধহয় আমাদের সামনে আসলেও তার সাথে আমাদের শুধু পরিচয় থেকেই যায়, তাকে জানা হয়ে ওঠে না কখনো। কাজী নজরুল ইসলাম, সেই ছোটবেলা থেকে যার সঙ্গে আমাদের পরিচয়, যার কবিতা, যার গল্প, যার উপন্যাস, যার গান শুনে বড় হয়েছি, কবিতা পড়ে বড় হয়েছি, সে মানুষটাকে সত্যিকার অর্থে আমরা কতটা জানি। সেই নজরুল, বিদ্রোহের কবি নজরুল, প্রেমের কবি নজরুল, যে নজরুল বারবার একটা কথাই বলেছে, হ্যাঁ নজরুল বারবার একটা কথাই বলেছে, তিনি ভালোবাসায় বিশ্বাস করে, হিংসায় নয়।

নজরুলের সাহিত্য, বিশেষত কবিতা, হয়ে উঠেছে অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করার শাণিত আয়ুধ। নজরুলের সাহিত্যে ত্রিমাত্রিক বিদ্রোহ ভাব বারবার পরিলক্ষিত হয়েছিল, যেখানে ছিল অসত্য, অকল্যাণ, অমঙ্গল ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, অপরদিকে ছিল স্বদেশের মুক্তির জন্য ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বিদ্রোহ, আবার শৃঙ্খলা পড়া আমিত্বকে মুক্তি দেওয়ার জন্য বিদ্রোহ। সেই বিদ্রোহের জন্য বারবার ঘুরে দাঁড়িয়েছে নজরুল। বাংলার সামাজিক সত্তর বিন্যাসে কাজী নজরুলের অবস্থান ছিল তলের তলে। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম, যে নামটাকে হয়তো আমরা কখনোই ভুলতে পারবো না, যে নামটা আজও আমাদের শিখিয়ে দিয়ে যায় এক অন্য রকম আবেগ, সেই নজরুল বিষয়ের পাশাপাশি সাহিত্যের প্রকাশকৃতি তথা ভাষা ব্যবহারেও নজরুল কিন্তু তার নিজস্বতার পরিচয় দিয়ে গেছেন। বিষয়ের নতুনত্ব বলুন কিংবা কাল লগ্নতা, প্রধান আকর্ষণ হলেও নজরুলের কবিতায় স্বাতন্ত্র সহজেই লক্ষ্য করা যায়। রবীন্দ্রনাথের পরে শব্দ ব্যবহারে ব্যক্তিগত রূপ ও সজ্জার প্রথম প্রকাশ আমরা যার কবিতায় পেয়েছিলাম, সেই কাজী নজরুল ইসলাম। বুদ্ধি বা প্রজ্ঞার প্রেরণায় নয়, বরং আবেগের প্রাবল্যে নির্বাচিত হয়েছে তার শব্দমালা। সেই নজরুল আজীবন, সেই নজরুলের প্রাসঙ্গিকতা আজীবন কালোত্তীর্ণতার কেন্দ্রীয় উৎস। আমরা আমাদের প্রয়োজনে নজরুল ইসলাম আর তার ভাবনাকে যেমন ব্যবহার করছি, ঠিক তেমনি যদি বলতে চাই তাহলে বলতে পারি যে বাংলা সাহিত্যের এমন একজন কবি যে কবিকে আমরা আজীবন আমাদের মনের গহীনে রেখে যাব। শ্রোতা বন্ধুরা, প্রেমিক কবি, বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম, সেই সঙ্গে সুরকারও বটে, এবং সেই সঙ্গে লেখক তো বললামই। তো সেখানে দাঁড়িয়েই আজকের আমাদের গীতবাহার পর্বে ছিল কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধার্ঘ্য। আগামীকাল আমরা উদযাপন করব কাজী নজরুল ইসলামের জন্মশতবার্ষিকী। সেখানে আজকে আমাদের 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত থেকে রইল তাঁর প্রতি শ্রদ্ধা ও প্রণাম, কাজী নজরুল ইসলাম।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম গীতবাহার পর্ব নিয়ে, এই গানটির সাথেই শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আর যে অঙ্কিতাকে বিদায় দিন, এরপর থেকে থাকছে আর যে অপরাজিতা আপনাদের সঙ্গে। অপরাজিতার সঙ্গে গানে গল্পে আড্ডায় মেতে উঠুন আর শুনতে থাকুন এফএম উজ্জয়ন্ত। আবারও অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আমার কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে খুব ভালো রাখুন।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উৎসাহিত। আপনাদের সঙ্গে আমি থাকছি আর চেয়ে অপরাজিতা রাত 11টা পর্যন্ত। হ্যাঁ, গানে গল্পে আড্ডায় সাজিয়ে রেখেছি আপনাদের জন্য এক ডালি অনুষ্ঠান। আর আশা রাখছি আপনারা আমাদের আমার সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উৎসাহিতা। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় কিন্তু সন্ধ্যা 6:30 হয়ে 30 সেকেন্ড। আর এখন সময় কিছু হৃদয়ের সুর শোনার, অর্থাৎ হৃদয়ের সুর পর্ব নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি।

বন্ধুরা, সন্ধ্যা নামার একটা নিজস্ব চাঁদও আছে। দিনের ব্যস্ততা ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে, আকাশে গোধূলির রং মিশে যায়, দূরে কোনো মন্দিরের ঘণ্টাধ্বনি ভেসে আসে, আর মন যেন অকারণে একটু শান্ত হয়ে যায়। আর আজকের দিনটা তো এমনিতেই ছিল একটা বৃষ্টি ঝড় ঝঞ্ঝার দিন। হ্যাঁ, যারা কাজের উদ্দেশ্যে বাইরে ছিলেন তাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে আমি জানি, আর যারা বাড়িতে ছিলেন তারা কিন্তু বৃষ্টির আমেজটা নিতে পেরেছেন, কারণ একটা তীব্র গরমের পর একটা স্বস্তির বৃষ্টি আমরা আজ উপভোগ করলাম। দিনটা এখনও মেঘলা মেঘলা মেঘাচ্ছন্ন হয়ে আছে, আর এই সময় সত্যি হৃদয় খুঁজে ফেরে এমন কিছু সুর যা মানুষকে বাইরের পৃথিবী থেকে একটু সরিয়ে নিজের ভেতরে জগতে নিয়ে যেতে পারে। কারণ কিছু গান শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য জন্ম নেয়। আর বাংলা লোকসঙ্গীতের ভাণ্ডারে এমনই এক অমলিন অধ্যায় হল রাধাকৃষ্ণের প্রেমলীলা, বিরহ, অভিমান আর চিরন্তন ভালোবাসার গল্প। আজকের হৃদয়ের সুর অনুষ্ঠানে আমরা প্রবেশ করব সেই সুরের ভুবনে, যেখানে লোকসঙ্গীতের প্রতিটি পঙ্ক্তিতে জেগে ওঠে বৃন্দাবনের কদমতলা, যমুনার জল, বাঁশির সুর আর রাধার আকুল প্রতীক্ষা। শত শত বছর ধরে বাংলার বাউল, বৈষ্ণব পদাবলী, কীর্তন, পালাগান এবং লোকগীতির মধ্যে রাধাকৃষ্ণের প্রেম শুধু ধর্মীয় অনুভূতি হয়ে থাকেনি, হয়ে উঠেছে মানুষের হৃদয়ের গভীরতম আবেগের প্রতীক। সেই প্রেম কখনো মিলনের, কখনো অপেক্ষার, কখনো আবার অশ্রুসিক্ত বিরহের ভাষা হয়ে ছড়িয়ে পড়েছে বাংলার গ্রাম থেকে গ্রামে। চলুন আগামী এক ঘন্টা আমরাও ভেসে যাই সেই সুরের সাগরে। শুরু করছি আজকের হৃদয়ের সুর পর্ব।

0: Work from home. High salary. শুধু একটাই ক্লিকে। আরে বাস।
1: অন্য ফাঁদে।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI এ কথা বলে।
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন হৃদয়ের সুর পর্বে। আজকে আমরা রাধাকৃষ্ণের প্রেম লীলা নিয়ে কথা বলছিলাম। লোকসঙ্গীতের শিল্পীরা রাধাকৃষ্ণকে কেবল দেবতা হিসেবে দেখেননি, তারা দেখেছেন প্রেমিক প্রেমিকা হিসেবে, দেখেছেন মানুষের হৃদয়ের এক চিরন্তন অনুভূতির রূপ হিসেবে। তাই বাংলার লোকগানে কৃষ্ণের বাঁশি মানেই শুধু সুর নয়, তা এক আহ্বান। কিসের আহ্বান? ভালোবাসার, আত্মার। আর রাধার অপেক্ষা মানে শুধু কোনো প্রেমিকার প্রতীক্ষা নয়, তা যেন মানুষের হৃদয়ের সেই না পাওয়া অনুভূতির প্রতিচ্ছবি, যা যুগ যুগ ধরে মানুষ বয়ে বেড়ায়। বাংলার লোকসঙ্গীতে যখন রাধাকৃষ্ণের কথা ওঠে, তখন আসে সেখানে শুধু পুরাণের কাহিনী থাকে না, সেখানে মিশে যায় বাংলার মাটির গন্ধ। কোনো গ্রামের উঠোনে সন্ধ্যার পর কীর্তনের আসর বসেছে, মাটির প্রদীপ চলছে, দূরে শিউলি ফুলের গন্ধ ভেসে আসছে। ঠিক সেই

পরিবেশের মধ্যেই জন্ম নিয়েছে অসংখ্য লোকগান, যেখানে রাধার কণ্ঠে শোনা যায় অভিমান, কেন এলো না শ্যাম, আবার কোথাও কৃষ্ণের বাঁশির সুরে জেগে ওঠে প্রেমের আকুলতা। বাংলার বৈষ্ণব পদাবলীর দিকে তাকালে দেখা যায় চণ্ডীদাস, বিদ্যাপতি কিংবা জ্ঞানদাসের মতো কবিরা রাধাকৃষ্ণের প্রেমকে এমনভাবে তুলে ধরেছিলেন যা সাধারণ মানুষের হৃদয়ে গভীরভাবে জায়গা করে নেয়। সেই পদাবলী পড়ে লোকসঙ্গীতের সুরে ছড়িয়ে পড়ে বাংলার প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের সাধারণ মানুষও সেই গান গাইতে গাইতে নিজের জীবনের সুখ দুঃখ খুঁজে পেতেন, কারণ রাধার বিরহ যেন হয়ে উঠত প্রতিটি মানুষের ব্যক্তিগত বেদনার এক জ্বলন্ত প্রতিচ্ছবি।

বাউল কীর্তনের জগতে রাধাকৃষ্ণের প্রেমকে আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের প্রতীক হিসেবে দেখা হয়েছে। বাউল শিল্পীরা বিশ্বাস করতেন মানুষের অন্তরের প্রেমই আসল সাধনা, তাই তাদের গানে কৃষ্ণ কখনো বাইরের কোনো দেবতা নন, তিনিই মানুষের অন্তরের মানুষ, আর রাধা হলেন সেই আত্মা যে চিরকাল নিজের প্রিয়জনকে খুঁজে বেড়ায়। বাংলার গ্রাম বাংলায় একসময় সন্ধ্যা মানেই ছিল নাম কীর্তনের আসর, খোল করতাল মৃদঙ্গের তালে যখন হরিবল ধ্বনি হত, তখন গ্রামের মানুষ নিজেদের সমস্ত ক্লান্তি ভুলে অন্য এক জগতে পৌঁছে যেতেন। সেই কীর্তনের গানগুলিতে রাধার প্রেম, কৃষ্ণের লীলা খেলা, বৃন্দাবনের লীলা এত জীবন্ত হয়ে উঠত যে শ্রোতারা কখনো হাসতেন, আবার কখনো চোখের জল ফেলতেন। লোকসঙ্গীতের এই ধারার সবচেয়ে সুন্দর দিক হল এর মানবিকতা। এখানে রাধাকৃষ্ণ কেবল পুরাণের কোনো চরিত্র নন, তারা আমাদের মতোই এক অনুভূতির মানুষ। রাধার অভিমান যেন এক সাধারণ নারীর মনের কথা, কৃষ্ণের দুলে চলে যাওয়া যেন জীবনের চিরন্তন বিচ্ছেদের এক প্রতীক। তাই এই গানগুলো যুগের পর যুগ ধরে মানুষের হৃদয়ে একইভাবে বেঁচে আছে এবং বেঁচে থাকবে। বাংলার বহু লোকসঙ্গীত শিল্পী তাদের কণ্ঠে এই প্রেমলীলা নতুনভাবে তুলে ধরেছেন। শিল্পী অমর পাল, পূর্ণদাস বাউল, নির্মলেন্দু চৌধুরী কিংবা কালিকাপ্রসাদ ভট্টাচার্যর মতো শিল্পীরা লোকসঙ্গীতের মাধ্যমে রাধাকৃষ্ণের প্রেমকে মানুষের হৃদয়ের আরও কাছে পৌঁছে দিয়েছেন। তাদের গলায় এই গানগুলো শুনলে মনে হয় যেন বহু পুরনো কোনো কাহিনী আজও নতুন হয়ে বেঁচে আছে, আর আমরাও এই মুহূর্তে বাঁচছি সেই সুরের আবেশেই। চলুন আবারও পরপর দুখানি গান আপনাদের সবার জন্য।

শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিতে মন হয় অপার সাগরের মতো গভীর, সেই ভাবসাগরের অতলে ডুব দিয়ে খুঁজে পেতে হয় হৃদয়ের অন্তঃপুরে লুকিয়ে থাকা ঈশ্বরকে। অনন্তের কৃপা তবেই অন্তরে চালাবে জ্ঞানীর প্রদীপ।

রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে বাংলার লোকসঙ্গীতের সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই গানগুলো কখনো শুধু ধর্মীয় গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। গ্রামের সাধারণ মানুষ, কৃষক, মাঝি, বাউল, গৃহবধূ সবাই নিজেদের জীবনের অনুভূতির সঙ্গে এই গানগুলোকে মিলিয়ে নিয়েছেন। তাই রাধার চোখের জল কখনো শুধু পুরাণের গল্প হয়ে থাকেনি, তা হয়ে উঠেছে প্রতিটি অপেক্ষমান মানুষের মনের ভাষা। আর কৃষ্ণের বাঁশির সুর যেন সেই হারিয়ে যাওয়া সুখের ডাক, যা মানুষ সারা জীবন খুঁজে বেড়ায়। বাংলার লোকসঙ্গীতে রাধাকে প্রায় দেখা যায় এক গভীর অনুভূতির প্রতীক হিসেবে। তিনি শুধু প্রেমিকা নন, তিনি এক চিরন্তন অপেক্ষার নাম। অনেক লোকগানে দেখা যায় সন্ধ্যা নিমিশেছে, চারপাশ নিস্তব্ধ, তবু রাধারে জানলার পাশে বসে আছেন কৃষ্ণের আশায়। এই দৃশ্য, এই সংলাপ যেন শুধু বৃন্দাবনের নয়, বাংলার অসংখ্য নারীর মনের প্রতিচ্ছবি। লোকগানের শিল্পীরা রাধাকৃষ্ণের প্রেমকে এত সুন্দরভাবে সাধারণের জীবনের সঙ্গে মিশিয়ে দিয়েছেন যে মনে হয় এই গল্প আমাদেরই গল্প। কখনো কৃষ্ণের দূরে চলে যাওয়া, আবার কখনো রাধার অভিমান, অজস্র না বলা কষ্ট। তাই এই গানগুলো শুনলে শ্রোতাও নিজের জীবনকে খুঁজে পায়, আমরা খুঁজে পাই। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন হৃদয়ের সুর। আমরা রয়েছি পর্বে আর খানিকটা সময়, চলুন আবারও পরপর দুখানি গান আপনাদের সবার জন্য রইলো।

আজকের ব্যস্ত যান্ত্রিক পৃথিবীতে মানুষ যখন ক্রমশই অনুভূতিহীন হয়ে পড়ছেন, তখনই লোকগানগুলি আমাদের মনে আবার মনে করিয়ে দেয় হৃদয়ের কথা, মনে করিয়ে দেয় মানুষের সবচেয়ে বড় পরিচয় তার ভালোবাসা, তার মমতা আর তার অনুভব করার ক্ষমতা। তাই রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে রচিত লোকসঙ্গীত শুধু বিনোদন নয়, এটি একটি গভীর মানবিক শিক্ষা আমাদের সবার জন্য। এই গানগুলোর মধ্যে প্রকৃতি, প্রেম, আধ্যাত্মিকতা আর মানুষের সহজ জীবন এত সুন্দরভাবে মিশে আছে যে শুনতে শুনতে মনে হয় আমরা যেন এক অন্য জগতে পৌঁছে গেছি, যেখানে সন্ধ্যার আকাশে শঙ্খধ্বনি ভাসছে, দূরে কীর্তনের সুর বাজছে, আর রাধা এখনও কৃষ্ণের অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন। আজকের হৃদয়ের সুর অনুষ্ঠানের এই সান্ধ্য আসরে আমরা শুধু কিছু গান বা গল্পের কথা বলিনি, আমরা ছুঁয়ে দেখার চেষ্টা করেছি বাংলার ঐতিহ্যের এক চিরন্তন অধ্যায়,

যে অধ্যায় যুগের পর যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে আছে ভালোবাসার আলো হয়ে। তাই এই গোধূলির শেষের একটাই কথা বলবো, যতদিন মানুষের হৃদয়ে প্রেম থাকবে, যতদিন কেউ কারোর জন্য অপেক্ষা করবে, যতদিন কোনো অদৃশ্য বাঁশির সুর শুনে মন হঠাৎ করে কেঁপে উঠবে, ততদিন বাংলার লোকসঙ্গীতে রাধাকৃষ্ণের প্রেমলীলা অনন্তকাল ধরে বেঁচে থাকবে। কখনো কীর্তনের সুর হয়ে, কখনো বাউলের গান হয়ে, আবার কখনো নিঃশব্দ সন্ধ্যায় মানুষের একাকী মনের গভীরে। এই সুন্দর সন্ধ্যায় আমার সঙ্গে আপনারা ছিলেন, এই বিশ্বাস নিয়েই বিদায় দিচ্ছি। ভালো থাকুন, হৃদয়ে ভালোবাসা রাখুন, আর বাংলার মাটির এই চিরন্ত লোকসুরকে নিজের অনুভূতির সঙ্গে বাঁচিয়ে রাখুন। আর খানিকক্ষণ পরে আবারও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে জুড়ে যাচ্ছি। আপনারা শুনতে থাকুন FM উচ্চায়ন্ত। চলুন, শেষ গান গানে রইল আপনাদের সবার জন্য।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে FM উচ্চান্ত। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় হয়ে গেছে সন্ধ্যে 7:26:03, আর এখন সময় সেরা কথা পর্বের। সেরা কথা পর্বে আজকে আপনাদের শোনানোর চেষ্টা করব শ্রী শ্রী মা সারদা দেবীর উপদেশাবলী থেকে সংসার সম্পর্কে। উনি যেই উক্তি করেছেন সেই সমগ্র অংশটি আপনাদের একটু পড়ে শোনাব। সংসারে থাকতে গেলে কেমন করে থাকতে হয় জানো? যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন, যখন যেমন তখন তেমন। সংসারে কি সুখ আছে? এই আছে এই নাই, সংসার বিষের গাছ, বিষে জেরে ফেলে। তবে যারা সংসার করে ফেলেছে তারা আর কি করবে, বুঝতে পেরেও কিছু করতে পারে না। সংসারে মাগ ছেলে নিয়ে কি আর সুখ আছে? কামিনী আর কাঞ্চন ওতেই ভুলে রয়েছে, সংসারে সবই ভোগের। দেখো বাবা, এরা হচ্ছে সংসারে জীব, এদের থাক আলাদা। এরা বারবার আসবে আর যাবে, সংসারে পড়ে পচবে। যদি কোনো কালে ভগবানের কৃপা হয় তবে মুক্ত হবে। সংসার মহা দক দকে পড়লে ওঠা মুশকিল। ব্রহ্মা বিষ্ণু খাবি খান মানুষ কোন ছার তার নাম করবে, নাম করতে করতে তিনিই একদিন কাটিয়ে দেবেন। তিনি না কাটালে কি উদ্ধার হওয়া যায়? তাতে খুব বিশ্বাস রাখবে। সংসারে যেমন মা বাপ ছেলেদের আশ্রয়স্থল, তেমনি ঠাকুরকে জ্ঞান করবে। ব্রহ্ম সকল বস্তুতেই আছেন। তবে কি জানো, সাধু পুরুষেরা সব আসেন মানুষকে পথ দেখাতে। এক এক জনে এক এক রকমের বোল বলেন, পথ অনেক, সেজন্য তাঁদের সকলের কথাই সত্য। যেমন একটা গাছে সাদা কালো লাল নানা রকমের পাখি এসে বসে, হরেক রকমের বোল বলছে। শুনতে ভিন্ন ভিন্ন হলেও সবগুলি আমরা পাখির বোল বলি। একটাই পাখির বোল আর অন্যগুলো পাখির বোল নয় এরূপ কিন্তু আমরা বলি না। যার উপর যেমন কর্তব্য করে যাবে, কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকেই বেশো না। ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয়। বিধাতা যখন প্রথম মানুষ সৃষ্টি করলেন তখন এক প্রকার সত্যগুণী করেই করলেন, ফলে তারা জ্ঞান নিয়ে জন্মালো। সংসারটা যে অনিত্য তা বুঝতে আর তাদের দেরি হলো না। সুতরাং তখনই তারা সব ভগবানের নাম নিয়ে তপস্যা করতে বেরিয়ে পড়ল এবং তার মুক্তিপদে লীন হয়ে গেল। বিধাতা দেখলেন তবে তো হলো না, এদের দিয়ে তো সংসারে লীলা খেলা কিছু একটা করা চলল না। তখন সত্যের সঙ্গে রজ তম অধিক করে মিশিয়ে মানুষ সৃষ্টি করলেন। এইবার লীলা খেলা চলল ভালো। মার পথের সঞ্চয় করবার সাহায্য করতে পারো তবেই তো ঠিক ছেলের কাজ করলে। তার বুকের রক্ত খেয়ে যে এত বড় হয়েছ, কত কষ্ট করে তোমায় মানুষ করেছেন, তার সেবা করা তোমার সবচেয়ে বড় ধর্ম জানবে। তবে তিনি যদি ভগবানের পথে যেতে বাধা দেন তখন অন্য কথা ভাবতে হবে। সংসারে দুঃখ কে না পেয়েছে বলো? বৃন্দে বলেছিল কৃষ্ণকে, কে বলে তোমাকে দয়াময়? রামাবতী

আর সীতাকে কাঁদিয়েছ, কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ, আর কংস কারাগরে দুঃখ কষ্টে দিনরাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতামাতা। তবে যে তোমাকে ডাকি তা এজন্য কি যে তোমার নামে সমন ভয় থাকে না? সকলেই বলে এই দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তব দুঃখ গেল না। কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান। কামিনী কাঞ্চন ত্যাগ, তিনি বলতেন আমি ইচ্ছে করলে কামার পুকুরটাকে সোনার করে দিতে পারি, সেজবাবুকে বলে, কিন্তু ওতে কি হবে, ওগুলো তো অনিত্য। কারুর কারুর তিনি বলতেন শেষ জন্ম, বলতেন আরে এ কিছুতেই আকাঙ্ক্ষা নাই রে এর শেষ জন্ম। গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই, তাদের অন্তর সন্ন্যাস আপনা হতে হবে। তবে বহিঃসন্ন্যাস আবার কারোর কারোর দরকার। তোমাদের আর কি ভয়, তাঁর শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছে।

এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং তার পরপরই শুনবেন ককবরক সংবাদ এবং স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে বিশিষ্ট ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেছেন। মোট 131 জন প্রাপকের মধ্যে আজ 66 জনের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন তা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার, এনটিএ এবং সিবিআই এর কাছে জবাব তলব করেছে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীর বৈঠক আগামীকাল থেকে নতুন দিল্লিতে শুরু হবে। উপস্থিত থাকবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও। দেশে বাণিজ্যিক ও গৃহস্থের প্রয়োজনে ব্যবহৃত এলপিজি গ্যাসের সরবরাহের কোনো ঘাটতি নেই। দৈনিক উৎপাদনের পরিমাণ 50,000 টন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। ইবোলা রোগ প্রতিরোধে ও নজরদারি আরও দৃঢ় করতে সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এবছরের জন্য 66 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্ম পুরস্কারে ভূষিত করেছেন। দুজনকে পদ্মবিভূষণ, 6 জনকে পদ্মভূষণ এবং 58 জন বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। শিল্পক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওলকে মরণোত্তর পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। অভিনেতা স্ত্রী এবং লোকসভার সাংসদ হেমা মালিনী এই পুরস্কার গ্রহণ করেন। ভারতের কিংবদন্তি বেহালা বাদক ডক্টর এন রাজমকেও পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। পদ্মভূষণ বিভাগে জনসেবা বা জনজীবন ক্ষেত্রে অবদানের জন্য উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারিকে এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে। এছাড়া শিল্পক্ষেত্রে অবদানের জন্য ডক্টর আর গণেশ, বাণিজ্য ও শিল্পক্ষেত্রে অবদানের জন্য শিল্পপতি উদয় সুরেশ কুমার কোটাক এবং চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডক্টর কাল্লিপাত্তি রামাস্বামী পালাইস্বামীকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়েছে। যেসব বিশিষ্ট ব্যক্তিত্বকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর ভুল্লার এবং বিশিষ্ট তবলা শিল্পী কুমার বোস। অনুষ্ঠান চলাকালীন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 2026 সালের জন্য রাষ্ট্রপতি মোট 131টি পদ্ম পুরস্কার প্রদানের অনুমোদন দিয়েছেন, যার মধ্যে রয়েছে 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী পুরস্কার। অবশিষ্ট পদ্ম পুরস্কার প্রাপকদের পরবর্তী সময়ে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। সুপ্রিম কোর্ট আজ নিট পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে বারবার ঘটে চলা ত্রুটি বিচ্যুতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আদালত মন্তব্য করেছে যে এটি অত্যন্ত দুঃখজনক যে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আগের প্রশ্নপত্র ফাঁসের বিতর্ক থেকে কোনো শিক্ষাই গ্রহণ করেনি। বিচারপতি পি এস নরসীমা এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকার, এনটিএ এবং সিবিআই এর কাছে এ ব্যাপারে জবাব তলব করেছে। উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর এনটিএকে সরিয়ে অন্য কোনো শক্তিশালী স্বশাসিত সংস্থা গঠন করার উদ্দেশ্যে সম্প্রতি সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলা করা হয়েছিল। শুনানি চলাকালীন আদালত এনটিএকে নির্দেশ দিয়েছে যেন তারা আগামী বৃহস্পতিবারের মধ্যে এ নিয়ে হলফনামা দাখিল করে। ওই হলফনামায় এজেন্সির কার্যপদ্ধতির আমূল সংস্কারের লক্ষ্যে গত বছর ইসরোর প্রাক্তন প্রধান কে রাধাকৃষ্ণনের নেতৃত্বে গঠিত একটি কমিটি যেসব সুপারিশ করেছিল সেগুলোর কতটুকু বাস্তবায়ন করা হয়েছে তার বিস্তারিত বিবরণ থাকতে হবে। পিটিশনগুলোতে অভিযোগ করা হয়েছে যে বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা 22 লক্ষেরও বেশি শিক্ষার্থীর অধিকারকে ক্ষুণ্ণ করেছে। মামলাগুলিতে আগামী পরীক্ষাগুলোর তদারকির জন্য সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পর্যবেক্ষণ কমিটি গঠনেরও দাবি জানানো হয়েছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য অভিন্ন প্রবেশিকা পরীক্ষা স্থগিত রেখেছে। এনটিএ জানিয়েছে ঈদ উল আজহা বা বকরি ঈদের ছুটি সরকার পরিবর্তন করায় পরীক্ষা স্থগিত রাখা হল। পরীক্ষার নতুন তারিখ পরে ঘোষণা করা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন সন্ত্রাসবাদের মোকাবিলা করার ক্ষেত্রে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জোরালো আগ্রহ রয়েছে। গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানের ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে

0: সর্বদা অটল থাকতে হবে। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক আগামীকাল নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে কোয়াডের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে মত বিনিময় করা হবে। দেশে পেট্রোলিয়াম পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আয়োজিত আন্তঃমন্ত্রক ব্রিফিংয়ে বক্তব্য পেশ করার সময় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, দেশে এলপিজির সংশোধনাগার উৎপাদন দৈনিক 50,000 টনে উন্নীত করা হয়েছে। গত মার্চ মাস থেকে 8 লক্ষেরও বেশি পিএনজি সংযোগে গ্যাস সরবরাহ চালু করা হয়েছে এবং আরও 2,87,000 সংযোগের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। তিনি এও উল্লেখ করেন, গত 4 দিনে সারা দেশে প্রায় 1,72,00,000 গার্হস্থ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়েছে।
1: রিফাইনারি প্রোডাকশন এলপিজি কা ইনক্রিজ কিয়া গয়া হ্যায় এন্ড ইট ইজ টচিং অ্যারাউন্ড 50,000 টন পার ডে নাও। এলপিজি ঘরেলু কুকিং গ্যাস কি সাপ্লাই কে লিয়ে লগভগ পিছলে 4 দিনোঁ মে 1.72 করোড় সিলিন্ডার্স কি ডিলিভারি কি গই হ্যায় 95% জো ডিলিভারি হুই হ্যায় ডিলিভারি অথেন্টিকেশন কোড কে সাথ কি গই হ্যায়। 5 কিলো কে সিলিন্ডার পিছলে 4 দিনোঁ মে লগভগ 1,96,000 সেল হুয়ে হ্যায়।
0: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান যে বিদেশে বসবাসরত ভারতীয় নাগরিকদের সার্বিক মঙ্গল ও সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কনসুলেটগুলো তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, উপসাগরীয় অঞ্চলে বিপুল সংখ্যক ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন, তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করছে মন্ত্রক। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ হিমাচল প্রদেশের 1,947 কিলোমিটার দীর্ঘ জাতীয় মহাসড়ক প্রকল্পগুলোর গুণমান এবং রক্ষণাবেক্ষণের অগ্রগতির পর্যালোচনা করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী গড়করি প্রকল্পের বাস্তবায়ন ত্বরান্বিত করা, গুণমান পর্যবেক্ষণ জোরদার করা এবং পরিকাঠামো স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে আধুনিক নির্মাণ পদ্ধতি অবলম্বনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। তিনি মহাসড়কে যাতায়াতের অভিজ্ঞতা বা রাইডিং কোয়ালিটি উন্নত করা এবং গুরুত্বপূর্ণ করিডোরগুলোতে নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উগান্ডায় আরও 2 ইবোলা আক্রান্তের সন্ধান মিলেছে। এই নিয়ে আক্রান্তের সংখ্যা হল 7। কঙ্গোতে ইবোলা সংক্রমণের বাড়বাড়ন্তের ফলে প্রতিবেশী এই দেশে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে উগান্ডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলা আক্রান্তের সংখ্যা 900 পেরিয়েছে। সেদেশের যোগাজোগ মন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত 119 জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ নতুন দিল্লিতে ইবোলা ভাইরাস রোগ প্রতিরোধের লক্ষ্যে গৃহীত প্রস্তুতি ও নজরদারি ব্যবস্থা পর্যালোচনা করেছেন। মন্ত্রকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শ্রী নাড্ডা নির্দেশ দেন, বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং স্থল সীমান্ত ক্রসিং সহ দেশের সমস্ত প্রবেশপথে ইবোলা শনাক্তকরণের ব্যবস্থা চালু করতে হবে। তিনি সবাইকে সম্পূর্ণ সতর্ক তৎপর থাকারও নির্দেশ দেন। মন্ত্রী ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এবং ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলকে নির্দেশ দিয়েছেন যেন রোগ শনাক্তকরণ, পরীক্ষা এবং নজরদারির জন্য প্রয়োজন সমস্ত ব্যবস্থা সর্বদা প্রস্তুত রাখা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক উদ্বেগের একটি জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে, দেশে এখনও পর্যন্ত ইবোলা সংক্রমণের কোনো ঘটনা রিপোর্ট করা হয়নি। 2024 সালে দিল্লির যন্তরমন্তরে একটি বিক্ষোভ চলাকালীন পুলিশ কর্মীদের ওপর হামলার ঘটনার দায়ের করা একটি মামলায় দিল্লির একটি আদালত আজ কংগ্রেস নেত্রী অলকা লাম্বাকে দোষী সাব্যস্ত করেছে। অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অশ্বিনী পানওয়ার লাম্বাকে দোষী ঘোষণা করেন। আগামী 5ই জুন তাকে আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য পেশ করতে বলা হয়েছে। তামিলনাড়ুতে বিরোধী দল AIADMK এর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি আজ এক নাটকীয় মোড় নিয়েছে। দলের প্রবীণ নেতা SP ভেলুমানের নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীর 3 জন বিধায়ক বিধানসভা থেকে পদত্যাগ করে ক্ষমতাসীন দল তামিলগা ভেত্রী কাজাকাম TVK তে যোগ দিয়েছেন। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আজ নতুন দিল্লিতে নকশাল সন্ত্রাস পরাজিত শীর্ষক একটি বইয়ের উদ্বোধন করেন। বইটি লিখেছেন বিজেপি নেতা তুহিন এ সিনহা। অনুষ্ঠানে মন্ত্রী নকশালপন্থী হিংসার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের বিষয়টি তুলে ধরেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পাঞ্জাবের বেশ কিছু অংশে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছে। এছাড়াও রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ছত্তিশগড় এবং তেলেঙ্গানার বিভিন্ন অংশেও আজ তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, বর্তমানের সংঘাত অবসানের বিষয়টিকে কেন্দ্র করেই মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগোচ্ছে। তিনি আরও বলেন, পারমাণবিক

অংশ নিয়ে এখনও কোনো আলোচনা শুরু হয়নি। এর আগে যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন যে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। রুবিও বলেছেন, চলতি বছরের শুরু থেকেই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বের এক পঞ্চমাংশ জ্বালানি সরবরাহ করা হয়, কাজে দ্রুত সমস্যা সমাধানের রাস্তা খুঁজে বার করতে হবে। তিনি বলেন, লেবাননের স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহত রেখেছে। বাংলাদেশে আজ ভোররাতে টাঙ্গাইল জেলার যমুনা সেতুর পূর্ব দিকে যমুনা অভিমুখী রাস্তায় লোহার রড বোঝা একটি ট্রাক উল্টে গিয়ে অন্তত 15 জন নিহত এবং আরও প্রায় 10 জন আহত হয়েছেন। পুলিশ ও জেলা প্রশাসন দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা প্রদান করছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে বিশিষ্ট ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেছেন। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে বারবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কেন তা জানতে চেয়ে সুপ্রিম কোর্ট আজ কেন্দ্রীয় সরকার, এনটিএ এবং সিবিআই এর কাছে জবাব তলব করেছে। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িও কল্পনা দে বর্মা তিনি ককতুমা ভূভাগ রংখা রাষ্ট্রবক্ষ দ্রৌপদী মুর্মু তিনি রাষ্ট্রপতি ভবন নৈশায় নৈশি দক বেশিনি জুদা জুদা বাবায় আলাইদার সামন্ত আমানরূপে খড়ক দকি দগ্ন পদ্ম সকার জাফারকা ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও তালনি নৈচিসা সালমারি চংজাক তংমানে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রেজুয়েট আমজকমু মথাগ্রেখা হাস্তে হাপাকনি বেবাক হাবা নগ তাবুনি সিমি হাতিনি বেবাক চা সাল তাই ককটি সাল মথাকজাক টঙ্গান ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাকলজাক হাস্তে বেরমনি ওমরচি থাম বিসিনি ক্রিকেট বাতে লাইমাও তিনি থমুকাইসা আংখা রাষ্ট্রবক্ষ দ্রৌপদী মুর্মু তিনি রাষ্ট্রপতি ভবন নৈশায় নৈশি দক বিসিনি জুদা জুদা বাবায় আলাইদা সামু তামানোরগে খড়ক দক সি দক ন পদ্ম সকাত জাফারকা আবনি বিসিং তঙ্গ কায়নে পদ্মবিভূষণ কায়দক পদ্মভূষণ তাই কায় বাচিচার পদ্মশ্রী সকাত ও বিশ্ব ভারত হাপাং বেবাগে কায় সারা থামচিচা পদ্ম সকাত সাকলাইখে আবরণ বিসিং খবজাগ কায়বা পদ্মবিভূষণ কায় চিথাম পদ্মভূষণ তাই কায় সারা চিথাম পদ্মশ্রী সকাত সকাত মানের অগ্নি বিসিং খড়ক চিচুকু বুড়ি তাই খড়ক চিদক থিমানে ইয়াগুলো মানমা সকাত তিনি খড়ক দক সি দক নিয়াগর সকাত জাফার জাকা তাই তংমা পদ্ম সকাত উলনি বেরম লোকবরম পাণ্ডব ইয়াফার জাগান ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও টালনি নৈচিসা সালমারি চংজাক তংমানি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রেজুয়েট আমজুকমু মথাগ্রেখা এন টি এ সাকা হাফাংনে আওয়াইমুং সাকলাই মানরগে ঈদ উল জুহানে লেলামুং সাল সাকলাই জামা বাই ও ককচকমু নাহার জাখা মথানে বেখাক্তি সাজাখা আমজকমুনি সাল দাতিন সাকলাই জাগানু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাকা ইউনিফর্ম সিভিল কোডনি বিশিং বেবাক জনজাতি দফান কারিত্ব নিনা আলাদা শেপ খেলাই জাখা যেটিকে বড়নি মানথায় খাদিজাক টংনাও দিল্লি কতালো জনজাতি সাংস্কৃতিক সমাগম ম কগনার না থাঙ্গে ব সাকা ইউসিসি জনজাতিরনি মূংসা মানথাইন ফেরগ্লাগ স্বরাষ্ট্রমন্ত্রী তেব সাকা কংগ্রেসনি জরা জনজাতি হামক্রায় বাজে তমনি খগ নিচিচার সাই রেজাক আবতাবুক মোদি হাপনি জরা বাঙ্গে অংখা খগ সা রাসায় বাচি সাই রেজাক রাগ সাউথ এশিয়া উংতংমাই হাইমিয়া টং হালগনি বিশিং তিনি নিশিমি চ্যাংজাখা তাকলাই বিশিনে হ যাত্রা ভারতনু খবৈ হায়ুনি জুদা জুদা হাকতনি থরুক টংঠানে খড়ক চি রাশাই দকচি সাইনি গবাং মক্কা নিসিমি হজ থাংনা চেঙ্গি সুদি আরবনি বীরকুম খলাও কুথুমলাইনাই আবুনি ইয়াগুলো তাইনি ফুঙ্গ হাজিরা আরাফত ময়দান থাংনা লামরুয়ান তাকলাই বিশি ভারতনি হজ থাংনাই রক দঙ্গ খড়ক সা রাশাই সিনিসি বাসায় আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খানাই তংবায়ু আকাশবাণী না কক তোমানে আপডেট মানা বাকি লগ ইন খাই দিয়ে www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ অ্যালার্টস ইউটিউব নাই দিয়ে নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারি বা আকাশবাণী আগরতলা কেন্দ্র নিয়ে কক তোমা আপডেট মানাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙানো হাস্তে হাপাংনি বেবাক হাবা নগ তাবুনি সিমি

hati ni bebak cha sal tai kokti sal mathak jak tonga na apuna rogi hati ni tai sal dogo haba nok ni jora phalok jakha tini mantri sabo koglam salai ma wa okok chomu nahar jakha mantri sabo ne kok chomu no khurcha oi berekri mantri Sushant Chowdhury tangno kotro kok tuma thumna rogno saka tabuni simi haste hapak ni bebak haba nok cha sal tai kokti sal mathak jak tonga na tani sal dogo haba nok dam chi ni simi চ্যাংজাক মানে সেলাই দামচুকু সতি থামচি নিসিমি চ্যাংজাকান তাই শারিক দাম বা তামই সতি থামচি পাইমানি তাবু দাম দগ হাবানগ নিজরা পায়ান বতাইব শাখা সাল কিসা সাকা গ্রুপ সি তাই ডিনে সেবুক রংনি পাগে রুষ্টা রায়দা চল খাইজাক মানে আব তিনি নিসিমি কারির জাখা ব্যাপাক হাফাউনি সেবুক রক সালবুরুম হাবানগ থাংনা নাংনাই বেড়াইখিরি মন্ত্রী শাখা তিনি মন্ত্রী সব কাইথাম নাইখুঙ্গ ব্যাপাকে কাই চারচিসা বুকসা আসুক থাই সুপুংনানো তৈব কক চমু নাহার জাখা আবুনি বিশিং কক থুমতাই হুকম নাইখুঙ্গ কাই বাচি আসুক থাই সেবুক তলাং জাগানো বুকসা আসুক থাই সেবুক তলাং জাগানো আবর ওংখা রিপোর্টার কাইচি থাম এলডিসিও কাই নিচিবুরে কালচারেল এসিস্ট্যান্ট কাইসিনে ফটো আর্টিস্ট কাইনি তাই স্ক্রিপ্ট রাইটার ট্রান্সলেটর এসিস্ট্যান্ট ফটোগ্রাফার তাই এসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান আসুক থাই খরকসা আপন কারিব পিডাব্লিউ ডি নাইখুঙ্গ কাইনি চিদক এলডিসি আসুক থাই সেবুক তলাং জাগানো কাইনি চিদক বুকসা আসুক থানি বিশিং কাইনি চিথাম জিআরবিটি নি সেভ বাই তাই টংমা কাইথাম আসুক থাই এক সার্ভিসম্যান নি নাহার জাগানো আপন কারিব টিপিএসসি নি সেভ বাই রং নাইখুঙ্গ খরক বা ইন্সপেক্টর অব স্মল সেভিংস আসুক থাই সেবুক তলাং জাগানো বতে বসাকা হাকতর ফাতর টংমা হামিয়া টং হালক নগে মন্ত্রী বক্র নরেন্দ্র মোদি কবক মুংবাই হাস্তে বাইম হলির নাও জুদা জুদা ইয়াপ্রি নাহার জাখা আবুনি বাবাই হাফাং জুদা জুদা কগলাম সালাইম ভার্চুয়াল তৈ খাইনা ইলেকট্রিক তাই সিএনজি ভেহিকেল সামুগ ফনাংমা বংরনা নাইকল ফাংনি মালখুং সামুগ ফনাংমা হলিরনা কতর থংরক কুথুম লাইম খলাইয়া টংনানি সাকা আলাই দেখে ফান বক্সিন জাখা ও বেবা কক চমু মানিনাও হাফাংনি নাইখুং রগ দাগিম রুজাখা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী অটালনি থামচিসা সালমারি ককটি সালনি ফুং দামচিসাও আকাশবাণী নি মন কি বাত পান্ডব হাকতর তাই বই হাকতনি লোকরকবাই কগলাম সালাইয়ানো অবঙ্গানো মন কি বাত নি ফিল্ড ছাড়া থামচি বুড়ি বেরেমনি পান্ডা মন্ত্রী বক্র লোকরগ্ন বরণে ওয়ানসুকমা খাকামা কক মন কি বাত রহরনানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবার নমো এপ লোকরগ্নি ওয়ান সুমু রত্ন রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800117800 ও নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ান সুমু রত্ন রেকর্ড খাই মানানো আবনো কারিব 1922 নম্বর মিস কল রুই যে লিঙ্ক মানানো আবতেই এসএমএস খাই মানবায়ানো ফোন লাইন ও তালিং বিস্কাং সার নিচুচুকু জরা ফিয়কজাক টঙ্গানো সালথং ত্রিপুরা জেলা নাইকলফাং ডক্টর বিশাল কুমার তিনি আগরতলা ককতমা থমনারেগনি ঠুম শাখা দর্তি আবা জন বাগিদারি সামং বুতাংনি বিশিং জনজাতি গরিমাতিয়ার সালচিনি রমুই খাতং খাজা অংলাইমা নুকজাখা থানাই সালচি চুকু মেনিসিমি তিনি জরা সালথং জেলাও কাই থামচিবা জনজাতি কামিও কাই দক চিচার শিবির সংসাখা অ শিবিরগ খরক চিসা সাই সারা চিসিনি বরকনে হামারি ইংখা আবনকারী পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা পিএম জনধন যোজনা পিএম জীবন জ্যোতি বিমা যোজনা পিএম কিষাণ সম্মান নিধি পিএম মাতৃবন্দনা যোজনা পিএম উজ্জ্বলা যোজনা পিএম বিশ্বকর্মা যোজনা ও চুবাচু রোজাখা ও সামং বুতাং তাইব হাতি বারনি চলিনাই হানি বর্ষাকা মেয়ে হরনিসিমে পেট্রোল তাই ডিজেল নে রাংমারি বাংখা হাস্তেও পেট্রোল খক নে ল্যাব দকচি ব্রী ডিজেল খক নে ল্যাব দকচি থাম রাংমারি বাংখা পেট্রোল নে রাংমারি বাঙ্গি ইংখা খক সারা ব্রী ল্যাব চুকুচি থাম তাই ডিজেল নে রাংমারি বাঙ্গি ইংখা খক চুকুচি থাম ল্যাব চারচি থাম ফেকজনাই মানিন কেবেঙ্গে যাপ্রিক রাগ রমখ ত্রিপুরা পুলিশ ফেকজনাই মানে ফালমানে কক শিলচাই পুলিশ অফিসার খড়ক ব্রীন রমকা ক্রাইম ব্রাঞ্চ তিনি পুলিশ সদর নাইখংনি সাজাকা পুলিশ দাগিনায় অকরা অনুরাগনি দাগি মুংবাই ইন্সপেক্টর খরকসা সাব ইন্সপেক্টর খরকনি তাই এসএসআই খরকসানা রমজাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজা হাস্তে বেরমনি উমর চিথা বিসিনি ক্রিকেট বাতে লাইমাও তিনি থুমুং কাইসাংখা উদয়পুরনি জামজুরি ঠুং খলাও সদর বি বদল উইকেট কাইসি বাই কাঞ্চ

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্র লোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্য সরকারের প্রতিটি অফিস এখন থেকে সপ্তাহের প্রত্যেক শনি ও রবিবার বন্ধ থাকবে। গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের রোস্টার পদ্ধতি প্রত্যাহার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রথম নাগরিক সম্মাননা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 66 জন ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেন। ঈদুজ্জোহার ছুটির কারণে আগামী 28 মে নির্ধারিত নিট ইউজির পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। টিসিএ পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। এবারে বিস্তারিত সংবাদ। রাজ্য সরকারের প্রতিটি অফিস এখন থেকে সপ্তাহের প্রত্যেক শনি ও রবিবার বন্ধ থাকবে। এই পরিপ্রেক্ষিতে সপ্তাহের বাকি দিনগুলিতে অফিস চলাকালীন সময় বৃদ্ধি করা হয়েছে। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত বিস্তারিত উল্লেখ করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে জানান, এখন থেকে রাজ্য সরকারের প্রতিটি অফিস প্রত্যেক শনি ও রবিবার বন্ধ থাকবে। বাকি দিনগুলিতে অফিস সকাল 10টার পরিবর্তে 9:30 শুরু হবে এবং বিকেল 5:30 পরিবর্তে সন্ধ্যে 6টায় শেষ হবে। তিনি জানান, সম্প্রতি গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য যে রোস্টার পদ্ধতি চালু করা হয়েছিল তা আজ থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যেক সরকারি কর্মচারীকেই প্রতিদিন অফিসে আসতে হবে। পর্যটন মন্ত্রী আরও জানান, আজকের মন্ত্রিসভায় 3টি দপ্তরে মোট 81টি শূন্য পদে নিয়োগ করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরে 50টি শূন্যপদে লোক নিয়োগ করা হবে। যে সমস্ত শূন্যপদে নিয়োগ করা হবে সেগুলি হল রিপোর্টার 13টি, এলডিসি 24টি, কালচারাল অ্যাসিস্ট্যান্ট 7টি, ফোক আর্টিস্ট 2টি এবং 1টি করে স্ক্রিপ্ট রাইটার, ট্রান্সলেটার, অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার এবং অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদ। তাছাড়া পূর্ত দপ্তরের অধীন 26টি এলডিসি পদে নিয়োগ করা হবে। এই 26টি শূন্যপদের মধ্যে 23টি জিআরবিটির মাধ্যমে এবং বাকি 3টি এক্স সার্ভিসম্যান থেকে নিয়োগ করা হবে। তাছাড়া টিপিএসসির মাধ্যমে অর্থ দপ্তরের অধীন 5টি ইন্সপেক্টর স্মল সেভিংস পদেও নিয়োগ করা হবে। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে রাজ্যীয় ব্যয় সংকোচনে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গৃহীত হয়েছে। এক্ষেত্রে সরকারি বিভিন্ন বৈঠক ভার্চুয়ালভাবে করা, ইলেকট্রিক এবং সিএনজি ভেহিকেলের ব্যবহার বৃদ্ধি, প্রশাসনিক পর্যায়ে গাড়ির ব্যবহার কমানো, বড় আকারে রাজনৈতিক সমাবেশ না করার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এই সমস্ত সিদ্ধান্ত পালনের জন্য ইতিমধ্যেই সরকারি দপ্তরগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম ত্রিপুরার জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানান, ধরতি আবা জনভাগিদারি অভিযানের অন্তর্গত জনজাতি গরিমা উৎসবে 7 দিনে ব্যাপক সাড়া পাওয়া গেছে। গত 19 মে থেকে আজ 25 মে পর্যন্ত পশ্চিম জেলায় 35টি জনজাতি অধ্যুষিত গ্রামে 68টি শিবির করা হয়েছে। এই শিবিরে 11,117 জন উপকৃত হয়েছেন। জেলাশাসক জানান, শিবিরগুলিতে 838 জনকে আধার কার্ড, 926 জনকে পিআরটিসি, 31

জনকে জমির পাট্টা, 297 জনকে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড, 46 জনকে কিষাণ ক্রেডিট কার্ড, 55 জনকে রেশন কার্ড দেওয়া হয়েছে। তাছাড়া পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, পিএম জনধন যোজনা, পিএম জীবন জ্যোতি বীমা যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, পিএম মাতৃবন্দনা যোজনা, পিএম উজ্জ্বলা যোজনা, পিএম বিশ্বকর্মা যোজনায় সাহায্য করা হয়েছে। শিবিরগুলিতে 2700 জন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ পেয়েছেন। জেলাশাসক আরও জানান, ধরতি আবা জনভাগিদারী যোজনা আরও 2 সপ্তাহ চলবে। এই সময়ে প্রত্যন্ত এলাকায় জনগণের কাছে সরকারি বিভিন্ন সুবিধা পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের বিশেষ জন অংশগ্রহণমূলক ও প্রচারধর্মী কর্মসূচি সবসে দূর সবসে পেহেলে ভাবনায় পরিষেবামূলক শিবির ঊনকোটি জেলার 4 ব্লক এলাকায় সম্পন্ন হয়েছে। ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন আজ সাংবাদিক সম্মেলনে জানান, এখনও পর্যন্ত ঊনকোটি জেলায় 69 প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়েছে। এই সমস্ত শিবিরে আধার কার্ড, আয়ুষ্মান কার্ড, নথিভুক্তিকরণ, পিআরটিসি ম্যারেজ সার্টিফিকেট ইত্যাদি বিতরণসহ স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ঔষধপত্র প্রদান করা হয়েছে। প্রায় 26,000 নাগরিক জেলায় পরিষেবা।

টাকায় সম্পন্ন হয়েছে। ঊনকোটি জেলার জেলাশাসক মেঘা জৈন আজ সাংবাদিক সম্মেলনে জানান, এখনও পর্যন্ত ঊনকোটি জেলায় 69টি প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়েছে। এই সমস্ত শিবিরে আধার কার্ড, আয়ুষ্মান কার্ড, নথিভুক্তিকরণ, পিআরটিসি ম্যারেজ সার্টিফিকেট ইত্যাদি বিতরণ সহ স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ঔষধপত্র প্রদান করা হয়েছে। প্রায় 26,000 নাগরিক জেলায় পরিষেবা গ্রহণ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রথম নাগরিক সম্মাননা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 66 জন ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেন। এর মধ্যে রয়েছে 2টি পদ্মবিভূষণ, 6টি পদ্মভূষণ এবং 58টি পদ্মশ্রী। দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মান এই পদ্ম পুরস্কার, যা 1954 সালে প্রবর্তিত হয়। এবছর মোট 131টি পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছে, যার মধ্যে 19 জন মহিলা এবং 16 জন মরণোত্তর সম্মান প্রাপ্ত রয়েছেন। আজ 66 জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাকি পদ্ম পুরস্কারগুলি পরবর্তী সময়ে দ্বিতীয় দফার নাগরিক সম্মাননা অনুষ্ঠানে প্রদান করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে সরকার সমস্ত জনজাতি সম্প্রদায়কে অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউসিসির আওতায় থেকে বাদ দেওয়ার জন্য বিশেষ বিধান করেছে, যাতে তাদের অধিকার সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকে। নয়াদিল্লিতে জনজাতি সাংস্কৃতিক সমাগমে ভাষণ দিতে গিয়ে শ্রী শাহ বলেন, ইউসিসি কোনো আদিবাসীর অধিকার লঙ্ঘন করবে না। শ্রী শাহ বলেন, স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুন্ডা এই বার্তা দিয়েছেন যে জনজাতি সম্প্রদায়ের তাদের জমি ও বনের ওপর ন্যায্য মালিকানা রয়েছে এবং কেউ তা দখল করতে পারবে না। তিনি আরও বলেন, জনজাতি কল্যাণে বর্তমানে কেন্দ্রীয় সরকার বাজেট বাড়িয়ে 1,50,000 কোটি টাকা করেছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতির মাঝেই আজ থেকে শুরু হয়েছে 5 দিনব্যাপী বার্ষিক হজ তীর্থযাত্রা। ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে 6 লক্ষেরও বেশি ইসলাম ধর্মাবলম্বী মক্কা থেকে তাঁদের যাত্রা শুরু করে সৌদির আরবের তাবুর শহর মিনায় সমবেত হচ্ছেন। তারা সেখানে রাত্রি যাপন করবেন এবং আগামীকাল ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই হজের মূল অনুষ্ঠান অর্থাৎ প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন। এবারের তীর্থ হজ যাত্রায় ভারত থেকে প্রায় 1,75,000 পুণ্যার্থী অংশগ্রহণ করেছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে নির্ধারিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্রাজুয়েট পরীক্ষা স্থগিত করেছে। এনটিএ জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ঈদুজ্জোহার ছুটির তারিখ পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা আরও জানিয়েছে, পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। চরবাক নাট্য সংস্থার উদ্যোগে আজ অমরপুর মহকুমার থাকছড়া গ্রাম পঞ্চায়েতের হঠাৎ কলোনিতে মুন্ডা সম্প্রদায়ের 40 জন শিশুকে নিয়ে 12 দিনের গ্রীষ্মকালীন শিশু নাট্য কর্মশালার সূচনা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শঙ্করানন্দ সাহা, অমরপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল দত্ত, থাকছড়া মহিলা বান্ধব গ্রাম পঞ্চায়েতের প্রধান লতা দে এবং সংস্থার সভাপতি প্রদীপ চন্দ্র দাস। গতকাল মধ্যরাত থেকে ফের পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে। রাজ্যে পেট্রোল 2.64 টাকা, ডিজেল 2.63 টাকা মূল্য বৃদ্ধি হয়েছে। পেট্রোলের দাম বেড়ে হয়েছে 104.93 টাকা, ডিজেল 93.83 টাকা। মাদক বিরোধী অভিযানে কড়া পদক্ষেপ নিল ত্রিপুরা পুলিশ। নেশাদ্রব্য পাচারে অভিযুক্ত 4 পুলিশ অফিসারকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ। আজ পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পুলিশ মহানির্দেশক অনুরাগের নির্দেশে অভিযুক্ত 1 ইন্সপেক্টর, 2 সাব ইন্সপেক্টর এবং 1 SSIকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে এসকাপ সিরাপ থানা থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় 4 জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় রামনগর স্পোর্টিং ক্লাব 34 রানে ইউনাইটেড বিএসটিকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে তরুণ সংঘ কোচিং সেন্টার 10 উইকেটে প্রগতি প্লে সেন্টারকে পরাজিত করে। অপর 2টি খেলা বৃষ্টিতে পরিত্যক্ত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন।

অব ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 1178 00 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, ধলাই জেলা, ঊনকোটি, খোয়াই, উত্তর, দক্ষিণ ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 40.6 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। রাজ্য সরকারের প্রতিটি অফিস এখন থেকে সপ্তাহের প্রত্যেক শনি ও রবিবার বন্ধ থাকবে। গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের রোস্টার পদ্ধতি প্রত্যাহার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রথম নাগরিক সম্মাননা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 66 জন ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেন। ঈদুজ্জোহার ছুটির কারণে আগামী 28 মে নির্ধারিত নিট ইউজির পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। টিসিএ পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চান্ত। স্টুডিওর ঘড়ি বলছে সময় এখন রাত 8:07:40। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা। আর আপনাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন পর্ব, গান অন্তহীন। শ্রোতা বন্ধুরা, গান অন্তহীন পর্বে আমরা আপনাদের শোনানোর চেষ্টা করি কিছু ভালো ভালো বাংলা ছায়াছবি অথবা কোনো অ্যালবামের গান। আজকেও সেই রূপই থাকছি। রাত 8:08। দিনের সমস্ত ব্যস্ততা, ক্লান্তি আর শব্দ ধীরে ধীরে একটু থেমে আসছে। শহরের আলো চলছে, কোথাও কেউ কাজ শেষে বাড়ি ফিরছে, কোথাও বারান্দায় বসে কেউ এক কাপ চায়ের সঙ্গে নিজের মতো করে সময় কাটাচ্ছে। আর এই সময়টাতেই মন চায় একটু অন্যরকম কিছু, এমন কিছু সুর যা শুধু বিনোদন দেবে না, মনকে ছুঁয়ে যাবে। কারণ গান শুধু শোনার নয়, গান আসলে অনুভবের জায়গা। কিছু গান আমাদের হাসায়, কিছু গান চুপ করিয়ে দেয়, কিছু গান আবার অদ্ভুতভাবে নিজের জীবনের সঙ্গে মিলে যায়। আর সেই অনুভূতির নাম থেকেই আমাদের আজকের এই পর্ব, গান অন্তহীন। ভাবছিলাম গান অন্তহীন অনুষ্ঠানে আপনাদের কী ধরনের গান শোনানো যায়, আর ভাবতে ভাবতেই বারান্দায় বসে ভাবছিলাম বলতে পারেন, আর বাইরেটায় সেই কি তুমুল ঝড় তুফান। তখন ভাবলাম এমন মেঘলা দিনে, এমন ঝড় তুফানের দিনে কী ধরনের গান শোনানো যায়। চলুন শুনি, তারপর বুঝবো কী ধরনের গান শোনানো যায়।

এক সময় বাংলা গানের মানে ছিল শুধু সুরেলা প্রেমের গান কিংবা কিছু প্রকৃতির বর্ণনা। কিন্তু সময়ের সঙ্গে বাংলা গান মানুষের জীবনের আরও গভীর বিষয় নিয়ে কথা বলতে শুরু করেছে। এখনকার অনেক নতুন শিল্পী গানকে শুধু বিনোদন হিসেবে দেখেন না, তারা গানকে ভাবনার জায়গা হিসেবে ব্যবহার করছেন। তাই আজকের বাংলা গান কখনো সম্পর্কের জটিলতা নিয়েও কথা বলে, কখনো মানসিক একাকিত্ব, আবার কখনো সমাজের চাপ, কখনো নিজের ভেতরের মানুষকে খুঁজে পাওয়ার গল্প বলে। আজকের প্রজন্মের বাংলা গানের সবচেয়ে সুন্দর দিক হল এর বৈচিত্র্য। এখন একই সঙ্গে আমরা শুনতে পাই লোকসঙ্গীতের নতুন রূপ, শহরে ফোক, ইন্ডি মিউজিক, সফট রক, কবিতার মতো লেখা গান, আবার কখনো খুব মিনিমাল সুরে তৈরি গভীর অনুভূতির গান। এই নতুন ধারার গানগুলো মানুষকে শুধু নাচতে বা অনুভব করতে শেখায় না, শেখায় গভীরভাবে ভাবতেও বটে। গান অন্তহীন পর্বে আপনারা রয়েছেন, শুনছি একের পর এক মিষ্টি মধুর বৃষ্টির গান। চলুন এর পরের গানে যাই আমরা সকলে।

আজকাল অনেক বাংলা গানে শহরের গল্প উঠে আসে, ব্যস্ত রাস্তা, রাতজাগা শহর, সম্পর্কের দূরত্ব, সামাজিক মাধ্যমে ভিড়ের মধ্যে একা হয়ে যাওয়া মানুষ, এই সব বিষয় এখনকার গানে খুব সুন্দরভাবে ধরা পড়ে। আগে গান মানে ছিল স্বপ্নের জগৎ, এখন গান মানেই বাস্তবের কথা বলে। বাংলা গানের একটা বড় সৌন্দর্যই হলো এর ভাষা। বাংলা ভাষার মধ্যে এমন এক কোমলতা আছে যা গানকে হৃদয়স্পর্শী করে তোলে। বিশেষ করে এখনকার অনেক গানের কথা যেন ছোট ছোট কবিতা, খুব সাধারণ কিছু শব্দ দিয়েই শিল্পীরা এমন কিছু অনুভূতি তৈরি করেন যা দীর্ঘ সময় ধরে মনের মধ্যে গেঁথে থাকে। আজকের বাংলা গানের আরও একটা বড় দিক এক্সপেরিমেন্ট। এখনকার শিল্পীরা ভয় পান না নতুন কিছু চেষ্টা করতে। কেউ পুরনো কবিতাকে নতুন সুরে বাঁধছেন, কেউ লোকগানকে জ্যাজের সঙ্গে মিশিয়ে দিচ্ছেন, কেউ আবার খুব সাধারণ জীবনের গল্পকে গান বানাচ্ছেন। আর এই সহজেই বাংলা গানকে নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় করে তুলছে। যেখানে একটা সময় এসেছিল যে বাংলা গান অনেকেই পছন্দ করতেন না, বিশেষ করে চলচ্চিত্রের গান, কিন্তু বর্তমানে এমনও আরেকটা যুগ এসছে যখন বাংলা গান

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গান অন্তহীন পর্ব। শোনাচ্ছি আপনাদের কিছু ভালো ভালো বৃষ্টির গান। আসলে রাতের একটা নিজস্ব আবেগ রয়েছে। দিনের কোলাহল কমে গেলে মানুষ একটু নিজের কাছে ফিরে আসে, আর এই সময়টাতেই গান সবচেয়ে বেশি সত্যি মনে হয়, কারণ রাত মানুষকে একটু বেশি অনুভূতিপ্রবণ করে তোলে। তাই হয়তো রাতের গানগুলো আমাদের হৃদয়ে আরও গভীরভাবে জায়গা করে নেয়।

গান অন্তহীন পর্বে আজকে আমরা চেষ্টা করলাম আপনাদের কিছু ভালো ভালো, বিশেষ করে আমার কিছু পছন্দের বৃষ্টির গান শোনাবার। আশা রাখছি আপনাদের তা ভালো লেগেছে। আজকের এই সুর ভরা অনুষ্ঠানের আমার সঙ্গে আপনারা ছিলেন এই বিশ্বাসই রাখছি, এবং আপনারা ছিলেন তাই আপনাদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি। ভালো থাকুন, নিজের অনুভূতিগুলিকে বাঁচিয়ে রাখুন, আর গানের সঙ্গে বন্ধুত্বটাকে কখনোই হারাবেন না, কারণ পৃথিবী যতই বদলাক মানুষের হৃদয়ে গান চিরকাল ঠিক একইভাবে বেঁচে থাকবে। আবারও কোনো এক সুরের সফরে হয়তো আপনাদের সঙ্গী করে আমি চলব বহুদূর, এই বিশ্বাস রেখেই শেষ গান দিয়ে আজকের মতো বিদায় নেব গান অন্তহীন পর্ব থেকে। আপনাদের কাছে এইটুকুই বল, আসলে গান অন্তহীন পর্ব মানেই কিছু ভালো ভালো বাংলা গান শোনার সময়। বাংলা গান সব সময় আমাদের বাঙালিদের জন্য এক বিশেষ জায়গায় থাকে এবং থাকবে। আর কেন জানি না, এই ধরনের গান শুনলে আমাদের মনের যত ধরনের বাজে অনুভূতিগুলো পরিবর্তিত হয়ে, রূপান্তরিত হয়ে ভালো অনুভূতিতে পরিণত হয়ে যায়। চলুন শেষ গান দিয়ে শেষ করছি আজকের মতো গান অন্তহীন পর্ব, আর খানিকক্ষণ পরেই আবারও নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে জুড়ে যাব। আমি আপনাদের বন্ধু অপরাজিতা, স্টুডিওর ঘড়ি বলছে এখন রাত 8:42 হয়ে 2 সেকেন্ড। চলুন শেষ গান দিয়ে শেষ করি আজকের গান অন্তহীন পর্ব। আপনারা শুনতে থাকুন FM উৎসান্ত।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্স FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।
1: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে লভলী নিগম। राष्ट्रपति द्रौपदी मुर्मू ने राष्ट्रपति भवन में पद्म पुरस्कार 2026 प्रदान किए। प्रसिद्ध फिल्म अभिनेता दिवंगत

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম উৎসায়িত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রথম নাগরিক সম্মাননা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য 66 জন ব্যক্তিদের পদ্ম পুরস্কার প্রদান করেন। এর মধ্যে রয়েছে 2টি পদ্মবিভূষণ, 6টি পদ্মভূষণ এবং 58টি পদ্মশ্রী। রাজ্য সরকারের প্রতিটি অফিস এখন থেকে সপ্তাহের প্রত্যেক শনি এবং রবিবার বন্ধ

প্রত্যেক শনি এবং রবিবার বন্ধ থাকবে। বাকি দিনগুলোতে অফিস সকাল 10টার পরিবর্তে 9:30 শুরু হবে এবং বিকেল 5:30 পরিবর্তে সন্ধ্যে 6টায় শেষ হবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য যে রোস্টার পদ্ধতি চালু করা হয়েছিল তা আজ থেকে প্রত্যাহার করা হয়েছে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, 3টি দফতরে মোট 81টি শূন্য পদে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে তথ্য সংস্কৃতি দফতরে 50টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে। যে সমস্ত শূন্য পদে নিয়োগ করা হবে সেগুলি হল রিপোর্টার 13টি, এলডিসি 24টি, কালচারাল অ্যাসিস্ট্যান্ট 7টি, ফোক আর্টিস্ট 2টি এবং 1টি করে স্ক্রিপ্ট রাইটার, ট্রান্সলেটার, অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার এবং অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদে। তাছাড়া পূর্ত দফতরের অধীনে 26টি এলডিসি পদে নিয়োগ করা হবে। এই 26টি শূন্য পদের মধ্যে 23টি জিআরবিটির মাধ্যমে এবং বাকি 3টি এক্স সার্ভিসম্যান থেকে নিয়োগ করা হবে। তাছাড়া টিপিএসসির মাধ্যমে অর্থ দফতরের অধীনে 5টি ইন্সপেক্টর অফ স্মল সেভিংস পদেও নিয়োগ করা হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 28 মে নির্ধারিত কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা স্থগিত করেছে। এনটিএ জানিয়েছে, সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী ঈদুল জোহার ছুটির তারিখ পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থা আরও জানিয়েছে, পরীক্ষার তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানান, ধরতি আবা জনভাগিদারী অভিযানের অন্তর্ভুক্ত জনজাতি গরিমা উৎসবে শান্তিনে ব্যাপক সাড়া পাওয়া গেছে। গত 19 মে থেকে আজ 25 মে পর্যন্ত পশ্চিম জেলায় 35টি জনজাতি অধ্যুষিত গ্রামে 68টি শিবির করা হয়েছে। শিবিরে 11,117 জন উপকৃত হয়েছেন। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা, ধলাই জেলা, ঊনকোটি, খোয়াই, উত্তর, দক্ষিণ এবং সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দফতর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23.4 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টি হয়েছে 40.6 মিলিমিটার। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উৎসায়ন্ত। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় রাত 9:04 হয়ে 15 সেকেন্ড, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা। আর এখন সময় গীতি আকাশ পর্বের। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। বিদ্রোহী কিংবা সাম্যের কিংবা প্রেমের, কি নামে তোমাকে অভিহিত করি কবি? আসলে তুমি যে কখনো বিদ্রোহের আগুনে জ্বালিয়ে দিয়ে যাও, আবার কখনো সাম্যের মূল মন্ত্র শোনাও, আবার কখনো প্রেমের সুরে আবদ্ধ করে যাও, তাই ঠিক কোন নামে তোমাকে অভিহিত করে তা নিয়ে বারবার দ্বন্দ্বে পড়ে যাই। আজ 25 মে, আগামীকাল 26 মে। আগামীকাল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী। আর গীতি আকাশে আমরা বরাবরই নজরুল গীতি শুনি, তার সঙ্গে আলোচনা করি সে গানের পেছনের কিছু গল্প। আজকেও সেই একইভাবে থাকছি আপনাদের সঙ্গে, শোনাব কবির সৃষ্ট কিছু অনবদ্য নিদর্শন আপনাদের। তৎসঙ্গে একটু জানার চেষ্টা করব কবির অন্তরের অনুভূতিকে। তিনি কি সুন্দর করে আমাদের বাংলা সাহিত্যে সমৃদ্ধ করতে গিয়ে মানুষের অন্তরকে জাগিয়ে তুলেছিলেন বিদ্রোহের আগুনে, আবার কখনো প্রেমের সুধায়, আবার সাম্যের মন্ত্রে। তাই তো লিখেছিলেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক

হয়ে গেছে সং বাধা ব্যবধান। হ্যাঁ, আজকে এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করব কবির জীবনের কিছু দিক আপনাদের সঙ্গে তুলে ধরার আর শোনানোর চেষ্টা করব কিছু ভালো ভালো গান। আসলে সময়টা খুব কম, তাই খুব বলতে পারেন স্পর্ধা করেই আপনাদের জন্য কয়েকটা গান বেছে এনেছে এত বিশাল সমুদ্র থেকে।

হে বিদ্রোহী কবি, অগ্নিবীণার অমর সাধক, তোমার কণ্ঠে ধ্বনিত হয়েছিল যুগে যুগে শোষিত মানুষের আর্তনাদ, তোমার শব্দে জেগে উঠেছিল ঘুমন্ত জাতির সাহসী প্রতিবাদ। তুমি শুধু কবি নও, তুমি ছিলে ঝড়ের বেগে ধেয়ে আসা এক মহাপ্রলয়, যে প্রলয় অন্যায়ের দেয়াল ভেঙে গড়ে তুলেছিল মানবতার নবজয়। তুমি বলেছিলে, বলো বীর, বলো উন্নত মমশির, আর সেই উচ্চারণেই যেন জেগে উঠেছিল কোটি কোটি বাঙালির আত্মমর্যাদার অধিকার। তোমার কবিতার প্রতিটি পংক্তি আজও বুকের ভেতর আগুন ধরায়, অন্যায়ের সামনে মাথা নত না করার সাহস জোগায়। হে সাম্যের কবি, তুমি ধর্মের নামে বিভেদের দেয়াল মানুনি কখনো? তোমার কণ্ঠে ধ্বনিত হয়েছে সাম্যের গান। আজ যখন পৃথিবী ভেদাভেদের আগুনে জর্জরিত, তখন তোমার কবিতা যেন শান্তির এক শাশ্বত আহ্বান। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন গীতি আকাশ পর্বে, শুনছেন একের পর এক অনবদ্য কাজী নজরুল ইসলামের সৃষ্টি। চলুন পরপর আবারও দুখানি গান রইল আপনাদের সবার জন্য।

আসলে আমাদের বাংলা সাহিত্যে এমন কিছু নাম আছেন যাদের অনবদ্য সৃষ্টির জন্য আমরা হয়তো বাঙালি হিসেবে কিংবা বাংলা ভাষাকে নিয়ে এত গর্ব করতে পারি। যদি ধরি ইংরেজি মাসের কথা, তাহলে এই মে মাসের শুরু হয়েছিল রবিপক্ষ দিয়ে, রবীন্দ্র যাপন দিয়ে, আর শেষ হচ্ছে কাজী নজরুল ইসলামকে দিয়ে। এভাবেই কি সুন্দর করে সাজানো বলুন। আর যখন এই কথাটা বলছিলাম, গানগুলো শুনছিলাম, তখন কবি দুর্গা বেড়ার একটা কবিতা খুব মনে পড়ছিল, রবীন্দ্র নজরুল কাব্য। দুঃখে আমার নজরুল টানে দৈন্যে রবীন্দ্রনাথ, কেউ না থাকলে কি বলেছে বিশ্বে তুমি অনাথ। দুঃখ কবি আল ছাতা ধরেছেন প্রতি অশক্ত জনে, শক্ত হাত রেখেছেন রবি কিসের শঙ্কা মনে। একলা চলো সাহস যখন যোগান বিশ্বকবি, চল চল চল স্লোগান লেখেন তখন কাজী কবি। তর্কে আমায় নজরুল টানে বিতর্কে রবীন্দ্রনাথ, তাই অগ্নিবীণার গীতাঞ্জলিতে কাটাই দিবস রাত। মানুষ সবার ঘরে থাকে কিন্তু মনুষ্যত্ব থাকে না, এমন করে মনকে বুঝে রবি ছাড়া আর কেউ না। মাথার খোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল,

কথা যেন কাজের দেওয়া নারীদের মনোবল। শ্যামায় আমার নজরুল টানে, রহিমে রবীন্দ্রনাথ, রাম রহিমের অন্তর ফুলে, অন্তরে পুঁজিনাথ। কাজী সাহেব বলেছেন তাই, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। গুরুদেবও তাই ভাবের ঘোরে লিখে রাখলেন এমনই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। আপদে মোরে নজরুল টানে, বিপদে রবীন্দ্রনাথ, ওদের বাণীতে জীবন্ত থাকে জীবনের ধারাপাত। দুয়ের চোখে সব মানুষই একে অন্যের লাগি, একই আসনে নরনারীদের সমান ভাগাভাগি। অর্ধেক বুকে রবির আসন, অর্ধেকে কবি কাঁচি, পূজা দিয়ে দুই হৃদয়ে বেঁধে জিতে চাই সব বাজি। পূজা দিয়ে দুই হৃদয়ে জিতে চাই সব বাজি।

আগামীকাল বিদ্রোহী কবিগঞ্জ নজরুল ইসলামের 127তম জন্ম জয়ন্তী। এই দিনটি শুধু একটা জন্মদিন নয়, বাংলা সাহিত্য, সঙ্গীত এবং মানবতার ইতিহাসে এক মহামূল্যবান দিন, কারণ এই দিনেই জন্ম নিয়েছিলেন এমন এক কবি যিনি তার কলম দিয়ে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, আবার ভালোবাসা ও সাম্যের গান গেয়ে মানুষকে এক সূত্রে বেঁধেছিলেন। তুমি ছিলে অগ্নিবীণার কবি, আবার প্রেমেরও কবি। তোমার কবিতায় যেমন বজ্রের গর্জন, তেমনি আছে বৃষ্টি ভেজা কোমলতা। তুমি শিখিয়েছো মাথা উঁচু করে বাঁচতে, শিখিয়েছো অন্যায়ের সামনে মাথা নত।

হে কাঁচে কবি, তোমার জন্মদিনে আমরা শুধু তোমাকে স্মরণ করি না, আমরা স্মরণ করি সাহসকে, মানবতাকে, প্রেমকে, সাম্যের চেতনাকে। তুমি আছো প্রতিটি প্রতিবাদে, প্রতিটি স্বাধীন কণ্ঠে, প্রতিটি গান এবং কবিতার গভীরে। আগামীকাল তোমার 127তম জন্মজয়ন্তীতে কাজী কবিকে জানাই অসীম শ্রদ্ধা, নতমস্তকে প্রণাম। তোমার আদর্শ, তোমার সৃষ্টি, তোমার অগ্নিশ্বর চিরকাল জাগিয়ে রাখুক নতুন প্রজন্মকে। বলো বীর, বলো উন্নত মামশির, এই উচ্চারণ যুগ যুগ ধরে আমাদের সাহসের মন্ত্র হয়ে বেঁচে থাকুক। আর এই মন্ত্র, এই সাহস নিয়ে চলুন আজকের মতো

গীতি আকাশের এই পর্ব থেকে সময় বলছে এখানেই শেষ করতে হবে, আর খানিকক্ষণ পরে আঁচড়াতে পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আবারও জুড়ে যাচ্ছি। শুনতে থাকুন এফএম উচ্চারণ।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উৎসয়ন্ত। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা। স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় রাত 9:31 হয়ে 2 সেকেন্ড। আর এখন সময় আমারও আপনার বড়ই পছন্দের পর্ব আজ রাতে। আজ রাতে পর্ব নিয়ে

0: রাত 11টা পর্যন্ত থাকছি, আর আপনাদের অংশগ্রহণ এই অনুষ্ঠানে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, তাই অবশ্যই যোগদান করবেন। আর যোগদান করার জন্য অবশ্যই জানতে হবে আজকের বিষয় কি রাখা হয়েছে, সেই বিষয় সম্পর্কে শুনব আপনাদের অনুভবের কথা। আজ একটা বিশেষ দিন, বিশেষ দিন যারা ক্রীড়াপ্রেমী রয়েছে, যারা খেলাধুলা ভালোবাসেন, তাদের জন্য একটা বিশেষ দিন। আজ বিশ্ব ফুটবল দিবস। আজকের এই বিশেষ বিশ্ব ফুটবল দিবসের রাতে আমরা শুধুমাত্র একটা খেলার কথা বলবো না, আমরা বলার চেষ্টা করব, শোনার চেষ্টা করব একটা অনুভবের কথা। আজকে শুনব আপনার অনুভবে ফুটবল কিংবা বিশ্ব ফুটবল দিবস, সেই সম্পর্কেই শুনব। যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তারা তো অবশ্যই ফোন করবেন, আর যারা রয়েছেন যারা ফুটবল প্রেমী তো বটেই, আবার তেমনও না, কিন্তু ফুটবল খেলাটাকে দেখছেন, ভালোবাসেন, তাদের সঙ্গেও কথা বলবো। আর শুনবো আপনাদের অনুভবের কথা ফুটবল নিয়ে, সেই চিৎকার, সেই জয়ের আনন্দ, সেই স্মৃতি, সেই আবেগ সবটা নিয়েই। আর প্রথমেই দেখতে পাচ্ছি একজন শ্রোতা বন্ধু কিন্তু জুড়ে যাওয়ার চেষ্টা করছেন, দেখি কে রয়েছেন। নমস্কার। আহা, না না না, প্রথম ফোনটাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আবারও চেষ্টা করবেন বন্ধু, 03-81-232-6253 এই নম্বরে আমাদের নম্বরটি খোলা রয়েছে, আপনারা ফোন করতে পারেন আপনার অনুভবে বিশ্ব ফুটবল দিবস, এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলছি। আর জানিয়ে রাখছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আজকে বন্ধ রয়েছে, তাই কেউ যদি হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান সেই বার্তা কিন্তু আমাদের কাছ পর্যন্ত আজকে পৌঁছবে না, তাই যাদেরই নিজের অনুভবের কথা ভাগ করে নেবেন তারা অবশ্যই ফোন করবেন। বন্ধু রয়েছেন? না না, কোনোভাবে একটা যোগাযোগে অসুবিধা হচ্ছে, বন্ধু চেষ্টা করবেন, চেষ্টার তো আর বিকল্প নেই। 03-81-232-6253 এই নম্বরে। ফুটবল, এই একটা শব্দের মধ্যে যেন লুকিয়ে আছে হাজারটা গল্প। কারোর কাছে ফুটবল মানে ছোটবেলার কাদা মাখা মাঠ, কারোর কাছে রাত জেগে বিশ্বকাপ দেখা, কারোর কাছে বাবার সঙ্গে বসে প্রথম ম্যাচ দেখা, আবার কারোর কাছে ফুটবল মানে জীবনের সবচেয়ে বড় আনন্দ কিংবা সবচেয়ে কষ্টের স্মৃতি। কারণ ফুটবল খেলাটা শুধুমাত্র একটা খেলা নয়, ফুটবলটা একটা অনুভূতি বটে। নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন একটু জোরে বলবেন। বিশ্বজিৎ ঘোষ বলছেন। হ্যাঁ, কোনো একটা কারণে মানে বিভ্রাট হচ্ছিল ফোনে। আপনার গলাটা না এখনো একটু কম শোনা যাচ্ছে, আপনি যদি একটু পারেন একটু জোরে কথা বলবেন। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আজকে বিশ্বকাপ, বিশ্ব ফুটবল নিয়ে কথা বলছি আজকে। হ্যাঁ, আপনার অনুভব শুনবো।
1: আমরা যখন খেলতাম তখন তো খেলাধুলা ফুটবল তো এক জনপ্রিয় সবচেয়ে খেলা ছিল। তারপরে অনেক খেলা খেলেছি, কিন্তু তখন তো বাচ্চারা গিয়ে ক্লাসে খেলছে, যাদের জায়গা থেকে খেলছে মাঠে দূরে এদিকে খেলে না, যাদেরকে মোবাইল নিয়ে ব্যস্ত বেশি।
0: একদম একদম।
1: যেমন আমরা জঙ্গল লুকালুকি, গোলা চোর, টুংডাং, গুলি,
0: অনেক খেলা, কত খেলা।
1: হ্যাঁ, সারাদিন ফুটবলটা যে প্রিয় ছিল, আমরা এখনো যে মানে বন্ধু বান্ধব আছি তারা আমরা খেলতাম, এইসব কিছু মনে পড়ে আর কি।
0: মানে এখনো কি ফুটবল খেলা তো হয় না নিশ্চয়ই, কিন্তু দেখা কি হয় টিভির পর্দায়?
1: হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে আমি বহুত দূর দূর সময় খেলা লিগে দেখতে যাই, কিন্তু এখন বাকি নিয়ে কিন্তু বেরোতে পারিনি।
0: বাহ,
1: ফুটবল খেলাটা আমারও প্রিয় দিন। আমার একটা বন্ধু ছিল, তোর মনে করে ওই সব ঘটনা ঘটেছিল, অসম্ভব বসলে কথা মনে পড়লে মনে আছে ওইটা হয়েছিল, ওইটা হয়েছিল খেলতে গিয়ে।
0: এই যে মধুর স্মৃতিটা হয়ে আছে, এটাও কিন্তু একটা বড় বিষয়, বড় পাওনা।
1: হ্যাঁ, যেমনি ফুটবল খেলাটা একদম প্রিয় আমার, কিন্তু আমার প্রিয় আমার বন্ধু।

0: ગુજારત ઇતિહાસ બતા કરાવ નહીં માટો નહીં કિશોર કિચી નહીં সব শেষ হয়ে গেছে
1: সেই মধুর স্মৃতি নিয়েই চলুন আমরা সবাই থাকি বেঁচে থাকি
0: এখন দিন সব মাঠ হয়ে গেছে দেওয়াল সিঁড়ি বদল লাগে খেলতে গেলে বাচ্চার নিয়ে আসে
1: মানে যুগের সঙ্গে পরিবর্তন তো একটা অবাঞ্ছিত দিক যুগের পরিবর্তন বোধ হয় এটাকেই বলে। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ বাবু, শুনছিলাম আপনাদের আপনার কথা, আপনার অনুভবের কথা। শুনবেন অন্য শ্রোতা বন্ধুরাও তাদের মতামত ভাগ করবেন, শুনবেন অনুষ্ঠানটা। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। বিশ্বজিৎ বাবু ফোন করেছিলেন, উনি বলছিলেন ওনার সেই স্মৃতি মন্থন করছিলেন, আসলে ছোটবেলার কথায়, ছোটবেলার আবেগে ভেসে গেছিলেন খানিকটা সময়ের জন্য। আসলে ফুটবল বলুন, ক্রিকেট বলুন, এই সবই খেলা বলতেই আমরা যেন কোথাও একটা হারিয়ে যাই। খেলা মানেই তো একটা দলবদ্ধ সঙ্গবদ্ধ দিক, খেলা মানেই তো সবাই মিলে একটা আনন্দ করা, মূল তো সেটাই। তাই আমরা সবাই যেন একটু আবেগপ্রবণ হয়ে পড়ে। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
2: হ্যালো,
1: হ্যালো, হ্যাঁ, কে বলছেন?
2: আমি বাচ্চুপাল রামঠাকুর সঙ্গ থেকে বলছি।
1: স্বাগত আপনাকে বাচ্চু বাবু, বলুন, আজকে ফুটবল নিয়ে কথা বলছি।
2: ফুটবল নামটা শুনলি পূর্ণিমের ছবিটার কথা মনে পড়ে।
1: আচ্ছা,
2: এই গানটা সবার খেলার সেরা,
1: সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।
2: মান্নাদের গানটা নিশ্চয়ই শুনেছো?
1: হ্যাঁ, আর শোনাবো খানিকক্ষণ পরে, কিন্তু গানটা শোনাবো।
2: আচ্ছা, ফুটবল খেলা আমার খুবই প্রিয়। বিশ্বকাপ ফুটবল 1930 সাল থেকে শুরু হয়েছে, এ অবধি এখনো সামনের মাসেই তো বিশ্বকাপ।
1: হ্যাঁ, আর তো 17 দিন বাকি, তারপরেই তো আবার বিশ্বকাপ।
2: আর 17 দিন বাকি, পুরোটাই জেগে জেগে দেখবো, রাত্রে দেখি। খেলাটা খুবই ভালো লাগে। একটা ফুটবলের ছোট্ট কাহিনী শোনাই।
1: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই
2: তোমাকে। 1973 আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছি, কলকাতা শহরে আছি। তখন একটা ফুটবল খেলা ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের মধ্যে হয়েছে। ইডেন উদ্যানের উল্টো দিকে মোহনবাগান মাঠে ম্যাচটা হয়েছিল আর কি, ইস্ট বেঙ্গল মোহনবাগানের। তা আমি ময়দানে গিয়েছি খেলা দেখতে, কিন্তু কয়েক মিনিট আগে টিকিট পাইনি। একটা ব্ল্যাকে টিকিট কিনলাম, 15 টাকার টিকিট, সেটা 50 টাকা নিল। যাই হোক, ঢুকলাম। ঢুকে আমি বরাবর মোহনবাগানের সমর্থক, গিয়ে বসেছি ইস্ট বেঙ্গল গ্যালারিতে। হঠাৎ ঠিক হাফ টাইমের আগে বিদেশ বোস ছিলেন, তখন লেফট উইঙ্গার। বিদেশ বোস নামটা অনেকেই শুনেছে, লেফট উইঙ্গার ছিলেন, তখন একটা গোল করেছিলেন। হ্যালো, একটা গোল করেছিলেন, সেই সে অনেক দূর থেকে একটা কিক দিয়ে। আর আমি তো একদম লাফিয়ে উঠেছি। লাফিয়ে উঠার ফলে ইস্ট বেঙ্গল গ্যালারিতে বসেছিলেন মোহনবাগানের সমর্থক, মোহনবাগান গোল করেছে, লাফিয়ে উঠেছি। কয়েকজন আমাকে টেনে ধরে বসলো, এই ভাই বসো, তুমি মোহনবাগানের গ্যালারিতে চলে যাও। যাই হোক, হাফ টাইমের পরে চলে গেলাম মোহনবাগান গ্যালারিতে, সে এক অদ্ভুত দৃশ্য। তারপর বেরোবার সময় দেখি ইস্ট বেঙ্গল হারছে 2-0 গোলে, হেরেছিল ওই খেলাটা। হ্যাঁ,
1: আচ্ছা আচ্ছা।
2: যখন আমি গেট দিয়ে বেরোই খেলা শেষ হবার সময়, তখন দেখি একটা ছেলে, বিশ্বাস করবে না, জামা প্যান্ট ছিঁড়ে ওজুরে কাঁদছে, যেমন মা বাবা মারা গেছে।
1: মানে কতটা অনুভবের সঙ্গে যুক্ত,
2: কি অনুভবের সঙ্গে যুক্ত আমি দেখলাম। আমি তখন তো আমার বয়স বেশি না, 73, তখন দেখলাম যে ছেলেটা জামা প্যান্ট ছিঁড়ে একদম গ্যালারিতে বসে ওজুরে কেঁদে যাচ্ছে একদম। ছেলেটার অবস্থা দেখলাম আমি। যাই হোক, সবাই তাকিয়ে আছে ছেলেটার দিকে, কতটুকু সে ভালোবাসে দলকে, ইস্ট বেঙ্গল দলকে।
1: সেটাও খুব ভাল লাগলো। শ্রোতা বন্ধুরা, বলছিলাম একটা বল, 22 জন খেলোয়াড় আর কোটি কোটি মানুষের আবেগ। ভাবুন তো, পৃথিবীর কত ভাষা, কত দেশ, কত সংস্কৃতি, কিন্তু ফুটবল শুরু হলে সবাই যেন এক ভাষায় কথা বলে, গোল হলে সবাই একসাথে চিৎকার করে ওঠে, হারলে আবার সবাই একসাথে কাঁদে।

0: আর এটাই ফুটবলের জাদু। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
1: শুভ সন্ধ্যা। এমন একটা বিষয় নিয়ে আজকে কথা আলোচনা করার সুযোগ করলেন। আর ফুটবল পাগল না, সবাই পাগল হয়ে যাবে আজকে, কারণ এটা এত একটা সত্যি আমাদের বাঙালির কাছে। তো বলবো, বাচ্চাদের কথা শুনছিলাম, শুনতে শুনতে আমার মনে পড়ে গেল আসলে অনেকদিন আগের একটা।
0: আর বিশ্বজিৎ বাবু, প্রথমে একটা কথা বলবো, বুঝতে পারছি আপনি কতটা আবেগপ্রবণ হয়ে গেছেন। প্রত্যেকদিন ফোন করে আগে বলেন, বাধারঘাট থেকে বিশ্বজিৎ দেবনাথ বলছি, আজকে কথাটাই বললেন না।
1: আসলে বাচ্চাদের কথাটা শুনে না আমি আসলে নিজের নামটা হারিয়ে ফেলেছি, কেননা
0: বুঝতে পারছি
1: বিষয়টা হচ্ছে গিয়ে মিঠুন চক্রবর্তী আর সৌরভ গাঙ্গুলি, বিষয়টা শুনবেন আপনি, দুজনই বাঙালির আইকন। কলকাতাতে দুজনের দুইটা টিমে প্রীতি ফুটবল ম্যাচ হবে।
0: আচ্ছা,
1: একটার নেতৃত্ব দিচ্ছেন সৌরভ গাঙ্গুলি, একটার নেতৃত্ব দিচ্ছেন মিঠুন চক্রবর্তী, মানে সিনেমা জগতের লোক। এবার বুঝুন খেলাটা কতটা জনপ্রিয়, এবং দেখুন কে কত বড় প্লেয়ার, সেটা চেয়ে তো বড় জিনিস হচ্ছে প্লেয়ার গুলিকে দেখার জন্য মাঠের মধ্যে কিন্তু আলাদা একটা আকর্ষণ তৈরি হয়েছে। হিন্দি সিনেমারও কিছু ভিলেন এখানে যুক্ত হয়েছে, আমি দেখছিলাম একদম সামনের থেকে মিঠুন চক্রবর্তীকে দেখলাম যে এটার নেতৃত্বে থাকবে। আসলে দেখুন একটা কথা বলি, ফুটবল ভালোবাসে না এই কথাটা কেউ অস্বীকার করতে পারবে না, কারণ এটার এতটা উন্মাদনা। আর সবচেয়ে বড় জিনিস কি জানেন, এই ফুটবলের মধ্যে অনেক কিছু শেখার আছে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডিসিপ্লিন। দেখুন এই যে এগারো জন বাইশ জনের মধ্যে যে খেলছে একটা বলকে কেন্দ্র করে, কতটা রাগ হয়ে যায় যদি গোল দিতে না পারে, কতটা সিস্টেমের মধ্যে থেকে
0: সেই
1: এটাকে মানতে হয়। আর সবচেয়ে বড় জিনিস কি জানেন, দর্শকদের কিন্তু উত্তেজনা, মারমুখী উত্তেজনা কিন্তু সইতে হয় ফুটবলারদের। এই যে বললো না বাচ্চাদের দুই দলের, ইস্টবেঙ্গল মোহনবাগান, কতবারই তো ঝগড়া লেগে যায়, তো জানেন আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্যের মধ্যেও তো
0: এই নিয়ে কত ঝামেলা। সেই
1: ফুটবল খেলা দেখি অনেক সময় এতটা আমাদের সাথে আমরা জড়িত হয়ে যাই, যেখানে আমাদের কোচ যে থাকেন তার উপরে রাগ হয়ে যায়, রেফারি যে থাকে ওর উপরে ভীষণভাবে গিয়ে রাগ পড়ে যায়। যাই হোক, সেটাকে কন্ট্রোল করে ডিসিপ্লিনের মধ্যে দিয়ে বিশ্বকাপ আর কয়েকদিন পরে খুশি হতাম যদি ভারত বিশ্বকাপের মধ্যে নাম লেখাতে পারত। জানি না আগামী দিন কি হবে,
0: আগামীর প্রত্যাশায় আমরা থাকবো, আশা করি একদম। ভালো থাকবেন বিশ্বজিৎ বাবু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, যেটা বলছিলাম আপনাদের, হ্যাঁ ক্রিকেট আমরা সবাই ভালোবাসি, অনেকেই ভালোবাসে, ক্রিকেট আমাদের ভালোবাসা হতে পারে, কিন্তু ফুটবল, ফুটবল আমাদের কাছে এক অনুভূতির, এক হৃৎস্পন্দনের কথা। অনেকেই বলে ফুটবল দেখা মানে শুধু খেলা দেখা নয়, নিজের ভেতরের আবেগগুলোকে আবার নতুন করে অনুভব করা। আজকের অনুষ্ঠানে আমরা কথা বলছি আপনাদের ফুটবল স্মৃতি নিয়ে, এবং সবাই কিন্তু তাদের স্মৃতি ভাগ করে নিচ্ছেন। আমি আশায় আছি আরও অনেক শ্রোতা বন্ধুদের স্মৃতি, গল্পের কথা আজকে শুনব। বন্ধু রয়েছেন, তাহলে চলুন শুনি বন্ধুর কথা। নমস্কার।
2: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে আমিনুল অবসরকার বলছি দিদি।
0: হ্যাঁ আমিনুল বাবু বলুন।
2: দিদি আজ তো ফুটবল দিবস, আমি ব্যক্তিগত ভাবে ফুটবল খেলি না, কিন্তু ফুটবলকে খুব ভালোবাসি, ফুটবল খেলা দেখতে ভালোবাসি, এবং টিভিতে টেলিকাস্ট যখন হয় বা রেডিওতে টেলিকাস্ট যখন হয় তখন আমি মানে ফুটবল খেলাটাকে আমি শুনি। হ্যাঁ, তো সেই হিসাবে আমি একটা স্মৃতির কথা বলি দিদি, সেটা হচ্ছে আপনার যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনেকদিন আগে, কিন্তু তখন টিভি সেরকম চালু হয়নি, রেডিওতে আপনার ব্রডকাস্ট হয়েছে আর কি, কসমোস ক্লাবের সঙ্গে মোহনবাগান টিমের খেলা হয়েছিল একটা প্রদর্শনী ম্যাচ, তাতে কসমোস ক্লাবের পক্ষ থেকে এসেছিলেন ফুটবল সম্রাট পেলে, উনি নেতৃত্ব দিয়েছিলেন সেই খেলা দিদি আমার আজও মনে আছে। ধারাবিবরণী সুকুমার সমাজপতি, হ্যাঁ এনারা দিয়েছেন ধারাবিবরণী, সেই ধারাবিবরণী শুনেছি, এত ভালো লেগেছে

0: এবং তাতে কসমস অবশ্য মোহনমানকে হারিয়েছে। এটা হচ্ছে, এটা হচ্ছে একটা স্মৃতি। আর একটা স্মৃতি দিদি, আমি এই বয়সে, আমার বয়স 70 এখন, এই বয়সে বিশ্বকাপের খেলা ছাড়ি না, এত ভালোবাসি বিশ্বকাপের খেলা। এবং আমার সবচেয়ে ফেভারিট টিম হচ্ছে দিদি ব্রাজিল। ব্রাজিলের খেলা এত সুন্দর ভালো লাগে আমাকে, এত ছোট ছোট পায়ে পায়ে আপনার সাইড গুলো বল গুলো পাস করে, মানে মনে হচ্ছে যেন কি বলবো আর কি, এটা মূর্ছনা টাইপের,
1: একদম একদম। আর টান টান উত্তেজনার মধ্যে দেখতে হয় পুরোটা খেলা, সেই একটা গোলের অপেক্ষায়। অনেক ধন্যবাদ আমিনুল বাবু, ভালো থাকবেন আপনি, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজকের যখন এই বিষয়টি নির্বাচন করছিলাম, এই দিনটিকে, আজকের বিশেষ দিনটিকে পরিপ্রেক্ষিতে রেখে, তখনই ভাবছিলাম আজকে কিন্তু ভালো ভালো কিছু স্মৃতিমন্থন আপনাদের হবে, আর আমি শুনবো আপনাদের স্মৃতিমন্থনে সেই ভালো ভালো অভিজ্ঞতাগুলো। আচ্ছা বন্ধু, ফোন করবেন, বলবেন আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় ফুটবল ম্যাচ কোনটা, প্রথম কোন বিশ্বকাপ আপনি দেখেছেন, ছোটবেলায় পাড়ায় মাঠে খেলেছেন কি, কোন পজিশনে খেলতেন, ফুটবল নিয়ে আপনার মজার স্মৃতি, আপনার অল টাইম ফেভারিট ফুটবলার লিওনেল মেসি না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কাকে এগিয়ে রাখবেন, ব্রাজিল না আর্জেন্টিনা, প্রিয় ক্লাব, এই সবই কিন্তু শুনবো আপনাদের ভাষায়, আপনাদের মুখে আপনাদের অভিজ্ঞতার কথা। রয়েছেন বন্ধু, নমস্কার।
2: নমস্কার, শুভ সন্ধ্যা ম্যাম।
1: শুভ সন্ধ্যা, কে বলছেন?
2: আমি আনন্দনগর থেকে অজয় কুমার বলছিলাম ম্যাম।
1: অজয় কুমার?
2: হ্যাঁ
1: হ্যাঁ। অজয় বাবু, স্বাগত আপনাকে, বলুন।
2: হ্যাঁ, আজকে তো ফুটবল নিয়ে কথা রাখছেন তো ম্যাম।
1: হুম, ফুটবল নিয়ে কথা বলছিলাম।
2: বাল্য জীবনে তো ফুটবল আমার সব থেকে বড় খেলা, মানে খেলা বলে আমার মনে হয় আর কি।
1: আচ্ছা।
2: যখন স্কুলে পড়তাম, সারা মানে সারাদিন গেলে যখন লেজার প্রিয় থাকতো, ফুটবলে দৌড়াদৌড়ি করতো, সময় ঘন্টা পড়ার সময় সঙ্গে সঙ্গে আসতে পারতো না, তবু ফুটবল এত নেশা। এরপর স্কুল জীবনে সারার পর যখন বাড়ি ঘরে গুরু চড়াইতাম যাইতাম, তো গুরু রাখতে গেলে স্কুলে, বাড়ির পাশে স্কুল ছিল, তো ওইখানে গুরু এই লত দিয়ে গুরু ব্যাড্রিক দিয়ে যাইতাম খেলা। আর সন্ধ্যা হলে গুরু স্কুতে গিয়ে পড়ার ওই জমিন দিয়ে, আগে তো চুম চাষ হতো তো ম্যাম, ওখানে যাইয়া গুরু দান খেত, তারপর মালিক শুনলে টকাবকি আরম্ভ হয়ে যেত এমন অবস্থা।
1: মানে এখনো খেলতে পারেন না, কিন্তু ওই আগের স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে ভালো আছেন খেলাটাকে?
2: এখনো খেলতে পারি ম্যাম, মাঝে মধ্যে খেলি।
1: বাহ বাহ, এটাই সবচেয়ে ভালো দিক, এখনো যে খেলতে পারেন।
2: আমরা তো লক্ষ্মীছড়া পড়েছিলাম কাঞ্চনমালা স্কুলে।
1: আচ্ছা।
2: একদিন উমাকান্ততে আগরতলার টিমের সঙ্গে খেলা চলছিল, তারপর গেছিলাম ওই ওই সময় ওই আইজিএম হসপিটাল ছিল দোতলা,
1: তো
2: আর ওই সময় তো টিকিট আর পাওয়া যায় না, আর হসপিটালের মধ্যে ভিড় করে জমে যেত। এরপর নার্সটা ডাকছে, পুলিশ স্টাফকে ডাকার পর আর দৌড়া দৌড়ে কেউ বা গাছ উঠে দেখে এমন কি অবস্থা, মানে ফুটবল খেলা আমার সব থেকে খুব ভালো লাগে, এখনো ভালো লাগে ম্যাম।
1: বাহ, এইভাবে জড়িয়ে থাকবেন,
2: সময়ের ব্যাপারে আর বলতে পারছি না ম্যাম, খুব সুন্দর রাখলাম।
1: একদম একদম, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান, অন্য শ্রোতা বন্ধুরাও তাদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, সবারই কিন্তু ফুটবলকে নিয়ে একটা না একটা মজাদার গল্প রয়েছে, সবার জীবনে একটা মজাদার অভিজ্ঞতাও রয়েছে। শ্রোতা বন্ধুরা, আসলে ফুটবলের যে কথাটা বলছিলাম, তার সবচেয়ে সুন্দর দিকটাই হলো শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত শেষ হয় না খেলা, জীবনের মতোই এখানে শেষ মুহূর্তেও বদলে যেতে পারে সব কিছু, আমাদের জীবনেও কিন্তু তাই। হয়তো ফুটবল মানুষকে বাঁচতে শেখায়, হাঁটতে শেখায়, আবার ঘুরে দাঁড়াতে শেখায়। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
3: নমস্কার, শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা, কে বলছেন?
3: পূর্বপুর থেকে শ্যামল রায় বলছি।
1: স্বাগত আপনাকে শ্যামল বাবু, বলুন।
3: সকালবেলায় শুনেছি ওই কথা কথা অনুষ্ঠানে যে আজকে বিশ্ব ফুটবল দিবস উপলক্ষে রাত্রেবেলার অনুষ্ঠানে বিশ্ব ফুটবল দিবসের কথা স্মৃতি চালনা হবে, আপনি থাকবেন। তো আসলে ভাবছিলাম সারাদিন কিন্তু সে স্মৃতি রোমন্থন করছিলাম, এবং সত্যি কথা এটাই একদম

0: ১৯৭০। হ্যাঁ, ছোটবেলায় ফুটবল খেলতাম ঠিক, তবে ওই আমার একটু পায়ের সমস্যার জন্য দৌড়তে পারতাম কম, পাস দেওয়া নেওয়া রিসিভ করা এগুলি আমার পক্ষে সম্ভব হতো না। তো আমার বন্ধু বান্ধবরা বা আমার সাউথ দিদিমুনা তোর দ্বারা হবে না, তুই গোলকিপারে কিপিং কর, গোল মানে গোল পোস্টের গিয়ে দাঁড়া। যতদিন খেলছি ছোট হিসাবে ওই গোলকিপিং করতাম এইটাই। তো ওই ফুটবল খেলা থেকে মানে দেখা খেলা দেখা খেলা বিবরণী শোনা সেটা একটা মানে খুব নেশার মতো ছিল ৭০-এর দশকে বা ৮০-এর দশকে। তখন ওই স্কুলে পড়তাম ৭-৮-৯ এই সময়, এই সময় কথা বলি তখন ছিল আপনার কলকাতা লিগ ফুটবল লিগে যে ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা, সেই কলকাতা কয়েল বিকাল ৪টা হলো মানেই সেই ধারাবিবরণী শোনা। আর ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা হলে তো আর কথাই নেই, মানে সেদিন আর মানে ৭০ মিনিটের খেলা আর প্লেয়ারদের নাম সব মুখস্থ ছিল, ইস্টবেঙ্গলের সেই গোলকিপিং এর ভাস্কর গাঙ্গুলি, স্টপারে সেই মনোরঞ্জন ভট্টাচার্য, তারপরে ফরওয়ার্ডে শ্যাম থাপা, আর বিদেশ মোহনবাগানের বিদেশ বসু, কত প্লেয়ারের নাম, আর তাদের খেলাগুলি দেখতে মানে অপূর্ব অপূর্ব, ধারা বিবরণ শুনতাম আর নাচতাম গোল হলে। সত্যি কথা, সেই উন্মাদনা গোলের খেলার যে উন্মাদনা সত্যি মানে জুড়িয়ে যায়। আর মানে বিশ্বকাপের খেলাগুলি তো দেখা তো সেই রাত্রেবেলা ছাড়া দেখার উপায় নেই,
1: রাতের বেলা
0: তো যতটুকু দেখতাম। সেই যে বছর আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো সে মারাদোনার গোলে, সেটাও দেখেছি। তো সেটাই, তার আগে ব্রাজিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো, গতবারও ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো, আবার শুরু হচ্ছে আগামী আবার বিশ্বকাপ। তো আসলে ফুটবলটা তো এক সময় ছিল বাঙালিদের প্রথম খেলা হচ্ছিল ফুটবল, ফুটবল নিয়ে বাঙালিরা নাচানাচি। আমার ছোট মামা তো কলকাতা মানে এখনো আছে, সেই ইস্টবেঙ্গলের ভক্ত, ইস্টবেঙ্গলের খেলা থাকলেই যেতে হবে সেই। আর সেটাই সত্যি কথা, আমাদের বাঙালিদের মনে সেই খেলার উন্মাদনা বা খেলার আনন্দ সত্যি বলা অপেক্ষা রাখে না। তাই সেই স্মৃতিগুলি রোমাঞ্চন করছিলাম, মনে মনে ভাবছিলাম কথাগুলি বলবো, যতটুকু পারলাম বললাম।
1: একদম, আমরাও শুনলাম মনোযোগ দিয়ে, আমরা সবাই শুনছিলাম আপনার সেই স্মৃতির কথা। আর আপনি যে বললেন সারাদিন আপনি সেই স্মৃতির সাগরে ডুবেছিলেন, সেটাই সবচেয়ে ভালো লাগলো, যে একটা দিন হলো আপনি আপনার পুরনো দিনগুলিকে মনে রেখে ভালো থাকতে পেরেছেন। অনেক ধন্যবাদ শ্যামলবাবু। একদম, আপনিও খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন এইভাবেই, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। শ্রোতা বন্ধুরা, অনেকেই বলে ফুটবলের ৯০ মিনিটে কখনো কখনো পুরো জীবনের আবেগ লুকিয়ে থাকে। সত্যি তো, একটা গোল, একটা পাস, একটা সেভ মুহূর্তেই বদলে যায় লক্ষ লক্ষ মানুষের মুড। কারোর বাড়িতে আনন্দের চিৎকার, আবার কোথাও নীরবতা। আজ বিশ্ব ফুটবল দিবসে আমরা শুধু বড় বড় খেলোয়াড়দের কথাই বলবো না, আমরা কথা বলবো সেই পাড়ার ছেলেটার কথাও, যে ছোট্ট মাঠে খালি পায়ে বল নিয়ে দৌড়াতো। কারণ অনেক বড় স্বপ্নের শুরু খুব ছোট জায়গা থেকে হয়। পাড়ার সেই ছোট মাঠ, বিকেলের সেই বাঁশির শব্দ, বৃষ্টির দিনে কাঁদা মাখা জার্সি, এগুলি তো ফুটবলের অংশ। বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যালো,
2: আমি গোলাঘাটি থেকে নির্মল দেববর্মা বলছি।
1: নির্মল দেববর্মা বাবু বলছেন? হ্যাঁ,
2: শুনতে পাচ্ছেন তো?
1: শুনতে পাচ্ছি, বলুন।
2: আচ্ছা, আমি একজন ফুটবল খেলোয়াড় ছিলাম, আমি যখন ছোট ছাত্র জীবন ছিলাম।
1: আচ্ছা,
2: আমি ভালো খেলোয়াড় ছিলাম, আমি কর্নার কিক করে একবারে গোল গোল দিতে পারতাম। আমি সেন্টারে খেলতাম। বল খেলা, ফুটবল খেলা আমার বড় ইন্টারেস্ট, এবং থুইং যখন করতে যাই, আমি যখন তখন থুইং করতে যাই, তখন আমি যেমন শর্ট করে মারে দিছি এমন অবস্থা করে দিতে পারি থুইং কোর্ট করলে। মানুষের আমার
1: শুনতে পাচ্ছি, এখনো কি খেলা হয় না সেই আগেই খেলা?
2: আমি তো এখন

0: বয়স করেছি প্রায় 90 বছর হয়ে গেছে তো আমার বয়স।
1: ও বাবা, মানে কত আগের কথা আপনি মনে করে বলছেন আমাদের।
0: আমি আগে ভালো খেলোয়াড় ছিলাম, বিশেষ করে গ্রামাঞ্চলে। বা আমি আগে যখন সামনে যখন বসতাম, হোস্টেল থাকতাম, তখন আমি যখন আমরা ক্লাস সেভেনে পড়ি, তখন আমরা ক্লাসে ক্লাসে কন্টিনজেন্টটা হতো 6 থেকে 8 পর্যন্ত, তখন আমরা হোস্টেল ছিলাম। তখন আমরা ক্লাসে ক্লাসে কম্পিটিশন করত। যখন আমরা সেভেনে পড়তাম, আমি যখন সেভেনে পড়তাম, তখন খেলোয়াড় তখন এজের সঙ্গে আমরা উইনারে গেছি এটা ক্লাস ক্লাসের প্রতিযোগিতার মধ্যে।
1: আচ্ছা,
0: আমি
1: খুব ভালো লাগলো আপনার
0: কর্নার ঠিক করে আমি গোল করতে পারতাম। এমনকি আমার কথা বলতে আমি এক্সপার্ট ছিলাম, বেশিরভাগ আমি গোল গোল দিতে পারতাম। হ্যাঁ, তখন গোল করতে আমি একদিন বৃষ্টি অবস্থায় ছিল, তখন খেলা চলছে, শিক্ষক মহাশয়রা ওনারা মাঠের পাশে দেখতেছেন, আমি যখন গোল করি আবার দিব্যা দেখাই উল্টে আনন্দে উল্লাসে দিব্যা দেখায়।
1: খুব ভাল লাগলো আপনার কথা শুনে, আপনার সেই যৌবনের দিনগুলির কথা আপনি মনে করতে পারলেন, খুব ভাল লাগলো। সঙ্গে থাকবেন, অনুষ্ঠান শুনুন আপনি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, শুনতে পেলেন 90 বছরের নির্মলবাবুর কণ্ঠে সেই একটা হাসির, একটা খুশির, একটা আনন্দের বহিঃপ্রকাশ পেলেন কি আপনারা অনুভব করতে? আমি কিন্তু পারলাম। আর এটাই বোঝায় ফুটবলের জাদু। ওনাকে কিছুটা সময়ের জন্য হলেও একদম ফিরিয়ে দিয়েছে ওনার স্কুল জীবন, ওনার যৌবনের সেই দিনগুলো, যখন উনি একবারেই গোল করে দিতে পারতেন, একবারেই এক পজিশন থেকে গোল করে দিতে পারতেন সেই দিনগুলিতে। ভালো থাকবেন আপনি, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। শ্রোতা বন্ধুরা, বলছিলাম ছোট জায়গা থেকে বড় হওয়ার কথা। আজকের অনেক বড় ফুটবলারেরাই একদিন খুব সাধারণ জায়গা থেকে শুরু করেছিলেন। মেসি ছোটবেলায় শারীরিক সমস্যার বিরুদ্ধে লড়াই করেছেন, রোনাল্ডো খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন, মারাদোনা ছিলেন দরিদ্র বস্তির সন্তান, পেলে ছোটবেলায় মোজা ভরে বল বানিয়ে খেলতেন। তাই ফুটবল শুধু তারকাদের গল্প নয়, ফুটবল হলো সংগ্রামের গল্প বটে। বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার, কে বলছেন?
2: আমি রামনগর থেকে রাজু।
1: রাজু বাবু বলছেন, স্বাগত আপনাকে, বলুন।
2: আগে ফুটবল খেলা আগে দেখতাম উমাকান্ত ভাটের মধ্যে।
1: আচ্ছা,
2: চন্দ্রমি মেমোরিয়াল ফিল্ড। কি মজা হইতো, যেমন রামকৃষ্ণ ক্লাব ব্লাড মোর সবচেয়ে ইন্টারেস্ট খেলা ছিল এই দুইটা ক্লাব, যেহেতু দুইটা ক্লাব পাশাপাশি। এবার লাল বাহাদুর, সৌর সঙ্গ, ত্রিপুরা পুলিশ।
1: এখন কি আর দেখা হয় না, মানে আগেই দেখা হতো?
2: না, আগে আগে আগে দেখা হতো।
1: আচ্ছা,
2: মানে কি মজা, লাল বাহাদুরের খেলা দেখতে, ব্লাড মোহতের খেলা দেখতে, রামকৃষ্ণ ক্লাব, সৌর সঙ্গ, ত্রিপুরা পুলিশ।
1: বাহ,
2: এখন একটা প্লেয়ারের কথা মনে পড়ে, ত্রিপুরার সবচেয়ে বড় স্ট্রাইকার ছিল সঞ্জীব দেববর্মা, ওর পায়ের জাদু, মানে দুর্দান্ত প্লেয়ার ছিলেন সঞ্জীব দেববর্মা, পুলিশের পুলিশ থেকে খেলতো, ওর খেলা দেখতে আমি বেশি দেখলাম খেলা।
1: আচ্ছা, বাহ, মানে কতটা ভালো লাগলে একটা খেলাকে, ছুটে ছুটে যেতেন, খেলোয়াড়দের নাম মনে রেখেছেন এখনো পর্যন্ত, সত্যি।
2: সঞ্জীব দেববর্মা, গোকুল রায় পুলিশ থেকে খেলতো, আর তো অন্য অন্য ক্লাব গুলি তো বাইরের থেকে প্লেয়ার আনতো, বা পুলিশের টিম তো ছিল লোকাল, সব লোকাল প্লেয়ার।
1: আচ্ছা,
2: আমরা দেখতাম ওই টিকিট না পাইলেও ওই বিএম হসপিটালের ছাদের মধ্যে, নাহলে বীরচন্দ্র লাইব্রেরির ছাদের মধ্যে তো খেলা দেখতাম আমরা, টিকিট যদি না পাইতাম আর কি।
1: সেই উন্মাদনা আমরা যেন আবার কবে ফিরে পাবো, ভালো লাগলো।
2: 80-90 দশকে দেখতাম খেলাগুলি।
1: সেই ভালো লাগলো আপনার কথা শুনে রাজু বাবু, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনি ফোন করে অভিজ্ঞতা শেয়ার করলেন আমাদের সঙ্গে, অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, ভারতবর্ষের কথা যদি বলি, ভারতীয় ফুটবলারের জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে। একটা সময় তো খুব তুঙ্গে ছিল, মাঝে হয়তো খানিকটা সময়ের জন্য একটু যদি কমে যায়, কিন্তু এখনও কিন্তু আবার সেই ঊর্ধ্বমুখী।

রয়েছে। বিশেষ করে উত্তর পূর্ব ভারতের তরুণদের মধ্যে ফুটবলের প্রতি অসাধারণ একটা ভালোবাসা দেখা যায়। ভাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী, আই এম বিজয়ান, এরা শুধু খেলোয়াড় নয়, এরা অসংখ্য তরুণদের অনুপ্রেরণা। আর বাংলা, বাংলার ফুটবল তো আবেগ একটা আলাদাই, যেটা শুনছিলাম অনেক শ্রোতা বন্ধুদেরই অভিজ্ঞতায় সেই কথাই কিন্তু উঠে আসছে। ইস্ট বেঙ্গল FC আর মোহনবাগান সুপার জায়েন্ট, এই দুই নাম শুধু ক্লাব নয়, বহু মানুষের পরিচয়, আবেগ, পারিবারিক ঐতিহ্য বলা যায়।

এমসি আর মোহনবাগান সুপার জায়েন্ট, এই দুই নাম শুধু ক্লাব নয়, বহু মানুষের পরিচয়, আবেগ, পারিবারিক ঐতিহ্য বলা যায়। না, কোনো বন্ধু ছিলেন কিন্তু যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। বন্ধু মন খারাপের কোনো কারণ নেই, 03-8123-2653 এই নম্বরে ফোন করে শুনবো আপনার অনুভবের কথা। আর এতক্ষণ ধরে ফুটবল নিয়ে কথা হচ্ছে, আমি জানি আপনাদের মনে মনে একটা গান কিন্তু খুব বেজে যাচ্ছে মান্নাদের কণ্ঠে। চলুন শুনি সেই গানখানি।

300 বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। মুখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ সেজে নেই, তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

0: ঠিক বইটা রেখে দিই, মাকে সঙ্গে সঙ্গে বলতাম খেতে দিয়ে দাও,
1: মানে
0: আর আর সময় নেই,
1: মানে ছুটতে হবে।
0: হ্যাঁ হ্যাঁ, গ্রাউন্ডে যেতেই হবে। তো আমরা হাত পা ধুতে দিই, মা তখন মুড়ি কি ভাত যাই হোক বেড়ে দিত আর কি, খাওয়ার সঙ্গে সঙ্গে একদম হাফ প্যান্ট হাফ প্যান্ট পরে একদম গ্রাউন্ডে। তো নিজে আমি ডিফেন্সে খেলতাম দিদি, জানেন তো।
1: আচ্ছা আচ্ছা।
0: একটু দূরে ছিল আমি যে জোরে শট মারলাম, অনেকটা দূরে ভালো শট মেরেছি, মারার পরই না ও যে আমি একটা শট দিলাম, ও পরের শটটাতেই গোল দিয়েছিল, তাহলে কত জোর আমার শটটা গিয়েছে শুনবে এখন। তাই বললো ওখানে যারা খেলা দেখছিল দর্শকরা বললো যে বাহ, ও শটে কত জোর দেখ, যে একটা মারলো তো ও আবার ডিফেন্স থেকে মারার পরই আরেকজন গিয়ে ডাইরেক্ট গোলটা করে দিল। তো দিদি ফুটবল খুবই ভালো লাগে, আর আমি ফুটবল খেলা সল্ট স্টেডিয়ামে দেখেছিলাম, ভালো ভালো প্লেয়ারদের খেলাও দেখেছি, আর আমি বিশ্বকাপে ওই মারাদোনা কি বেশি আমি পছন্দ করছিলাম।
1: আচ্ছা আচ্ছা।
0: তো ওনার একজন ওই জন্যই যে উনি দেখুন বলটা নিয়ে যেতে যেতে কিন্তু ওই সামনের দিকে বল, অথচ কি সুন্দর ব্যাক করে গোলটা দিয়ে দিল একদম এমনি করে ভোল মেরে। তো আমরা ওই ওরকম ওনাদের কাছে দেখে দেখে আমরাও দুই একবার
1: চেষ্টা করেছিলাম।
0: হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করতাম। আমার সত্যি দিদি খুব ভালো লাগতো, আমি খেলা ছাড়া আমি কিছু জানতাম না, বিশেষ করে ফুটবল তো, আর রানটা দিতে পারতাম ভালো, আর আমি এমনিতে স্লিম ফিগার, তো এখনো অমনি আছি, তো এটা ভালো ছোটাছুটিও করতে পারতাম ভালো।
1: মানে এখন কি ওই রাজ্যকে বিশ্বকাপ দেখা টেখা এগুলো হয় না এগুলো?
0: হ্যাঁ হ্যাঁ দিদি আমার আছে, আমি ক্রিকেট খেলাও যেমন দেখতাম আগে, আর এখন ফুটবলটা দেখি, আর দেখি দেখি ওই দেড়টা দুটো আড়াইটা যখন হবে হোক, আমার এটা আছে এখনো, আমি ফুটবল প্রেমী খুবই, আমি সত্যি একটু বলছি, আর আমার খুবই ভালো লাগে। আর আমি যখন দেখলাম যে আপনি ফুটবল সম্বন্ধে বলছেন, দেখি একবার দিদির সঙ্গে কথা হয়,
1: ভালো লাগলো আমাদেরও কথা বলে, খুব ভালো লাগলো গৌতম বাবু, একদম একদম, আপনিও খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। শ্রোতা বন্ধুরা, ফুটবল কিভাবে মানুষকে এক জায়গায় করে দেন বলুন তো? বিশ্বকাপ চলাকালীন পৃথিবীর কোটি কোটি মানুষ একসাথে ম্যাচ দেখে, অচেনা মানুষও তখন বন্ধু হয়ে যায়, কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, কেউ জার্মানি, কেউ ফ্রান্স, কিন্তু খেলার শেষে সবাই আবার ফুটবলের প্রেমী এক হয়ে যায়। আর বিশ্বকাপ মানেই তো এক অন্যরকম উন্মাদনা, যা আর হাতে গোনা কয়েকটা দিন রয়ে গেছে, 17-18 দিন, তারপরেই আবার শুরু হয়ে যাচ্ছে রাত জাগা, বন্ধুদের সঙ্গে স্কোর নিয়ে বাজি, ছাদে পতাকা ওড়ানো, টিভির সামনে বসে চিৎকার করা, এগুলি তো বিশ্বকাপের আসল অংশ। নমস্কার।
2: হ্যালো,
1: আমি
2: নিখিল বাবু বলছি।
1: হ্যাঁ নিখিল বাবু বলুন।
2: আমি যখন ছোট ছিলাম তখন অফিস লীগ খেলা হতো।
1: আচ্ছা।
2: পুলিশ টিম আর ডিএম টিম এবং অন্যান্য টিম ছিল, তো বেশি ভালো ছিল ডিএম টিম এবং পুলিশ টিম। পুলিশ টিমের চিত্তে বাহাদুর এবং ডিএম টিমের বাঘা, বাঘু, কৌশিকি এবং কৌশি বজ্রজি, এরকম তারা প্লেয়ার ছিল, নাম করা প্লেয়ার ছিল, তাদের খেলা দেখতাম বসে বসে। এবং তখন গ্যালারি ছিল না, আমরা এই লাইব্রেরির পাশে বসে এই খেলা দেখতাম।
1: তারপর
2: তো গ্যালারি হলো, গ্যালারিতে বসে বসে খেলা দেখতাম। আচ্ছা, এই প্রসঙ্গে বলি যে বিদেশি প্লেয়ার খেলার মধ্যে মানে বিশ্বকাপ খেলা হলো, তখন একবার আমার ঠিক মনে নেই শোনার কথা, তখন এই ইতালি তা কোয়ার্টার ফাইনালে হয়েছে, উন্নীত হয়েছিল। তারপরে তার কোচে বলল যে আমার যদি ওই যে জেলের যে প্লেয়ার আছে, প্লেয়ারটা আছে, এটাকে যদি এনে দেওয়া হয় তাহলে আমি দেখতে পারি ছিল। পাওলু

0: দিদি,
1: হ্যালো।
0: হ্যালো, বীরভূম থেকে, পশ্চিমবঙ্গ বীরভূম থেকে শ্রী গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায় কথা বলছি।
1: হ্যাঁ গৌতম বুদ্ধবাবু বলুন।
0: হ্যাঁ ভালো আছেন দিদি?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
0: ওই যে আপনাকে ফুটবল দিবসে অনেক অনেক শুভেচ্ছা, এবং ফুটবল প্রেমিক যারা আছে সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন।
1: একদম, আপনাকেও রইল, আপনার প্রতি অনেক শুভেচ্ছা রইল।
0: তো দিদি, আমি ফুটবল খেলেছি নিজেও, এবার ক্রিকেটও খেলতাম, তার থেকে ফুটবলটা আমার বেশি প্রিয় ছিল। দেখুন, যখন স্কুল কলেজে পড়তাম, স্কুলে যখন ছুটি হতো 4টার সময়, তো আমরা করতাম কি, যত তাড়াতাড়ি পারতাম বইটা কোনো করে ভরে নিয়ে আমার একটা বন্ধুকে বলতাম, না তাড়াতাড়ি চলো। আর আমরা কি করতাম জানেন, আমরা ওই স্কুল থেকে বাড়ি আসতাম, প্রায় 25 মিনিট থেকে আধ ঘন্টা লাগতো হেঁটে। 4টে হতো, 4:30-এর মধ্যে বাড়ি আসতাম। এসে কি করতাম দেখুন।

0: তাকে ঢুকে দেওয়া হলো, সে কোয়ার্টার ফাইনালে সেমিফাইনালে গিয়ে সে দুটো গোল করলো।
1: আচ্ছা,
0: দুটো গোল করার ফলে তারা ফাইনালে গেল, ফাইনালে ফাইনালে গিয়ে সে দুটো গোল করলো। তারপরে বুঝলেন যে তাকে নিয়ে কি কত নাচানাচি সবার মধ্যে, হ্যাঁ, যেন মানে তখন তার কি কোথায় জেল কোথায় কি কোনো কিছু আর কি না, সবকিছু শেষ হয়ে গেল। হ্যাঁ, তবে দুষ করেছিল, দুষটা তো তার মানে
1: সেটা আলাদা, কিন্তু ওই খেলার জন্য একদম মানে আপনারও সেই স্মৃতিটা যে এত গভীরভাবে মনে রয়েছে, মানে সেটা আপনাকে অত্যন্ত আনন্দ দিয়েছিল বোঝাই যাচ্ছে।
0: এত এত আপ্লুত হয়েছে যে কি বলবো, যে তারা জানি তাদের কি অবস্থা, তারা সারা রাত ঘুমোয়নি, তারা সারা রাত তার গাড়ির হর্ন বাজিয়ে বাজিয়ে
1: আনন্দ বহিঃপ্রকাশ করেছে,
0: রোমে রোমে হর্ন বাজিয়ে বাজিয়ে চতুর্দিকে রোমের মধ্যে বাজিয়ে গাড়ির হর্ন বাজিয়ে বাজিয়ে সারা রাত কাটিয়েছিল। কিন্তু আমাদের দেশে তো এইরকম কথা নেই,
1: ভবিষ্যতে হবে সেই আশাই আমরা রাখতে পারি,
0: রাখতে পারি ঠিকই, কিন্তু আমাদের সেই সেইরকম পলিসি নেই, কোন রকম পলিসি ছাড়া খেলা হচ্ছে এবং দিনের পর দিন অবনমন হচ্ছে।
1: সেই মানে ভালো হবে সেই প্রত্যাশা রেখে এগিয়ে যেতে হবে। নিখিলবাবু অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, সঙ্গে থাকবেন পাশে থাকবেন, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আপনি ভাগ করে নিলেন আপনার একটা সুন্দর স্মৃতির কথা আমাদের সবার সঙ্গে। শ্রোতা বন্ধুরা, বলছিলাম বিশ্বকাপের কথা, অনেকে হয়তো আজও ভুলতে পারেন না 1986-এর সেই মারাদোনা, 2002-এর ব্রাজিল, 2014-র জার্মানি, কিংবা 2022-এর মেসির বিশ্বকাপ জয়। বিশেষ করে 2022 সালে মেসি বিশ্বকাপ জেতার পর পৃথিবীর কোটি কোটি মানুষ যেন নিজের স্বপ্ন পূরণ হতে দেখেছিল, কারণ ফুটবল মানুষ শুধু খেলোয়াড়দের সমর্থন করে না, মানুষ তার গল্পটাকেও ভালোবাসে। আর এবার আবার এসেছে সেই মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, আর মাত্র কিছুদিন তারপরে শুরু হবে ফুটবলের সবচেয়ে বড় উৎসব। 1994 সালের পর আবার ইউএসএ বিশ্বকাপ আয়োজন করছে, বিশ্বজুড়ে এখন থেকেই শুরু হয়ে গেছে উত্তেজনা। বন্ধু রয়েছেন, নমস্কার।
2: হ্যালো,
1: হ্যালো,
2: নমস্কার,
1: কে বলছেন?
2: হ্যালো, আমি আগরতলা নিতলনগর থেকে যাদব দেবনাথ কথা বলছিলাম।
1: যাদব বাবু, বলুন যাদব বাবু।
2: আজকে আলোচনাটা শুনছিলাম অনেকক্ষণ ধরে, ভালো লাগছিল। তো আসলে আমি একটা গবেষণা সম্বন্ধে একটা মজার ঘটনার কথা উল্লেখ করছি।
1: একদম একদম শুনুন।
2: এখন আমার প্রায় 69 চলছে, সেটা বোধ হয় ক্লাস 6-7 বা 7-8 পড়ি। আর একটা ফুটবল খেলা চলছিল, ওখানে বসে বসে খেলা দেখছিলাম, হঠাৎ করে আমার গায়ে এক প্রচন্ড লাঠি পড়লো। আরে
1: আচ্ছা,
2: তাকে দেখি পাশেই পড়েছিলেন একজন বয়স্ক মতো জ্যাঠামশাই বয়সী, তো উনি যে দিয়েছেন মানে উনি নিজ মানে বলতে পারছেন না খেলার
1: উত্তেজনায়,
2: আমি আর বাচ্চা খেলে আর কিছু বলিনি, পরে বসে আসছিলাম।
1: আরেকজনের উত্তেজনার শিকার আপনি হয়ে গেছিলেন।
2: নমস্কার,
1: ভালো থাকবেন যাদব বাবু, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সঙ্গে থাকবেন। আসলে শ্রোতা বন্ধুরা, যে কোনো খেলা হোক বা যে কোনো একটা বিষয় নিয়ে যদি আমাদের এমন ভালো ভালো কিছু স্মৃতি থাকে না, যেগুলো কিছুক্ষণের জন্য হলেও আমাদের এই ভারাক্রান্ত মন, এই ভারাক্রান্ত সারাদিনের ব্যস্ততার মাঝে একটু যদি আমাদের আনন্দ দিয়ে যেতে পারে, তাহলে সেটাকেই আমাদের আরও বেশি করে গ্রহণ করা উচিত। বলছিলাম বিশ্বকাপের কথা, ইউএসএর যেসব স্টেডিয়ামে ম্যাচ হবে, সেগুলি শুধু স্টেডিয়াম নয়, একটা স্বপ্নের অডিটোরিয়াম। ইতিমধ্যেই প্রকাশ করা হয়ে গেছে, এটি এবং টি স্টেডিয়াম, বিশাল জায়ান্ট

0: স্ক্রিন আর ম্যাসিভ অ্যাটমসফিয়ারের জন্য বিখ্যাত। মেট লাইফ স্টেডিয়াম এখানেই হবে 2026 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা, আর মার্সিডিস বেঞ্জ স্টেডিয়াম ওইখানে বিশ্বজুড়ে পরিচিত তার রুফ ডিজাইনের জন্য। আর খেলা হচ্ছে সোফি স্টেডিয়াম, লুমেন ফিল্ড এইসব জায়গাতে, যেখানে লাউড ক্রাউডের অ্যাটমসফিয়ারের জন্য লেজেন্ডারি জায়গা। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
1: নমস্কার,
0: কে বলছেন?
1: আমি রাজু ভাই বলছি, জনগর থেকে।
0: হ্যাঁ রাজুবাবু, একটু যদি জোরে কথা বলেন, এই শব্দটা একটু কম আসছে।
1: আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: দেখুন, ফুটবল মানে বিশেষ করে আমাদের বাঙালির কাছে মানে কি বলবো, ওটা এক্সটেটিক নস্টালজিয়া।
0: একদম,
1: এটা বলার অপেক্ষাই রাখে না। আর বিশ্বকাপ ফুটবল মানেই তো মানে সেই উন্মাদনার 4 বছর মানে অপেক্ষা করা। এই 2026 মোস্ট প্রবাবলি June 12 শুরু হতে যাচ্ছে।
0: একদম একদম,
1: USA, কানাডা এন্ড মেক্সিকো,
0: তিনটা দেশ মিলিয়ে হবে।
1: হ্যাঁ হ্যাঁ, 16টা সিটিতে বোধহয় হবে। যাই হোক, দেখুন, ফুটবলের সাথে তো আমরা ওতপ্রোত ভাবে জড়িত। এই ছোটবেলার থেকে যদি ফুটবলের কথা বলতে, ছোটবেলায় আমরা বৃষ্টি ভেজার সেই ফুটবল, সেই যে মাঠের মধ্যে যে বন্ধুদের সাথে যে উন্মাদনা, এগুলি শুধু স্মৃতিতে উস্কে দেয়। আর যখন এই বিশ্বকাপ ফুটবল আছে, তখন তো মনে হয় যে একটা মাস বা যে কদিন ফুটবল হবে, শুধু ফুটবল ফুটবল ফুটবল। একটা স্মৃতি আপনার সাথে আমি একটু শেয়ার করতে চাই, রোমন্থন করতে চাই। দেখুন, আমরা যখন মানে সেই মারাদোনার যখন সেই মানে বিশ্বকাপ ছিল 1986, তখন ফুটবলটা তত বুঝতাম না যতটা বুঝেছি 1990। মানে 90-তে, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো 90-তে যখন ফুটবল খেলা দেখেছি, তখন 90-তে আমাদের ঘরে যে টিভিটা ছিল সেটা কোনো কারণে এটা মানে আউট অফ অর্ডার মানে নষ্ট হয়ে গিয়েছিল। ওই রাতের বেলায় খেলা দেখতাম গিয়ে, মানে রাত বলতে কি মধ্যরাত্রিতে, হ্যাঁ, আমাদের বাড়ি থেকে 4-5টা বাড়ি দূরে ওদের বাড়িতে গিয়ে টিভিতে খেলা দেখতে হতো। সোশ্যাল টেক্সচারটাও তত সুন্দর ছিল যে যাদের বাড়িতে গিয়ে খেলা দেখতাম তারা বিন্দুমাত্র মানে কি বিরক্ত বোধ করতো না, বরং আরো আমাদের দেখে বলতো যে আজকে তো ইতালির খেলা আছে, চলে আসিস, আজকে হল্যান্ডের খেলা আছে, চলে আসিস। আসলে ফুটবলের সাথে এই যে উন্মাদনাটা বা ফুটবলের যে রসায়নটা, সেটা কিন্তু আমরা মানে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি। সে এখনো আমাকে আমার মনে করে সেই যে স্টার্স, ফুটবলের যে স্টার, যেটা আমি একটা মানে অনেকেই তো ব্রাজিল আর্জেন্টিনার ফেভারিট ছিল, আমি কিন্তু ওই ইউরোপিয়ান স্টাইলের ফুটবলটাকে একটু বেশি প্রেফার করি, যে গতি। এবং আমার একটা অন্যতম ফেভারিট ছিল হল্যান্ড টিম, যেখানে তাদের যে স্ট্রাইকার মানে গুলি রাইকার্ড বাস্তে নিশ্চয়ই নাম শুনেছেন, সেই প্লেয়ার গুলি তৎকালীন সময়ে, এবং ইতালির সিলাচি, তারপর কি বলবো এই যে আর্জেন্টিনার ক্যানেজিয়া, বিভিন্ন মানে সেই ল্যাটিন আমেরিকান ফুটবল, ইউরোপিয়ান ফুটবল, মানে স্কিল, তারপর এখানে গতি, সবকিছু মিলে যে ফুটবলের যে ফ্লেভারটা, সত্যি এখন তো ফুটবলের ফ্লেভার আছে, কিন্তু তখনকার সময় যেন বেশারে ছড়াছড়ি ছিল। মানে সেই ফুটবলটা আমরা এমন ভাবে উপভোগ করতাম যে ফুটবলে আসলে সবকিছু ভুলে যেতাম। যাই হোক, এবারও আশা করছি 2026 ফুটবল এক প্রাণবন্ত ফুটবল হবে। সমস্ত বিশ্ববাসীকে একমাত্র খেলাই পারে যে সমস্ত কিছু ভুলে, চারিদিকে যে একটা যুদ্ধ আবহাওয়া চলছে, একমাত্র খেলাই পারে আমাদের বিশ্বকে একটা জায়গাতে নিয়ে আসতে,
0: একত্রিত করে দিতে।
1: আমরা এই আশাই রইলাম।
0: একদম একদম, খুব ভালো লাগলো রাজুবাবু আপনার সঙ্গে কথা বলে। খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আসলে সবার কাছেই এত সুন্দর সুন্দর অভিজ্ঞতা আছে, আর এই অভিজ্ঞতাগুলো শুনছি আর মনে হচ্ছে যেন শুনি আপনাদের কথাই শুধুমাত্র আজ শুনি, আর আজ রাতে অনুষ্ঠানে সেটাই করছি। ইচ্ছে ছিল 2-3টে গান আপনাদের শোনাই, কিন্তু আসলে এত সুন্দর সুন্দর অভিজ্ঞতার কথা আপনাদের থেকে শুনছি, মনে হচ্ছে আরও শুনি। আর আমি জানি আপনারা যারা শুনছেন আজকের অনুষ্ঠান, আপনাদেরও মনে হচ্ছে আরও বেশি করে এইসব অভিজ্ঞতা, এসব অনুভবের কথাই শুনি। বন্ধু রয়েছেন সঙ্গে, চলুন শুনি বন্ধুর কথা। নমস্কার, হ্যালো।
2: নমস্কার, আমি পদ্মালি থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: অনিমেষ বাবু বলছেন, বলুন।
2: প্রথমে নমস্কার।
0: নমস্কার, আপনাকে অনেক স্বাগত।
2: আপনাকে স্বাগত। আমি বলছি, আমি আমার ছাত্র জীবনের কথাই বলি।
0: আচ্ছা আচ্ছা,
2: আমরা যখন স্কুল লাইফে ছিলাম, তারপর কলেজ লাইফ, এই আমার এই ছাত্র জীবনের কথাটি বলছি। আমরা যখন খেলতাম, স্কুলে খেলা হতো ফুটবল, বার্ষিক প্রতিযোগিতায় খেলা হতো ফুটবল খেলা,

0: আচ্ছা
1: ওইখানে হচ্ছে আমি গোলকিপার হিসেবে থাকতাম।
0: হুম
1: আমার কাছে যখন গোল গোল আসতো, মানে বল শটটা আমার কাছে যখন আসতো, আমি একটা বলও মিস করি না, সব সময় বলটাকে আমি জ্বলার চেষ্টা করি।
0: বাহ।
1: আর আমি যখন এক্সট্রা ভাবে আবার যখন প্লেয়ার প্লেয়ার হিসেবে খেলছি, ফুটবল শট করেছি, তাতে আমি গোল গোল দিতে পেরেছি। এমনকি আমার খেলা স্কুলের প্রতি আমাদের প্রত্যেকটি ক্লাসে, প্রত্যেকটি কলেজের ক্ষেত্রে, প্রত্যেকটি সেমিনারে, তখনই আমরা এই কলেজের স্কুলের আয়োজন সেই স্মৃতিগুলি আছে।
0: বাহ, মানে এই স্মৃতিগুলিকে মনে করে যখন মানে মুখে একটা হাসি ফুটে ওঠে, এটাই তো আসল, এটাই তো মানে বেঁচে থাকার আসল খোরাক বলা যায়।
1: হ্যাঁ, এই স্মৃতিগুলো এখনো আমাদের কাছে আছে, বা এখনো আমরা মধ্যে মধ্যে এখন বৃষ্টি ভেজা মাঝে মাঝে মধ্যে এখন আমরা ফুটবল খেলা ফুটবল খেলি, এখনো খেলি।
0: বাহ,
1: ক্লাবের সাথে খেলি না হয়তো প্রতি রবিবার, আমরা যেদিন ছুটি মুটি পাই প্রতি রবিবার, মাসে এক মাসে এক দুদিন আর এখন আমরা পাড়া পাড়া কুলা নিয়ে আমাদের মাঠের মধ্যে খেলাধুলা এখনো ফুটবল খেলি, এখনো খেলি।
0: এই ধারা আরো অনেক দূর এগিয়ে যাক, আপনি খেলুন, মন প্রাণ খুলে খেলার সঙ্গে যুক্ত থাকুন, ভালো থাকবেন। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে অনিমেষ বাবু, অনেক ভালো লাগলো, ভালো থাকবেন, আপনিও অনেক ধন্যবাদ ফোন করার জন্য। শ্রোতা বন্ধুরা, বলছিলাম আর খুব একটা বেশি দেরি নয়, আবার শুরু হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল উৎসব ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, যেটা ইতিমধ্যেই অনেক শ্রোতা বন্ধুরা বলছেন তারাও কিন্তু প্রস্তুত দেখার জন্য। বিশ্বজুড়ে এখন থেকেই শুরু হয়ে গেছে উত্তেজনা, ভবিষ্যৎবাণী, ফেভারিট দল নিয়ে আলোচনা, আর সোশ্যাল মিডিয়াতে এন্ডলেস ফুটবল ডিবেট। কারণ বিশ্বকাপ মানেই তো শুধু একটা টুর্নামেন্ট নয়, বিশ্বকাপ মানেই তো কোটি কোটি মানুষের আবেগ একসাথে জেগে ওঠা। বন্ধু রয়েছেন, নমস্কার।
2: হ্যালো
0: হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
2: আমি শিবলিতা বর্মা বলছিলাম, সঞ্চালনায় কে আছেন?
0: আমি অপরাজিতা রয়েছি।
2: আচ্ছা অপরাজিতা, তুমিও মেয়ে মহিলা, আমিও মহিলা, ফুটবল নিয়ে কথা বলছি একটু।
0: একদম, আর এই প্রথম প্রথম আজকের আজ রাতে অনুষ্ঠানে একজন মহিলা শ্রোতা আমাদের সঙ্গে যুক্ত হলেন।
2: হ্যাঁ, খুব ছোটবেলায় বাবার সঙ্গে আমাদের বাড়ি থেকে দূরে নয় এই উমানন্দ মাঠের খেলার মাঠে, খুব ছোটবেলায় বাবার সঙ্গে খেলা দেখতে যেতাম আর কি।
0: আচ্ছা,
2: ফুটবল খেলা? হ্যাঁ, ফুটবল খেলা দেখতে যেতাম। তখন যদুর মনে পড়ে দু একটা নাম, কৌশিকী ভট্টাচার্য, নসু ভট্টাচার্য, ওনারা খুব ভালো প্লেয়ার ছিলেন আর কি ফুটবলের।
0: আচ্ছা,
2: হ্যাঁ
0: আচ্ছা।
2: তার পরবর্তী সময়ে আমার দুই ভাই, আমার ছোটদা এবং আমার ছোট ভাই পুতুল, বীরেন্দ্র ক্লাবের গোলকিপার হিসেবে বীরেন্দ্র ক্লাব থেকে সবসময় খেলতো আর কি।
0: আচ্ছা।
2: আর আমার যে ছোটদা, ওই যে গোলকিপারের সামনে যা থাকে বেগিন বেক, মানে গোলকিপার কে বাঁচানোর জন্য যে খেলে, ওই পজিশনে খেলতো আর কি আমার ছোটদা।
0: আচ্ছা।
2: তারপরে যখন খেলা হতো তখন দেখতে যেতাম আর কি, বড় হয়ে তো পড়াশোনা এটা সেটা নিয়ে। আমরা যখন মানে স্কুলে পড়তাম তখন কিন্তু ফুটবল খেলা বা ক্রিকেট খেলা মেয়েদের মধ্যে প্রচলিত ছিল না, আমরা খেলতাম টেনিকোয়েট, ভলিবল। হ্যাঁ, আমি একটু লম্বা ছিলাম বলে আমি যখন সার্ভিসিংটা করতাম পিছন থেকে, ছয়জন মিলে, ছয় ছয় বারো জন ভলিবল খেলা খেলতাম আর কি, টেনিকোয়েট খেলতাম, তারপরে ব্যাডমিন্টন খেলতাম। খেলাধুলার সঙ্গে আমার পরিবার মোটামুটি সবাই জড়িত ছিল আর কি। ওই কথাগুলিও বললাম তো, আমার শাশুড়ি বলতেন বলে একটা বল নিয়ে এত কারাগারি করছে কেন, এগারো জনকে এগারোটা বল দিয়ে দিলে
0: খেলা তো মিটে যেত।
2: যাই হোক, টিভিতে যখন ফুটবল খেলা হয় বা ক্রিকেট খেলা হয় আমার খুব ভালো লাগে। আমি
0: খেলার প্রতি আপনার একটা আকর্ষণ রয়ে গেছে যেহেতু আপনার পরিবারেও খেলার একটা ধাঁচ রয়ে গেছে।
2: হ্যাঁ হ্যাঁ,
0: ভাল লাগলো শিউলি দেবী, খুব ভাল লাগলো। মনে মনে ভাবছিলাম যে কোনো মহিলা শ্রোতা বন্ধু দেখি ফোন করছেন আজকে, কথা হচ্ছে না, ভাল লাগলো আপনার সঙ্গে কথা হয়ে, অনেক ধন্যবাদ। একদম একদম, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, বলছিলাম হ্যাঁ সবারই খেলা যে খেলেই আনন্দ নিতে হবে এমন তো নয়, খেলাটা দেখেও যদি আমি আনন্দ গ্রহণ করতে পারি সেটাও তো কত ভালো ব্যাপার বলুন। যেটা বলছিলাম যে 2026 সালের বিশ্বকাপ অনেক দিক থেকে বিশেষ হতে চলেছে। প্রথমবারের মতো তিনটি দেশ, ইউনাইটেড স্টেটস অর্থাৎ যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, এক

0: সাথেই মহাযজ্ঞ আয়োজন করতে চলেছে। এবারে বিশ্বকাপে থাকবে 48টি দল, অর্থাৎ আরও বেশি ম্যাচ, আরও বেশি ড্রামা, আরও বেশি আপসেট, আরও বেশি ফুটবল ইমোশন। বিশ্বকাপ মানেই এমন কিছু মুহূর্ত যা মানুষ সারা জীবন ভুলতে পারে না। কখনো কোনো আন্ডারডগ দল সবাইকে চমকে দেয়, কখনো কোনো তারকা খেলোয়াড় ইতিহাস লিখে ফেলেন, আবার কখনো একটামাত্র গোল পুরো পৃথিবীর মুড বদলে দেয়। আর সেই কারণেই বিশ্বকাপকে বলা হয় দ্য গ্রেটেস্ট শো অফ আর্থ। এবারের বিশ্বকাপে নজর থাকবে নতুন প্রজন্মের তারকাদের দিকে, সেক্ষেত্রে বিশেষ কিছু নাম কিন্তু উঠে আসছে, তাদের পারফরমেন্সের দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। বন্ধু রয়েছেন, নমস্কার।
1: নমস্কার।
0: নমস্কার,
1: আকাশবাণী আগরতলা।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি দেবমিত্র বন্দ্যোপাধ্যায় ফ্রম আগরতলা।
0: বাহ, বলুন দেবমিত্র বাবু, ফুটবল নিয়ে আজকে কথা বলছি।
1: বলুন, কি জানতে চান?
0: হ্যাঁ, আপনার পছন্দের দল কিংবা আপনার ফুটবল নিয়ে কি কোনো অভিজ্ঞতা রয়েছে যেটা আপনাকে এখনো খুব আনন্দের সাগরে ভাসিয়ে দেয়?
1: সেটা বলছি, আমাদের ছোট থেকে মানে ফুটবলকে নিয়ে যে উন্মাদনা, সেটা একটা দলকে নিয়ে ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে, আমাদের প্রিয় ব্রাজিল দল। আমার সৌভাগ্য হয়নি পেলের খেলা দেখার, কিন্তু ব্রাজিলের অনেক গুণী নামি দামি ফুটবলারদের খেলা দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি অনেক খেলা দেখেছি। এই দলটার যে ছন্দ, এই দলটার যে মানে শিল্প, সেটা যারা দেখে তারা বলতে পারবে।
0: আচ্ছা,
1: আর ফুটবল 90 মিনিটের খেলা, মানে এর উত্তেজনা মানে আপনাকে বলে বোঝাতেও যে পারা যাবে না, যে একটা যে সামনেই আমাদের বিশ্বকাপ আসছে, রাত জাগতে হবে, আমরা জানি রাতের পর রাত জেগে আমরা এই ফুটবল দেখব, কারণ আমরা ফুটবলকে নিয়ে বাঁচি, ফুটবল আমাদের স্বপ্ন, ফুটবল আমাদের জীবনের একটা মানে বিরাট জায়গা নিয়ে আছে। ক্রিকেটের এত রমরমার মধ্যে এই 4 বছর পরপর যে ফুটবলের বিশ্বকাপ বা ইউরো কাপ বা কোপা আমেরিকা কাপ, প্রত্যেকটা খেলা আমরা উপভোগ করি, এবং বিশ্বের তাবড় তাবড় খেলোয়াড়দের, আমার জীবনে মারাদোনা, আর্জেন্টিনার মারাদোনার খেলা দেখার সৌভাগ্য হয়েছে, যেমন এখনো খেলছেন মেসি, বা পর্তুগালের রোনাল্ডো, এক সময় ব্রাজিলের রোনাল্ডো ছিলেন, রোনাল্ডিনহো ছিলেন, রিভাল্ডো ছিলেন, দুঙ্গা ছিলেন, মানে কত নাম বলবো,
0: মানে সব মিলিয়ে মানে বোঝাই যাচ্ছে আপনার সেই ফুটবলের প্রতি আবেগটা অনেকটা গভীর, আর সেটাকে আপনি এখনো নিজের মধ্যে বাঁচিয়ে রেখেছেন, সেটাই সবচেয়ে ভালো দিক।
1: হ্যাঁ, ফুটবল যে আমাদের মানে বাঁচার কত বড় একটা রসদ, যারা ফুটবল ভালোবাসে, যারা ফুটবলকে নিয়ে স্বপ্ন দেখে, এই যে বিশ্বকাপ আপনি দেখবেন রাতের পর রাত জেগে, মানে আমি তো এখন 63-64 বছর, আমার মনে হয় 70-80 বছরের উপরে যারা আছে, যারা ফুটবল পাগল বা ফুটবল প্রেমী, তারা এখনো এই রাত জেগে খেলা দেখবে। এটা একটা মানে আলাদা উন্মাদনা। 3-4 বছর পর পর আমাদের সামনে এই বিশ্বকাপ আসে, আমরা তো আর মাঠে গিয়ে খেলা দেখার সৌভাগ্য হয় না, আমরা টিভিতেই দেখতে অভ্যস্ত।
0: একদম একদম।
1: যেটা বলছিলাম, ব্রাজিল, ব্রাজিলই 5 বারের বিশ্বকাপ জয়ী দলটার মানে
0: মানে
1: খেলার যে সৌন্দর্য, তাদের খেলা নিয়ে যে মানুষের উন্মাদনা, সেটা
0: মানে এটাও বোঝা যাচ্ছে যে আগামী বিশ্বকাপে আপনিও যে কতটা উন্মাদনার পরিপূর্ণ হয়ে আছেন আপনার প্রিয় দল ব্রাজিলকে নিয়ে, সেটা আমরাও বুঝতে পারছি।
1: আমরা তো স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন দেখি, খেলা হার জিত আছে, ব্রাজিল চ্যাম্পিয়ন হবে, না হলেও দুঃখ নেই। যেমন একটা ছোট্ট বলি, আমাদের দেশের ফুটবলের মান আমাদের ভারতীয় দেশে সেরকম কিছুই না, আমরা ফিফা র্যাঙ্কিং এ অনেক পিছিয়ে আছি। তারপরও আমি আবার ইস্ট বেঙ্গলের বড় সমর্থক।
0: আচ্ছা আচ্ছা।
1: ইস্ট বেঙ্গল আমার প্রাণীর দল বলতে পারে। এই 22 বছর পরে ইস্ট বেঙ্গল ভারত সেরা, এই গত 3-4 দিন আগে ভারত সেরা শিরোপা অর্জন করলো, সে আমার কি উন্মাদনা। আমি যখন খবরটা আমার কর্মক্ষেত্র থেকে ফিরে এসে আমার এক

0: দাদা মানস রায় আমাকে ফোন করে জানালেন, আমি শিশুর মতো আনন্দে আত্মহারে লাফালাফ শুরু করে দিয়েছিলাম। হ্যাঁ, যে 22 বছর পরে আমাদের অধরা সব ট্রফি পাওয়া হয়ে গেছে, শুধু এই ভারত সেরা ট্রফিটা আমাদের হাতে আসছিল না,
1: সেইটাও পরিপূর্ণ হলো।
0: বাহ,
1: খুব ভালো লাগলো দেবমিত্র বাবু আপনার সঙ্গে কথা বলে, আপনার উন্মাদনার কথা শুনে। আপনার কণ্ঠস্বর দিয়ে বোঝা যাচ্ছে যে আপনি আগামী দিনের জন্য কতটা উৎসাহিত, উদ্দীপনায় পরিপূর্ণ রয়েছেন।
0: আমরা উত্তেজিত,
1: একদম
0: আমরা অপেক্ষা করছি আর কয়দিন, আর তো হাতে গোনা বুধবার 16-17 দিন আছে।
1: একদম একদম,
0: হ্যাঁ, তো আপনি ভালো থাকবেন।
1: একদম, আপনিও খুব ভালো থাকবেন, অনুষ্ঠান শুনবেন আমাদের আরো কিছুক্ষণ আমরা সঙ্গে রয়েছি। অনেক ধন্যবাদ ফোন করার জন্য, অনেক অনেক ধন্যবাদ জানাই, ভালো থাকবেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আসলে সবার উন্মাদনা, সবার উচ্ছ্বাস দেখে আমারও যেন একটা ভেতরে কেমন, মানে আমিও যেন একটা উন্মাদনায় পরিপূর্ণ। হ্যাঁ, ছোটোবেলা থেকে বাবার সঙ্গে দেখেছি, খেলার মাঠে হয়তো যাইনি কিন্তু খেলা দেখেছি, আগামী দিনেও দেখব, বিশ্বকাপ আমিও রাজ্যকে দেখব। কিন্তু ওই যে মানে মাঠে গিয়ে যে একটা অভিজ্ঞতা নেওয়া, সেটা আমার হয়নি। কিন্তু বলতে পারেন খেলা সম্পর্কে ধারণা রয়েছে, খেলাটা দেখি, ভালোবাসি। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
2: নমস্কার
1: নমস্কার,
2: হ্যাঁ কেশব চক্রবর্তী বলছি।
1: কেশব বাবু স্বাগত আপনাকে, বলুন।
2: হ্যাঁ, ফুটবল খেলা তো একটা দারুণ এক্সাইটিং খেলা, এবং সেখানে এক্সাইটিং বলতে মানে সেখানে একটু পেশি শক্তির প্রয়োজন হয় আর খুব দুরন্ত গতির প্রয়োজন। আমি নিজে একজন ফুটবল প্লেয়ার, দীর্ঘদিন ধরে ফুটবল খেলি, এখনো মাঠে যাই, আমাদের যারা বয়স্ক আছে তাদের নিয়ে আমরা মাঠে প্রতিদিনই যাই।
1: আচ্ছা, বাহ,
2: ফুটবল জীবন অনেক টুর্নামেন্ট খেলেছি, অনেক কাপও জিতেছি, মানে সেই যে কি মুহূর্ত, সেই খেলার যে কি আবেগ, তা কি ভাষায় বলবো আপনাকে, যে ফুটবল খেলা সত্যি একটা চরম উন্মাদনার খেলা। এত এক্সাইটিং যে সেখানের মধ্যে একটি গোলের জন্য যে কি করতে হয় আর কত ধরনের যে সেখানে টেকনিক প্রয়োগ করতে হয় তা বলার অপেরে রাখে না। তো যাই হোক, যে আর বিশ্বকাপ এসে পড়েছে, ফিফা বিশ্বকাপ এবার 23তম আসর পড়ছে, তিনটি দেশে মিলে হচ্ছে, বলের নাম হচ্ছে টাইউন্ডা, সেই টাইউন্ডা তিনটি দেশের নাম অনুসারে হয়েছে মেক্সিকো, কানাডা এবং ইউএসএ। তো ফুটবল শুধু যে ফিফা ফুটবল খেলা যে একটি শুধু খেলা নিচক তা নয়, এটা একটা বিশ্বের সম্প্রীতির বার্তাবাহক, বিভিন্ন দেশ জাতি কৃষ্টি কালচার একাকার হয়ে যাবে। রাত্রে যখন আমরা ফুটবল খেলা দেখবো 12:30 সে 11 জুন থেকে সে উদ্বোধনী অনুষ্ঠান, সেখানে সাকিরার গান আর বার্না বয়সে নাইজেরিয়ার ছেলেটি যখন গান শুনবো আমরা, সেই দাই দাই দাই লেটস গো ইকো লেটস গো, তখন সেই গানে যখন মুগ্ধ হবে সারা বিশ্ব, তখন মনে হবে যেন সারাটা পৃথিবী ওয়ান বল ওয়ান আর্থ ওয়ান হোপ, একটি বল একটি আশা একটি আমাদের পৃথিবী। সেই অপূর্ব উন্মাদনায় আমিও চেয়ে আছি, আমিও ব্যবস্থা করে নিয়েছি লাইন টাইন কেবল টেবল, মানে একদম কেবল খুব কম দেখি।
1: আচ্ছা, মানে প্রস্তুতির একদম তুঙ্গে রয়েছে।
2: হ্যাঁ, তুঙ্গে রয়েছে। আর আমার ফেভারিট দল হচ্ছে সাধারণত জার্মানি, কারণ জার্মানি এ পর্যন্ত দুর্দশ, যদিও গত বিশ্বকাপে সে খেলতে পারেনি, অনেক দুর্ভাগ্য হয়েছিল, এইবার আসছে, জার্মানি খেলবে, আমার ফেভারিট দল। আর দ্বিতীয় ফেভারিট দল হচ্ছে আমার ফ্রান্স, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, তারপর এবার নরওয়ের একটি বিখ্যাত প্লেয়ার নামছে, তার উপর অনেক আশা ভরসা রাখছে, হালেন্ড সে কতটুকু করবে তার উপর, আর ইংল্যান্ডের অনেক প্লেয়ারই বাদ পড়েছে, আর ব্রাজিলের আবার নতুন করে সে যে উদ্বেগে, যাই হোক ব্রাজিল একসময় কিংবদন্তি প্লেয়ার, সে পেলে যতটুকু খেলেছেন তিনি ফুটবলের রাজা, আর ফুটবলের রাষ্ট্রদূত হচ্ছেন আর্মান্দো দিয়েগো মারাদোনা। তো তাদের উন্মাদনা, তাদের যে শিল্প কৌশলে আর্জেন্টিনা এবং লাতিন আমেরিকার এই ব্রাজিল, এই দুটো দেশ বিশ্বকে অনেকবার কাঁপিয়েছে, সাম্বাদের দল অর্থাৎ ব্রাজিল দল সে কিভাবে যে খেলে, তার যে একটা কলা কৌশলী আর্ট সত্যি একটা অপূর্ব দারুণ। তবে জার্মানির দুর্ধর্ষ প্লেয়ার, এদের মাসুনম্যান বা ম্যান পাওয়ারের যে শক্তি প্রয়োগ করে খেলা হয়, তবে সেটাই তো বিশ্বকাপে একটু ঘটক। ইরানও সম্প্রতি অংশ নেবে, শুনেছি যুদ্ধ বিধ্বস্ত ইরান তাকে ফিফা অনুমোদন করেছে এবং সে খেলবে, তার জন্য সুরক্ষা চেয়েছে আমেরিকা, সেখানে মিতালি ভাব দেখিয়েছে। তো সব মিলে বিশ্বকাপ আমাদের আসুক, খেলার মাঠেই যেন আমাদের আনন্দ হয়, সমস্ত বিশ্ব আনন্দ মেতে থাক, পৃথিবীর শান্তি বিরাজ করুক, জাতি ধর্ম নির্বিশেষে সকলেই খেলা, খেলার মধ্যে অপূর্ব আনন্দ
1: আর কোথাও নেই,
2: ফুটবল খেলা তো বলাই রাখে না।
1: একদম একদম,
2: নমস্কার,
1: খুব ভালো থাকবেন কেশব বাবু। আপনার কথায় একদম বুঝতে পারছি আপনি যে কতটা এক্সাইটেড হয়ে আছেন আগামী বিশ্বকাপের জন্য, আর কয়েকদিন পরের যে বিশ্বকাপ।

0: শুরু হচ্ছে এবং ফুটবল নিয়ে যে আপনি কতটা উন্মাদনায় পরিপূর্ণ সেটাও কিন্তু আপনার কথার মধ্যে দিয়ে ভালোভাবে ফুটে উঠছে। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। বিশ্বকাপ আসলে এই ধরনের ইমোশনাল সাইডগুলি আমাদের ভেতর থেকে কোথাও না কোথাও বের করে আনে। বন্ধু রয়েছেন, কথা শুনি বন্ধুর। নমস্কার। নমস্কার। হ্যাঁ স্মৃতি দেবী বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছি বলুন।
1: হ্যাঁ ফুটবল নিয়ে কথা হচ্ছে তো ফুটবলের কোন স্মৃতি আমাদের নেই, কারণ আমাদের সময় ফুটবল খেলাটা মেয়েদের জন্য ছিল না। স্কুল ছুটির পর বাড়ি এসে আবার মাঠে যাওয়া সেটা তো একেবারে অনেক অসম্ভব ব্যাপার।
0: কিন্তু মানে পরবর্তী সময় কি হ্যাঁ মানে খেলাটা দেখা হয়েছে খেলতে না পারলেও?
1: দেখেছি দেখেছি। তবে আর ওই একটা ভলিবল খেলা ছিল, ভলিবল খেলা যে নেটের উপর দিয়ে যে বলটা,
0: শৈলী দেবীও বলছিলেন খেলতেন তিনি।
1: স্কুল লাইফে এক দুই দিন ওই সকলে তো সিলেকশন পেত না,
0: সামনে
1: যে আমাদের বিশ্ব ফুটবল হবে সেখানেও তো সারা বিশ্বের লোক একত্রিত হবে। তো যাই হোক, নিজের যে স্মৃতি পরে টিভিতে অনেকবার দেখেছি খেলা, তো ওই যে এটা কোনো গল্প না, এটা সত্যি কথাই, যে বাড়িতে সবাই মিলে টিভিতে দেখছে খেলা, ইন দ্য মিন টাইম বৃদ্ধামা বললেন তার ছেলেকে যে একটা বলের জন্য সবাই এত ছুটাছুটি করছে, তুই বাবা সবাইকে একটা একটা বল কিনে দে। হ্যাঁ তা একটা সময় তো মেয়েদের ছিল না, বর্তমান সময়ে মেয়েরা এখন বা আপনি যে এতক্ষণ পর্যন্ত পরিচালনা করছেন আপনার যথেষ্ট অভিজ্ঞতা আছে, আমি তো আপনাকেও অনেক ধন্যবাদ যে আপনি এই ফুটবল খেলা সম্পর্কে আপনি অনেক কিছু জানেন যেটা হয়তো আমরা জানি না, আমরা সেই সুযোগ ছিল না।
0: মানে ওই একটা ছোট্ট আগ্রহ থেকে হয়তো জানা আমাদের সবারই, মানে খেলা হয়তো আমরা মাঝে গিয়ে খেলিনি।
1: ফুটবল খেলা ভালো লাগে, এখন এবার তো মেয়েরা বিশ্ব ক্রিকেটে খেলেছে, এখন মেয়েরা
0: ফুটবলও খেলছে, আমরা আশা করছি আমরা আমাদের মেয়েদের খুব তাড়াতাড়ি বিশ্ব দরবারে দেখতে পাবো।
1: অবশ্যই অবশ্যই, মেয়েরাও এখন ছেলেদের মতো এগিয়ে যাচ্ছে,
0: একদম
1: এটা ভালো লাগছে। আজকে যেমন এতক্ষণ পর্যন্ত প্রথম থেকে যে বলছে সবাই, তো আমাদের শ্রোতা বন্ধু সব ভাইয়েরাই বলছেন, একমাত্র একজন ছাড়া শিউলিদি ছাড়া, তো কাজেই আগামীতে যদি এরকম আবার কোনোদিন স্মৃতিচারণ হয় আমাদের মেয়েরাও বলতে পারবে,
0: হ্যাঁ
1: যেটা এখন আজকে যেমন আমরা অনেকেই বলতে পারিনি, আমিও পারিনি,
0: সেই
1: এখন মেয়েরাও এগিয়ে যাচ্ছে ফুটবল
0: এবং আরো এগিয়ে যাক এই আশাই রাখছি আমরা।
1: মেয়েদের মতো মেয়েরাও এখন এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাক। হ্যাঁ এটাই,
0: অনেক ধন্যবাদ স্মৃতি দেবী, আপনি ফোন করলেন ভালো লাগলো, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, ছেলে মেয়ে আসলে কোনো খেলা সেই হিসেব করে তো আর বিবেচনা করে হয় না, তাই সবাই এগিয়ে আসবে আসুক এই প্রত্যাশাই রাখছি। হ্যাঁ শ্রোতা বন্ধুরা হয়তো আর আমার কথা শুনতে চাইছেন না, তাদের কথাই শোনাতে চাইছেন। চলুন বন্ধু রয়েছেন, দেখি কি বলছেন বন্ধু। নমস্কার।
2: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
2: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে সিং নূর আলম বলছি।
0: হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দিদি, খেলা নিয়ে কথা হচ্ছে তাই তো?
0: একদম, ফুটবল খেলা, আজকে বিশ্ব ফুটবল দিবস।
2: হ্যাঁ তা খেলা হচ্ছে, সর্বপ্রথম বলবো খেলা হচ্ছে একটা সম্পৃক্তির বাহক। যেটা দেখবেন খেলাধুলার মধ্যে আমরা একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে আমরা বিভিন্ন গ্রাম থেকে কি হয়তো আমাদের লোকালে যে খেলাগুলো হয় সেগুলো গিয়ে দেখি, তার মধ্যে একটা সম্পৃক্তির বার্তা বয়ে আনে। আর সেই সঙ্গে বলবো যদি আমি কিন্তু প্রত্যেকটা সিজনে এমনকি 20 কিলোমিটার পর্যন্ত আমি বাইক নিয়ে খেলা দেখতে যাই, আমি নেশাগ্রস্ত হবে
0: বাবা।
2: প্রথম থেকে আজ পর্যন্ত আমি প্রতি বছর আমাদের এখান থেকে 7 কিলোমিটার দূরে একটা মাঠে খেলা হয়, আমি সেরা দর্শক হিসেবে প্রাইজ পাই।
0: মানে খেলাটা কি ছোটবেলা থেকে খুব নেশার বস্তু ছিল, মানে খেলতেন মাঠে গিয়ে?
2: না আমি খেলাধুলা খুব একটা কটার সময় পাইনি, কিন্তু আমি নেশাগ্রস্ত হবে মানে দর্শক হিসেবে নেশাগ্রস্ত হবে গেছি।
0: আচ্ছা আচ্ছা,
2: একদম ছোট থেকে আজ পর্যন্ত এখনো ধরে রেখেছি, আমার 60+ বয়স, আজ পর্যন্ত আমি 20 কিলোমিটার বাইক নিয়ে খেলা পেয়ে যাই।
0: বাহ বাহ,
2: আমার গ্রাম থেকে 7

0: কিলোমিটার দূরে একটা মাঠে খেলা হয়, তা ওখানে মানে পাশাপাশি গ্রামের দশজনকে প্রাইজ দেওয়া হয় সেরা দর্শক হিসাবে। তা আমার গ্রাম থেকে আমি সেরা দর্শক হিসেবে প্রাইজ পাই, মানে একদিনও কামাই হয় না, আমি ঠিক খেলা দেখতে যাই।
1: বাহ বাহ, খুব ভালো লাগলো।
0: খেলাধুলা আমার খুবই পছন্দ বুঝলেন। আর ইচ্ছা আছে যে মানে খেলার মাঠে হয়তো কোনো ইন্টারন্যাশনাল খেলা হচ্ছে, সেই খেলার মাঠে খেলা দেখবো, সেটা হয়ে উঠবে নাকি জানি না, তবে ইচ্ছা আছে আমার।
1: আমরা প্রার্থনা করি সেই ইচ্ছে যেন আপনার খুব তাড়াতাড়ি পূরণ হয়। অনেক ধন্যবাদ শেখ নূর আলম বাবু, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। একদম, আপনিও খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ ফোন করার জন্য। শ্রোতা বন্ধুরা, বলছিলাম ফুটবল নিয়ে অনেক কথাই বলছিলাম, আপনাদেরও অনেক কথাই শুনলাম, বিশ্বকাপ নিয়েও কথা বললাম, বাকি সব নিয়েই কথা বললাম। আর রাত যত গভীর হচ্ছে ফুটবলের আবেগ যেন ততটাই হৃদয়ের ভেতরে ছড়িয়ে পড়ছে আমাদের। একটা ম্যাচ শেষ হয়ে যায়, স্টেডিয়ামের আলো নেভে যায়, দর্শকের চিৎকার থেমে যায়, টিভির পর্দা কালো হয়ে যায়, কিন্তু ফুটবল থেকে যায় আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে, মানুষের মনে থেকে যায়। কারণ ফুটবল শুধুমাত্র ওই 90 মিনিটের খেলা নয়, ফুটবল আসলে মানুষের অনুভূতির আরেকটা নাম। আজকের এই বিশ্ব ফুটবল দিবসে এতক্ষণ আমরা কত গল্প করলাম, কারোর ছোটবেলার মাঠ, কারোর প্রথম বিশ্বকাপ, কারোর প্রিয় খেলোয়াড়, কারোর জয়ের আনন্দ, আবার কারোর হারের কষ্ট, আর এই সব গল্প একসাথে মিলিয়ে একটা কথাই আবারও প্রমাণ করে, ফুটবল শুধুমাত্র খেলা নয়, এটি আমাদের আবেগ। একটা ছোট্ট বলকে ঘিরে পৃথিবীর কোটি কোটি মানুষ এভাবে একসাথে হাসে, কাঁদে, চিৎকার করে, প্রার্থনা করে। পৃথিবীতে এমন উদাহরণ খুব কমই আছে, হয়তো এটাই ফুটবলের সবচেয়ে বড় সৌন্দর্য। ফুটবল মানুষকে এক করে। এখানে ভাষা আলাদা হতে পারে, দেশ আলাদা হতে পারে, ধর্ম আলাদা হতে পারে, কিন্তু গোল হওয়ার পর আনন্দের ভাষা সবার কেমন যেন এক হয়ে যায়। হারার পর চোখের জলও সবার আবার একই রকমের লাগে। ফুটবল আমাদের শিখিয়েছে শেষ বাঁশি বাজার আগেও কোনো কিছুই শেষ হয়ে যায় না, জীবনের মতোই ফুটবলেও শেষ মুহূর্তে সব কিছু বদলে যেতে পারে। তাই মানুষ ফুটবলকে এত কাছের মনে করে, কারণ মানুষ নিজের জীবনটাকেও কোথাও না কোথাও এই খেলার মধ্যে খুঁজে পায়। জীবনের প্রতিটা লড়াই যেন একটা ম্যাচ, কখনো আমরা এগিয়ে থাকি, কখনো পিছিয়ে পড়ি, আবার কখনো হেরে যাই, আবার কোনো দিন কোনো একদিন অসম্ভবকে সম্ভব করে ফিরে আসি। আর সেই কারণেই যে কোনো খেলা আমাদের জন্য শুধুমাত্র একটা বিনোদন নয়, এটা আমাদের বেঁচে থাকার একটা সাহস আমরা বলতে পারি। শ্রোতা বন্ধুরা, আর খানিকটা সময় আজ রাতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা কেউ যদি মনে করেন আপনাদের অভিজ্ঞতার কথা ফুটবল নিয়ে ভাগ করতে চান, অবশ্যই ফোন করতে পারেন 0381-232-6253 এই নম্বরে বন্ধু রয়েছেন। নমস্কার।
2: নমস্কার, আমি আগরতলা ইন্দ্রনগর থেকে বলছি।
1: হ্যাঁ, কে বলছেন?
2: কমলাকান্ত।
1: হ্যাঁ কমলাকান্ত বাবু, বলুন।
2: ফুটবল খেলা নিয়ে কথা হচ্ছে। আজকের থেকে আরো 50 বছর আগের কথা,
1: তখন
2: আমরা খেলতাম এই ক্লাবে আর এই ক্লাবে মিল্লা।
1: তখন
2: আমরা তো খেলতাম, ভালোই খেলতাম, আমরা আবার অনেকে কিনাও নিত। চতুর্দিকে উঁচা করে গ্যালারির মতো মাটি, নিচে মাঠ, অনেক লোক বয়া দেখতো, আমরাও দেখতাম। দেখতে দেখতে মনে করেন বলটা একটা শট দিলে গোল হইয়া যায়, উপরের থেকে মানে পেছন পেছন যারা আছে দর্শকরা তারা তো উপরে, হঠাৎ করে এক লাট মেরে দিল বুঝিনি।
1: আচ্ছা,
2: 3-4 জন ফাঁস 7 জন বইয়া হুলডি হুলডি খাইয়া বেড়াতো, বলটা কইতেছে এমনি লাট দেও লাট দেও, যে কয়েছে দিয়া দিছে দিয়া তো বুঝিনি, মানুষ খাই যে কি একটা কেটা লাট দিছে কোনো খবর নাই বুঝিনি। আর মানুষ হাসতে হাসতে আরই সব বোনা এই লোকটা
1: খুব যদি আমরা দুঃখ পাই সেই মুহূর্তই আমাদের মনে গেঁথে থাকে সারা জীবনের জন্য। আর আজকে যে সবাই এই আনন্দের মুহূর্তগুলোই ভাগ করে নিচ্ছেন, সেটাই আমার জন্য একটা বড় পাওয়া। আমি যখন এই বিষয়টা নির্বাচন করছিলাম, আমি আশা রাখছিলাম আজকে কিন্তু দারুণ দারুণ

নতুন কিছু গল্প শুনতে পাবো এবং সেটাই শুনতে পাচ্ছি। আসলে অনেক সময় একটা জিনিস খুব স্পষ্টভাবে চোখে পড়ে, যেটা একটা দুঃখের বিষয়। একটু ছোট্ট করে বলি যে আমাদের মাঠগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। যে মাঠে একসময় বিকেল হলে ছেলে মেয়েদের চিৎকারে চারিদিক মুখরিত হয়ে উঠত, আজ সেখানে অনেক সময় নিরাপত্তা। কারণ বর্তমান প্রজন্মের হাতে এখন মোবাইল আছে, ভিডিও গেম আছে, সোশ্যাল মিডিয়া আছে, ভার্চুয়াল এন্টারটেনমেন্টের অসংখ্য জগৎ আছে। ঘরে বসেই এখন মানুষ আনন্দ, এক্সাইটমেন্ট, ফ্রেন্ডশিপ সব কিছু খুঁজে পাওয়ার চেষ্টা করছে। ফলে মাঠে গিয়ে ঘাম ছড়ানো, দৌড়ানো, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো, এইসব বাস্তব অভিজ্ঞতাগুলো ধীরে ধীরে কেমন যেন কমে যাচ্ছে। স্বামী বিবেকানন্দের সেই উক্তিটি ভীষণভাবে মনে পড়ে। তিনি বলেছিলেন, গীতা পড়ার চেয়ে ফুটবল খেললে তোমরা স্বর্গের আরও কাছে পৌঁছবে। এই কথাটা শুধু খেলাধুলাকে উৎসাহ দেওয়ার জন্য বলা হয়নি, এর গভীরে ছিল এক সাধারণ কি তৎসঙ্গে একটা অসাধারণ জীবন দর্শন। স্বামীজি বুঝেছিলেন, শুধু বই পড়ে মানুষ পূর্ণ মানুষ হতে পারে না কখনোই। মানুষের শরীর, মন, সাহস, আত্মবিশ্বাস সব কিছুরই বিকাশ প্রয়োজন, আর খেলাধুলা সে বিকাশের অন্যতম বড় মাধ্যম। ফুটবল মাঠে একটা ছেলে বা মেয়ে শুধু বল কিক করা শেখে না, সে শেখে দলবদ্ধভাবে চলতে, হার মেনে নিতে, আবার ঘুরে দাঁড়াতে। সে শেখে ডিসিপ্লিন, পেশেন্স, লিডারশিপ, রেসপেক্ট। আজকের ডিজিটাল ওয়ার্ল্ড অনেক কিছু দিচ্ছে ঠিকই, কিন্তু বাস্তব জীবনের লড়াই করার মানসিকতার শক্তিটা সবসময় দিতে পারছে না আমাদের। আর সেই জায়গায় শুধু ফুটবল বলবো না, যেই কোনো খেলার গুরুত্ব কিন্তু অপরিসীম আমাদের সকলের জীবনে। আজকের দিনে মেন্টাল স্ট্রেস, এংজাইটি, লোনলিনেস এত বেড়ে যাওয়ার কারণ অন্যতমই হচ্ছে মানুষ ধীরে ধীরে বাস্তব সোশ্যাল কানেকশন হারাচ্ছে। মোবাইল স্ক্রিনে হাজার বন্ধু থাকলেও পাশে বসে হাসার মানুষ কমে যাচ্ছে। খেলাধুলা সেই হারিয়ে যাওয়া সংযোগ ফিরিয়ে আনতে পারে। ফুটবল মাঠে যখন একটা দল একসঙ্গে গোলের জন্য লড়াই করে, তখন সেখানে টিম ওয়ার্ক বাড়ে। মানুষ বুঝতে শেখে একা সবসময় জেতা যায় না, জীবনও তো তাই। তাই আজকে ছেলে মেয়েদের আমাদেরই চেষ্টা করতে হবে, আপনারা যারা সবাই আপনাদের দিনগুলির কথা আমাদের সবার সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন, সে কি আনন্দ, সবার গলায় কি উচ্ছ্বাস, সেগুলি চলুন না আমরা আমাদের পরবর্তী প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যেও অন্তর্ভুক্তি করাই। হ্যাঁ, হয়তো তারা বুঝবে না, তারা যেতে চাইবে না খেলার মাঠে, তা আমরা যদি একটু চেষ্টা করি তাহলে কিন্তু তাদের তাদের শৈশবের সেই মধুর স্মৃতি যেন তারাও একদিন এভাবে ভাগ করে নিতে পারে, সেই সুযোগটা আমরা করে দিতে পারবো। আজকে বিশ্ব ফুটবল দিবসে এই ছোট্ট বার্তাটা, এই ছোট্ট অঙ্গীকারটা চলুন না আমরা সবাই মিলে গ্রহণ করি, সবাই মিলে চেষ্টা করি আবার আমাদের পরবর্তী প্রজন্মের প্রত্যেকটা ছেলে মেয়েকে খেলার মাঠে ফিরিয়ে দেওয়ার, তাদের একটা সুন্দর শৈশব ফিরে দেওয়ার। আর চলুন আজ রাতে পর্বের একেবারে শেষ দিকে আমরা একখানি গান শোনাই আপনাদের, তারপর ইতি টানতে হবে, ঘড়ির কাঁটা অন্তত সেই কথাই বলছে।

শ্রোতা বন্ধুরা, বিশ্ব ফুটবল দিবসের আজকের এই রাতে আজ রাতের অনুষ্ঠানে চলুন একেবারে শেষে আমাদের এইটাই মূল মন্ত্র হোক, জীবনের মাঠেও শেষ বাঁশি বাজার আগে কিছুই শেষ হয় না। হার থাকলেও আবার জেতার সুযোগ আছে, অন্ধকার থাকলেও আবার আলো ফিরবে। আর যেমন একটা দলকে মানুষ সব পরিস্থিতিতে ভালোবাসে, তেমনি জীবনকেও ভালোবাসতে হয় সব রকম পরিস্থিতিতে। ফুটবল আমাদের শুধু খেলা নয়, আমাদের মানুষ হতে শেখায়। আর এই আবেগ, এই স্মৃতি, এই ভালোবাসা আপনাদের সকলের হৃদয়ে এইভাবেই বেঁচে থাকুক, এইভাবেই আপনারা প্রফুল্লিত থাকুন, উদ্দীপনায় ভরে থাকুন, সেই আশাই রাখছি। আজকে যারাই ফোন করেছেন সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই। খুব ভাল লাগলো আপনাদের অংশগ্রহণে, আজকের অনুষ্ঠান একেবারে জমজমাট হয়ে গেল। অনেক ধন্যবাদ আবারও বিশ্ব ফুটবল দিবসের অনেক শুভেচ্ছা জানিয়ে। আমি আপনাদের বন্ধু আর যে অপরাজিতা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনোভাবে আবারও আপনাদের সঙ্গে কথা হবে।

এখন শুনবেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 শুনবেন ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 শুনবেন ককবরক অনুষ্ঠান হায়ুং নি খরাং, তারপর 7:45 শুনবেন অনুষ্ঠান অভিজ্ঞাপন, 8:40 তোমায় গান শোনাব, 9:12 শুনবেন বলছে তোমায়, সঙ্গে থাকবে আরচে মহুয়া, 10:00 মহিলাদের অনুষ্ঠান তুমি অনন্যা, 11:00 দুপুর 2:30 পর্যন্ত আবারও শুনবেন ককবরক সংযোজনায় বিভিন্ন অনুষ্ঠান, তারপর 2:30 দুপুরবেলা শুনবেন আকাশবাণী 90 বছর উপলক্ষে বিশিষ্ট শিক্ষাবিদ অরুণোদয় সাহার এক বিশেষ সাক্ষাৎকার, সংযোজনায় আছে মৃন্ময়ী। দুপুর 3:00 হৃদ মাঝারে, দুপুর 3:30 অনুষ্ঠান সফরনামা, বিকেল 4:00 ফেলে আসা দিনের গান, বিকেল 5:00 শুনবেন শ্রোতা সমীপে, এরপর ঝুমে সাত সাত, সঙ্গে থাকবে আরজে সপ্তদীপ এবং আরজে শেষাত্রি, 6:30 শুনবেন অনুষ্ঠান ছন্দে গানে, 8:05 শুনবেন অনুষ্ঠান সুস্বাস্থ্য, থাকবেন বিশেষজ্ঞ কোনো চিকিৎসক আপনাদের সঙ্গে, 9:02 শুনবেন অনুষ্ঠান প্রণমী তোমারে, 9:30 আবারও থাকবেন আরজে মানালির সঙ্গে, আজ রাতে অনুষ্ঠানে শোনাবেন আপনাদের অনুভবের কথা, আর 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠান সূচি কিন্তু প্রয়োজনে পরিবর্তিত হতে পারে, তাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন FM উচ্চয়ন্ত। এখন জানিয়ে দিচ্ছি আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, ধলাই জেলা, ঊনকোটি, খোয়াই উত্তর, দক্ষিণ জেলা ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34°C এবং সর্বনিম্ন 24°C-এর কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.4°C। বিকেল 5:30 পর্যন্ত আগরতলায় আজ বৃষ্টিপাতের পরিমাণ গড় 40.6 মিলিমিটার। তাহলে শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি।

শ্রোতা বন্ধু, এখন সময় বলছে আমাকে বিদায় জানাতে হবে। আজকের সমগ্র অনুষ্ঠান আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর এখানেই থামতে হচ্ছে, বিদায় নিতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। আর খানিকক্ষণ পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। আপনারা সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আবারও কাল সকাল 6:05 থেকে শুনবেন FM উচ্চান্তের অনুষ্ঠান। নমস্কার, শুভরাত্রি, জয় হিন্দ।